সময় একদম শেষের দিকে, তাই বিদায় নেব আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী দেবাশিস সেনগুপ্ত। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তপারুতি। আপনারা শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

ভোরের বারোটা শুনিয়ে শুরু হলো আজকের প্রভাত বীণা। আপনাদের সঙ্গী আমি তাপস। আজকের এই প্রভাত বীণার শুরুতেই আপনাদের সঙ্গে কয়েকটি অনন্য জীবনমুখী উক্তি যদি ভাগ করে নিই। বলা হচ্ছে যে কোনো বড় ফলই বড় রকমের দুঃখ ভোগ ছাড়া পাওয়া যায় না। মন্দ তো ভালোর শত্রু নয়, ভালোর শত্রু তার চেয়েও যে আরো ভালো সে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবটাই পরিপূর্ণ সত্য। মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে তবে সে মনুষ্যের মন ছাড়া আর কোথাও না। মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ দেখিলে। মহত্ব জিনিসটা কোথাও ঝাঁকে ঝাঁকে থাকে না, তাকে

সন্ধান করে খুঁজে নিতে হয়। তারাই মহৎ প্রাণ যারা অন্যদেরকে বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে নিজের বিপদের কথা মনে রাখে না। অতীত ভুলে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে স্থান পাল্টানো। এই যে অনন্য কিছু জীবনমুখী উক্তি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, এর প্রত্যেকটি একই মানুষের কলমে উঠে এসেছে। তিনি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজ 15ই সেপ্টেম্বর তার জন্মদিন, 1876 থেকে 2026, 150 বছর পূর্ণ। আজকের এই বিশেষ দিনে তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আজকের প্রভাত বিনায় আমি তাপস। সেই মানুষটির কথা, তার কাজের কথা, তার মানুষের কথা বলার যে ক্ষমতা, সে সমস্ত কিছুই ভাগ করে নেব আজ সকাল 7টা পর্যন্ত।

0: অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজ তাঁর জন্মদিনে তাঁরই কথা। আসলে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু লেখক নন, একটি যুগের প্রতিনিধি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁদেরই অন্যতম। তার কলমে ফুটে উঠেছে বাংলার সমাজ, মানুষের সুখ দুঃখ, প্রেম বেদনা, প্রতিবাদ ও মানবতার চিরন্তন গল্প। তার কথা বলতে গেলে বেশ কয়েকটি কথা মনে পড়ে। এই যে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি পরিচিত ছিলেন, আজও তাই, অপরাজেয় কথাশিল্পী নামে। ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে তিনি তার সাহিত্যগুরু বলে মানতেন। 1923 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণী স্বর্ণপদক, প্রদান করে। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপাধিতে সম্মানিত করে। তার সৃষ্টির কথা বলতে গেলে মনে পড়ে 1913 বরদিদি, 1914 পরিণীতা, পল্লী সমাজ, 1916, 1917 দেবদাস, ওই একই বছরে চরিত্রহীন, শ্রীকান্ত দীর্ঘ সময়ে জুড়ে কয়েকটি পর্বে, 1917 থেকে 1933 পর্যন্ত, 1918 পেয়েছি দত্তা, 1920 গৃহদাহ, 1926 পথের দাবি, 1931 শেষ প্রশ্ন, আর ওই যে গল্পগুলো অসম্ভব জনপ্রিয়, রামের সুমতি, বিন্দুর ছেলে, মহেশ, অভাগীর স্বর্গ, বিলাসী, অনুরাধা, সতী, পরেশ। শুধুমাত্র তার গল্পে উপন্যাসে নয়, তার প্রবন্ধেও আমরা পাই তার সমাজ চেতনার কথা। যখন লেখেন নারীর মূল্য, তরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য, স্বরাজ সাধনায় নারী, সাহিত্য ও নীতি, লিখেছেন নাটক ষোড়শী, রমা, বিজয়ার মতন, আর চলচ্চিত্রে তিনি তো অপ্রতিদ্বন্দ্বী। তাঁর সাহিত্যকর্ম অবলম্বনে বাংলা, হিন্দি এবং অন্যান্য বিভিন্ন ভারতীয় ভাষায় প্রায় 50টিরও বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে। শরৎচন্দ্র মানুষের মনের কথা লিখেছেন, তার চরিত্ররা আমাদের সমাজেরই মানুষ, তাই সময় বদলালেও তার সাহিত্য আজও পাঠকের হৃদয়ে ছুঁয়ে যায়। সেই মানুষের কথা যেভাবে এসেছে তার লেখায় আমরা আজ দেখার চেষ্টা করব। তাও
1: কখন

0: Drumul capului surâng, tocul de zi,
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
2: আজকের প্রভাত বীণায় আপনাদের সঙ্গে আমি তাপস। আর আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমর কথা শিল্পী, তার জন্মের 150 বছর পূর্ণ আজ তার কথা। এতক্ষণ বলছিলাম এমন কিছু শব্দ, এমন কিছু কথা তিনি বলে গেছেন যা চিরদিন মনে রাখার মতো। বলছিলাম তার সাহিত্যকর্ম নিয়ে, তার লেখার অনুপ্রেরণা নিয়ে। হুমায়ুন আজাদ সাহিত্যিক, তার ভাষায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ই প্রথম বাঙালির ভাবাবেগের জায়গাটি খুলে দেন। এবং ওই যে হৃদয় ধর্মই শরৎচন্দ্রের প্রতিটি চরিত্রের নিয়ামক শক্তি, তার সেই গল্প যে গল্পের কথা একটু আগেও বলছিলাম, বিলাসী। যারা পড়েছেন তারা জানেন যে সেই গল্পে আমরা দেখি যে জাত পাত বর্ণের বালাইয়ে জর্জরিত বাঙালি হিন্দু সমাজে প্রথাগত নিম্ন বর্ণীয় সাপুড়ের মেয়ে বিলাসীর হৃদয়াবেগ, কোমল প্রাণ, মাধুর্যময় অকৃত্রিম জীবনাদর্শই অপেক্ষাকৃত উচ্চবর্ণীয় কায়স্থ মৃত্যুঞ্জয়কে সম্প্রদায়ের নিগড় ছেড়ে বিলাসীকে বিয়ে করা শুধু নয়, স্বয়ং সাপুড়ে বনে গিয়েছিলেন। এই রূপান্তর আরোপিত নয়, মানুষের সহজাত স্বতঃস্ফূর্ত হৃদয়াবেগের পরিণাম। আবার মেজ দিদি গল্পে আমরা দেখি যে বৈমাত্রেয় ভগ্নী কাদম্বিনী, তার কাছে আশ্রয় পাওয়া সেই অনাথ ভাই কেষ্টা, তার প্রতি তার নিজের বোন, তার যে নির্মমতা তাকে উপশম করেন হেমাঙ্গিনী, তার উদার মানবিক সহানুভূতিশীল হৃদয়াবেগ নিয়ে পাশে দাঁড়ান। শুধু তাই নয়, কাদম্বিনীর ওই অশোভন অন্যায় ঝগড়া প্রায় মুখ দেখা দেখি বন্ধ, সেই সময়ও তিনি তার যা তারই ভাই তার দায়িত্বভার গ্রহণ করেন কেষ্টা। এই গল্প আমরা দেখি শরৎচন্দ্রের লেখায়, এটা কোনো কল্পিত গল্প নয়, বাঙালি সমাজের বাস্তবানুগ ঘটনা, কাহিনী কিংবা চরিত্রের যথাযথ রূপায়ণ আমরা বলতে পারি। একের পর এক এরকম গল্পের মধ্যে দিয়ে, কাহিনীর মধ্যে দিয়ে আমরা বারে বারে খুঁজে পাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মানবিক দিককে।

প্রভাত বিনায় আমি তাপস বলছি আজ জন্মদিনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, তার সাহিত্যের মানবিক দিকের কথা এই মুহূর্তে। বলছিলাম বিলাসী গল্প, যেখানে সত্যি সত্যি এক সাপুরের মেয়ে, তার যে কোমল প্রাণ, তার আকর্ষণে উচ্চবর্ণীয় কায়স্থ মৃত্যুঞ্জয় কেমন তাকে বিয়ে করে, সাপুরে বনে যায়। আবার মেজদিদি গল্পে সেই কাদম্বিনী আর হেমাঙ্গিনী দুই যা, কিন্তু এক যায়ের নির্মমতা তার শিকার যখন তার ভাই অন্য যা, তার সেই পরম শত্রু বলতে পারি কলহপ্রিয় তার ভাইকে আপন করে নেন, এই সমস্ত কিছুই তো মানবিক দিক। আবার তার সেই কালোজয়ী গল্প মহেশ, যার কথা কিন্তু না বললেই নয়। চাল ছিলহীন দরিদ্র কৃষক গফুর, নিত্যদিন অভুক্ত অনাহারী, এবং অসীম মমতায় তার পাশাপাশি পালন করছেন গবাদি পশু মহেশকে। মহেশ যেন আর কোনো পশু থাকে না, এই যে তার স্বতঃস্ফূর্ত রূপান্তর, আমরা যাকে বলি পার্সোনিফিকেশন। গফুরের নিজেদের পেটে আহার নেই, গফুর আমি

উত্তরণ করে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রেম সর্বজনীন, সেটি প্রাণী হোক বা পশু হোক, কোথাও তাকে একইভাবে দেখা। বাঙালি সমাজের এই যে দৃষ্টান্ত, তাকেই তো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রহণ করছেন, এবং শরৎচন্দ্র বাঙালির সেই চিরায়ত হৃদয়াবেগকে তার চরিত্রচিত্রণে বারে বারে ব্যবহার করেছেন। সমকালীন মানুষকে রোবটিক করে তুলেছে বটে, তবু মানুষ তো যন্ত্র নয়, সীমিত মাত্রায় হলেও হৃদয়াবেগ কাজ করবেই তার মনের মধ্যে। তাই একালের পাঠক সমালোচক যত আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়েই শরৎচন্দ্রকে ভাবুন না কেন, শরৎ সাহিত্যে বাঙালির আজন্মের যে হৃদয়ে বৃত্তি, তার বিচিত্র রূপ রস রহস্য বারে বারে উন্মোচিত হয়েছে।

সেই শরৎবাবু, অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজ তার জন্মদিন, তাই তারই কথা আজকের প্রভাত বিনায়। আসলে আমরা বলি যে শরৎচন্দ্রের মতো গল্প বলার ক্ষমতা কজনই বা আছে। বরদিদি তার লেখা এক অন্যতম বিখ্যাত সাহিত্য। এবং সেখানে আমরা দেখতে পাই যে যখন তিনি এটি লেখা শুরু করেছেন, প্রথমেই কিন্তু একটি বই হিসেবে লেখেননি, একটি পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়েছে। তার 5 বছর পর গ্রন্থাকারে প্রকাশিত হয়। পাঠকের ধারণা ছিল যে এটি বোধহয় রবীন্দ্রনাথের লেখা।

বাংলা সাহিত্যে তাঁর লেখা ওই যে অনন্য আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত, প্রথম খণ্ড ধারাবাহিকভাবে সাময়িক পত্রিকায় ছাপা হবার পর পাঠকের অনুরোধে চতুর্থ খণ্ড পর্যন্ত তাকে লিখতে হয়েছিল। এতেই তার এই যে জনপ্রিয়তা বা পাঠক প্রিয়তা, সেটি যে তিনি অর্জন করেছিলেন সেটা বারবার প্রমাণ করে। ভবঘুরে স্বভাবের শরৎচন্দ্র, তার জীবন অভিজ্ঞতার বৈচিত্র্যময় বিষয় ও ভাবনাই তার সাহিত্যের মূল ভিত্তি। তিনি নিজেই জানিয়েছেন যে জীবনে তিল তিল করে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, এখন দেখি আমার সাহিত্যে তারই প্রতিফলন ঘটেছে। বাঙালি সমাজকে অবলোকনে এবং সাধারণ মধ্যবিত্ত নারী পুরুষ নির্বিশেষে মানুষের জীবনের একেবারে বাস্তব রূপায়ণে আশ্চর্য অকৃত্রিম তিনি। শরৎ সাহিত্যের পরতে পরতে তাই প্রত্যক্ষ জীবন অভিজ্ঞতার সুতীক্ষ্ণ সুচারু ছাপ আমরা দেখতে পাই। বাংলা সাহিত্যের সর্বকালের সেরা অমর প্রেম কাহিনী দেবদাস, তারই তো সৃষ্টি শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ, আজও বাংলা সাহিত্যের সেরা কিশোর চরিত্র। ইন্দ্রনাথের মতো ডানপিটে সাকসী অসাম্প্রদায়িক চরিত্র কটি বা আছে? সেই রাত্রে ইন্দ্রনাথের সঙ্গে শ্রীকান্তের মাছ চুরির এমন রোমাঞ্চকর এবং মনোরম দৃশ্য বাংলা উপন্যাসে বিরল, এবং সেন্স অফ হিউমার তার বিরল দৃষ্টান্ত নতুনদার নাজেহাল হবার দৃশ্যটা। আবার রাজলক্ষ্মী শ্রীকান্ত, তাদের যে প্রেম চেতনা সেটি একেবারে স্বতন্ত্র। ওই যে মাছ চুরির দৃশ্য, সেখানে শুরুতেই ইন্দ্রনাথের একটি মরা মানুষের লাশকে নৌকায় তুলে নেওয়া এবং জাতপাতের বালাইকে প্রশ্রয় না দেওয়া, শ্রীকান্তের কৌতূহলী প্রশ্নের জবাবে ইন্দ্রনাথের সুদৃঢ় মনোভঙ্গি, মরার আবার জাত কিরে, আমাদের শুধু সচকিত করে না, ইন্দ্রনাথ চরিত্রের শক্তিমত্তাকেও জানান দেয়। তার সঙ্গে এই যে শরৎবাবুর ফল্গুধারার মতো প্রবহমান উদার অসাম্প্রদায়িক মানবিকতাবোধ, তারও পরিচয় পাই আমরা। পল্লী সমাজ, দত্তা, বামুনের মেয়ে, শুভদা, বিরাজ বউ, বিন্দুর ছেলে, পরিণীতা, নিষ্কৃতি, মামলার ফল, চরিত্রহীন, গৃহদাক, শেষ প্রশ্ন, পথের দাবি, এই যে একের পর এক লেখা, সেখানে শরৎচন্দ্র ভারতবর্ষের বাঙালি সমাজের ছবি আঁকেন। এই ছবি যেন তেন ছবি নয়, বরং চরিত্র নির্মাণের ভেতর দিয়ে তিনি সমাজকে বিচিত্রভাবে পাঠ করেন। আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্যা সংকট থেকে ওই যে বেরিয়ে আসা যে পরিস্থিতি, তার শিকার পাত্রপাত্রীরা তার সেই দুর্বহ ভার বহন করেন, ফলে শরৎচন্দ্রের সৃষ্ট চরিত্ররা খুব স্বাভাবিকভাবে লেখকের সহানুভূতি লাভ করে। বেশ,

শরৎচন্দ্র তাঁর সাহিত্যে যে নারী চরিত্র তৈরি করেছেন, আমরা দেখি যে তারা একেবারে নিঃশর্ত দরদ আর মমতা দিয়ে তৈরি। এমনকি তাঁর সৃষ্ট ওই যারা অস্পৃশ্য, যারা অন্তজ, যারা রূপজীবী, সেই সমস্ত চরিত্রগুলো কি স্নিগ্ধ আশ্চর্য মাধুর্য মাখা, এবং তারা খুব সহজেই পাঠকের মনের মধ্যে একটা মায়া এবং দরদ তৈরি করে। এই শক্তি কিন্তু সব লেখকের থাকে না। তাঁর সাহিত্যে প্রতিফলিত জীবন একান্তই আটপৌরে জীবন, সাধারণ বাঙালি জীবনের ওই আনন্দ, বেদনা, বিরহ, মিলন সব কিছুর অভিঘাত যেন। ওই তাঁর যে অনুভবের গভীরতা, তার রূপায়ণ শুধুমাত্র কল্পনা থেকে নয়, একেবারে জীবনের অন্তঃপুরে প্রবেশ করে এমন করে এই সমাজ জীবনকে আর কেই বা দেখিয়েছেন। বাঙালির সমাজের যে প্রথাগত ধর্মান্ধতা, গোঁড়ামি, কুসংস্কার, তাকে তিনি নিপুণভাবে চিহ্নিত করেছেন, আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কোথায় গলদ সূত্র। তার কথায় বারবার আমরা এমন কিছু শব্দ খুঁজে পাই যা আমাদের ভাবায় আজও, আগামী দিনেও হয়তো। তিনি লিখেন যে প্রায় কোনো দেশেই পুরুষ নারীর যথার্থ মূল্য দেয় নাই। লিখেন, যেখানে ফেলে যাওয়াই মঙ্গল, সেখানে আঁকড়ে থাকাতেই অকল্যাণ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথা শিল্পী তাঁর জন্মদিনে। তাঁর কথায় ছিলাম আমি তাপস, আজকের প্রভাত বিনায় শেষ করব এইবার। অপেক্ষা করব আপনাদের জন্য সকাল 8:30 মনের মেলোডিতে। আর যেতে যেতে বলি, মানুষের লেখক, মানবতার লেখক, তাই তিনি আজও অমর, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রণাম তাকে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আমি একেবারেই সন্দেহহীন যে রায় কমলিনী এতক্ষণে জেগে গেছেন, কারণ স্টুডিওর ঘড়ি বলছে সকাল 8:34 হয়ে 26 সেকেন্ড। আর আপনারা টিউন

ওর আছে মনের মেলোডি হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে। আজ আপনাদের সঙ্গে আমি তাপস। আর এই যে গানটি আমরা শুনছিলাম, এই গানটি একটি চলচ্চিত্রের গান, ছবির নাম পরিণীতা। আর আজ বিশেষ করে এই গানটা দিয়ে শুরু করলাম, তার একটা কারণ আছে। সকালে যারা প্রভাত বীণা শুনেছেন তারা জানেন যে আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই অমর কথাশিল্পী, তাঁর জন্মদিন। আজকে এর মনের মেলোডিতে আপনাদের শোনাবো আমি সেই সমস্ত ছবির গান, যে সমস্ত ছবি তৈরি হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অবলম্বনে। এই যে গানটা আমরা শুনছিলাম পরিণীতা, এই গানটি যদি একটু ইতিহাসের পাতা আমরা উল্টাই তাহলে কিন্তু তার সময়কালটা ইচ্ছে করলে আমরা দেখে নিতে পারি। 1969 সালের ছবি, এবং এই ছবির নির্দেশক ছিলেন অজয় কর। আর যারা অভিনয় করেছিলেন আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৌসুমী চট্টোপাধ্যায়, বিকাশ রায়, ছায়াদেবীর মতন বহু শিল্পী। সঙ্গীত পরিচালনায় ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তো এই যে আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জন্মদিন না হলেও এটা কিন্তু নির্দ্বিধায় বলা যেত যে এই কথা সাহিত্যিক ভারতীয় সিনেমায় যে সাহিত্য দান করে গিয়েছেন তাকে চিহ্নিত করে কর্নিশ না জানালে নিতান্ত অন্যায় হবে। এই দোষে আজ আমরা কিন্তু অনেকেই দোষী। সাহিত্য ও সিনেমার মধ্যে যে একটা অম্লমধুর সম্পর্ক সেটা খুব নতুন আলোচনার বিষয় নয়। সাহিত্য থেকে সিনেমা হলে তাতে কতটা সাহিত্য গুণ বজায় থাকা উচিত, কতটা সিনেমার গুণ, তা নিয়ে বহুবার বহু লেখাপত্র হয়েছে। কিন্তু শরৎচন্দ্রের ক্ষেত্রে বোধহয় একথা অনায়াসে বলা যায় যে বেশ কিছু বাংলা সিনেমা শুধু শরৎ সাহিত্য থেকে চিত্রনাট্য তৈরি করে হুবহু পর্দায় এনে বিপুল সাফল্য লাভ করেছে, সেটা বিন্দুর ছেলে হোক বা রামের সুমতি হোক। আর আজ মনের মেলোডিতে আমরা সেই সমস্ত কথাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব, আর সেই সমস্ত ছবির গান, যে সমস্ত ছবি তৈরি হয়েছে তাঁরই কাহিনী নিয়ে। পরিণীতা ছবির গান দিয়ে শুরু করেছিলাম, এবারের যে ছবি সেই ছবির কথা বলবো, শুধু নামটুকুই বলি, ছবির নাম দত্তা।

না বলবো, যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবির কথা, অর্থাৎ এই যে দত্তা ছবি থেকে আমরা পরপর দুটো গান শুনলাম আসলে, এবং এই ছবিটি তৈরি হয়েছিল 1976 সালে, বা বলতে পারেন যে মুক্তি পেয়েছিল 1976-এ, অর্থাৎ 1969 তখনও পরিচালক অজয় কর তৈরি করলেন পরিণীতা, তিনি কিন্তু 1976-এ গিয়ে তৈরি করছেন এই ছবি যার নাম দত্তা। এবং এখানেও ছবির সুরকার কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়, এবং দুটো ছবির মধ্যে একটা জায়গাতে কাস্টের মিল আছে, সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু দুটো ছবিতেই অভিনয় করেছেন। আর কাহিনীকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ তাঁর জন্মদিনে, তাঁরই লেখা থেকে তৈরি ছবির গান আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি মৌনের মেলোডিতে, আমি তাপস। কিন্তু আজকের এই দিনটা 15ই সেপ্টেম্বর, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, তেমন কিন্তু আরও অসংখ্য কারণে দিনটি আমরা মনে রেখেছি। যেমন ধরুন আজকের এই দিনে, খুব মন দিয়ে শুনবেন, আজকের এই দিনে 1958 সালে আকাশবাণী ভবনে কিন্তু কলকাতা বেতারের পথ চলার শুরু। তার আগে আপনারা জানেন 1 নম্বর গার্লস্ট ইন প্লেস, আর 15ই সেপ্টেম্বর 1958 থেকে আকাশবাণী ভবনে কলকাতা বেতারের পথ চলা শুরু। আবার পাশাপাশি ঠিক তার পরের বছর, অর্থাৎ 1959 সালে ভারতে দূরদর্শনের সূচনা। আজ অনেক রকম চ্যানেল তৈরি হয়েছে, কিন্তু

একটা সময় শুধুমাত্র দূরদর্শন। আপনাদের একটু সেই রকম পুরনো দিনের কথা মনে আছে? আজ তো সেটাই ভাগ করে নিতে হবে 9903052992 এই নম্বরে। এই যে ছোটবেলা থেকে আমাদের সঙ্গী দূরদর্শন, সেটা একদম ন্যাশনাল চ্যানেল হতে পারে, সেটা আমাদের ডিডি বাংলা হতে পারে, এই দূরদর্শনে দেখা আপনার জীবনের একটি শ্রেষ্ঠ অনুষ্ঠান, একটি, কোনো অপশন নেই, মানে এটা এটা এটা অনেক অনুষ্ঠান ভালো লাগতেই পারে, তার মধ্যে আপনার সবচেয়ে পছন্দের অনুষ্ঠানের কথা জানতে চাইছি। 9903052992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানান। আজ ওই যে দূরদর্শনের পথ চলার শুরুর দিনে জানিয়ে দিন দূরদর্শনে দেখা আপনার সবচেয়ে পছন্দের অনুষ্ঠানটির কথা। 9903052992 আবার বললাম, অপেক্ষা করছি আপনার জন্য। আবার চলিয়ে যাব আমি ছবির গান শোনাতে। আবার মনে করিয়ে দিই বারে বারে যে এই সমস্ত ছবির গান কিন্তু শরৎচন্দ্রের কাহিনী নিয়ে তৈরি হওয়া ছবি। কখনো কখনো সেখানে আমরা রবীন্দ্রনাথের গান, অতুল প্রসাদের গান পাবো, কিন্তু সেগুলো কিন্তু সবটাই ছবিতে ব্যবহার করা। ঠিক যেমন এর পরের গানটা আমরা শুনব, পরপর আবার দুটো গান, ছবির নাম পরিণীতা। আর এই ছবিতে এই ছবি থেকে প্রথম গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায়। চলুন

0: আমরা শুনছিলাম গানে গানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, তার কাহিনী অবলম্বনে একের পর এক ছবির গান।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
0: আর আজ সঙ্গে রয়েছি আমি, তাপস। একথা অনস্বীকার্য যে শিশির ভাদুরি, প্রমথেশ বড়ুয়া, পরে বিমল রায়, ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সুবোধ মিত্র হয়ে হিন্দি সিনেমায় ঋষিকেশ মুখোপাধ্যায়, গুলজার, প্রদীপ সরকার, সঞ্জয় লীলা ভানশালী, অনুরাগ কাশ্যপ, ভারতীয় সিনেমার যারা প্রথিতযশা পরিচালক, তারা বিভিন্ন সময়ে শরৎ সাহিত্য থেকে সিনেমা তৈরি করেছেন। কখনো সাহিত্য গুণ এক রেখে, কখনো নিজের মতো বিশ্লেষণ করে, এমনকি একাধিক ভারতীয় ভাষার সিনেমাতেও ব্যবহার করা হয়েছে শরৎ সাহিত্য। তাই প্রশ্ন জাগে যে কথা সাহিত্যিকের লেখায় এমন কি আছে যা তাকে বাকিদের চেয়ে আলাদা করেছে? শরৎচন্দ্র উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, তার সাহিত্যগুণ এতটাই পরিপূর্ণ যে আমাদের ওই বাংলার জাতীয়তাবাদী আন্দোলনের গতির সঙ্গে মিলে যায়। সমাজে গ্রামীণ এবং শহুরে জীবনের ছবি এঁকেছেন শরৎচন্দ্র, এবং বলতে পারেন সেখানে সামাজিক জাগরণই ঘটিয়েছেন বলা চলে। এবং তার যে লেখা বিভিন্ন সময় সামাজিক অস্থিরতার চিহ্ন বহন করে, কিন্তু তার মধ্যেও ওই যে একটা মানবিক সম্পর্কের সহ

সবুজ সরল দিক থাকে, সেটাই কিন্তু আমাদের আকর্ষণ করে। এবং তাই কি ভারতীয় পরিচালকরা যখনই সুযোগ পেয়েছেন এই আবেগ ও সম্পর্কের জটিলতার দিকটা দর্শককে দেখাতে চেয়েছেন? এমনকি শরৎচন্দ্র নিজের লেখা যে দেবদাস, তাকে যিনি দুর্বল সাহিত্য বলে গণ্য করেছেন, সেটা অবলম্বন করে তো ভারতীয় সিনেমায় সবচেয়ে বেশি সিনেমা বানানো হয়েছে। একটি তামিল, একটি মালায়ালাম, দুটি তেলেগু এবং চারটি হিন্দি, সঙ্গে তিনটি বাংলা ছবি শুধুমাত্র দেবদাস অবলম্বনে। চলুন আমাদের বাংলার দেবদাস, 1969 সালের ছবি, সৌমিত্র চট্টোপাধ্যায় আবার এবং উত্তম কুমার। শুনি আমরা সেই ছবির গান, শুনতে শুনতে সংবাদ বিরতিতে চলে যাব, ফিরব 9:10।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

বরিন্দা ছবির গান দিয়েই ফিরে এলাম সংবাদের পর। শুনছেন মনের মেলোডির সঙ্গে তাপস আর আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তার কাহিনী অবলম্বনে যে সমস্ত বাংলা ছবি তৈরি হয়েছে সেই সমস্ত ছবির গান আপনাদের শোনাবার চেষ্টা করছি। পরিণীতা ছাড়াও এ পর্যন্ত আমরা শুনেছি দত্তা এবং দেবদাস ছবির গান। পরের গান পরের ছবিতে যাওয়ার আগে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ঘোষণার কথা। 138তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল, পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন P36 CR

এভিনিউ, কলকাতা 700012 তে বেলা 12:30 গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাখা হবে। যারা এখানে সুরাখার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেইলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেইল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 তে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেইলে ডাক আদালত, পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। তাহলে এখানে ঘোষণাটা শেষ হলে এবং পরের গানের কথায় চলে যাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী থেকে গান, মানে কাহিনী থেকে ছবি, সেই ছবির গান। ছবির নাম কমললতা, পরিচালক হরিসাধন দাশগুপ্ত এবং এই ছবির সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায়। এবং ছবিটা কতটা পুরনো, কোন সময়ে তার নির্ধারণের জন্য বলে দিই, সময়টা 1969 সাল। সেই ছবি থেকে আমরা আবারও পরপর দুটো গান শোনার চেষ্টা করব। আবার বলি, ছবির নাম কমললতা।

পাশাপাশি আজ এই যে আজকের এই দিনে অর্থাৎ 15 সেপ্টেম্বর 1959 শুরু হয়েছিল ভারতীয় দূরদর্শনের যাত্রা। আর দূরদর্শনই আপনার প্রিয় অনুষ্ঠানের কথা জানাতে বসেছেন আপনারা 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেব কে কি লিখছেন। সৌভিক সরকার লিখছেন কসবা খালতু থেকে, বলছেন যে আমার দেখার ও তা আমার দেখা জন্য, আচ্ছা একটু লেখাটা পাঠাবার আগে একটু ঠিক করে কনস্ট্রাকশন দেখে নেবেন, তো যেটা দেখার জন্য তিনি অপেক্ষা করে থাকতেন সেটা হলো শক্তিমান। রবিবার অপেক্ষায় থাকতাম কখন 12টা বাজবে আর দেখতে বসবো, পরের দিন স্কুলে এই নিয়ে আলোচনা করতো,

হলো না হলো বেশ ছিল সেই সব দিন। পাঠিয়েছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। তিনি বলছেন তার প্রিয় একটি সিরিয়ালের কথা যার নাম জননী, তার কথা বলিয়েছেন। পাঠিয়েছেন চন্দন দাস শ্যামবাজার হুগলি থেকে। তিনি বলছেন যে ডিডি বাংলায় তার দেখা সেরা একটি অনুষ্ঠান বিবাহ অভিযান। পাঠিয়েছেন দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাওড়া থেকে। বলছেন যে অনেক অনুষ্ঠানের মধ্যে আমার ভালো লাগে, ক্যামেরা চলছে, এই অনুষ্ঠানে অনেক ধরনের তথ্য আমরা পাই। বেশ, পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। বলছেন যে কলকাতা দূরদর্শন সম্প্রচারিত রামায়ণ ধারাবাহিক অনুষ্ঠান আমার খুবই প্রিয় ও পছন্দের ছিল, তবে রামায়ণ কিন্তু সর্বভারতীয় চ্যানেলে হতো, কলকাতার দূরদর্শন নয়। পাঠিয়েছেন সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাওড়া থেকে। ডিডি বাংলার অনুষ্ঠান ভালো লাগে, অপরাজিত, বিশেষভাবে সক্ষমদের প্রতিভা নিয়ে অনুষ্ঠানটি খুব সুন্দর লাগে। বেশ, পাঠিয়েছেন কে পাঠিয়েছেন, সোমেন পাঠিয়েছেন যাদবপুর থেকে। বলছেন যে আমার দূরদর্শনের প্রিয় অনুষ্ঠান রবিবার হলেই রামায়ণ ও মহাভারত, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে টিভির সামনে বসে পড়তাম, আর শুক্রবার বিকেলে জাঙ্গল বুক, মোগলি, আরও অনেক প্রিয় অনুষ্ঠান ছিল। সীমা দাস তিনি পাঠিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে। দূরদর্শনে দেখা অন্যতম একটি হৃদয়স্পর্শী ও অবিস্মরণীয় অনুষ্ঠান হল রামায়ণ। এটি কেবল একটি বিনোদনমূলক অনুষ্ঠান ছিল না, বরং পরিবার ও সমাজের সমস্ত মানুষকে একসাথে বেঁধে রাখার এক জাদুকরী মাধ্যম ছিল রামায়ণ, কিন্তু এখনও পর্যন্ত পাল্লা ভারতে রয়েছে। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা ৭০ থেকে বলছেন, দূরদর্শন মানেই তো আমাদের কাছে একটা আবেগ ছিল, তখন এত চ্যানেল ছিল না, ওই একটা টিভির সামনে পাড়ার সবাই মিলে বসে থাকা। আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান ছিল বুনিয়াদ, এই প্রোগ্রামটা আমি দেখার জন্য সমস্ত কাজ ছেড়ে আগে বসে পড়তাম টিভির সামনে। আর চলে যাই, এবার পাঠিয়েছেন কে পাঠিয়েছেন, অসংখ্য কিছু পাঠাচ্ছেন, তার মধ্যে আজকেরটাকে খুঁজে বের করা। দূরদর্শনে আমার মনে পড়ে খাস খবর, আমার পছন্দের অনুষ্ঠান, আরও অনেকেই পাঠিয়েছেন, তাদের কথা নিশ্চয়ই বলবো, কিন্তু এইবার ওই যে আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর কাহিনী অবলম্বনে ছবির গান শোনাচ্ছি। এবার সেই পর্যায়ে ১৯৫০ সালের ছবি মেজ দিদি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী থেকে এই ছবিটি তৈরি হয়েছিল। পরিচালনায় ছিলেন সব্যসাচী এবং ছবির সুরকার বা সঙ্গীতকার ছিলেন কালীপদ সেন। এই ছবি থেকে এবার পরপর দুটো গান শোনাবো আপনাদের।

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: মনের মেলোডির সঙ্গে তাপস আর সঙ্গী আপনারা যারা আজ হোয়াটসঅ্যাপ করছেন, আর আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছর তার পূর্তি। আমরা তার কাহিনী অবলম্বনে ছবির গান শোনাচ্ছি। বলছিলাম যে তার কাহিনী এতটাই মানুষের কাছে গ্রহণযোগ্য যে অসংখ্য ছবি তৈরি হয়েছে বাংলা, হিন্দি এবং ভারতীয় বিভিন্ন ভাষায়। তার মধ্যে সবচেয়ে বেশি ছবি তৈরি হয়েছে দেবদাসকে নিয়ে। আসলে হয়তো এই কথা সাহিত্যিকের লেখা এতটাই সহজবোধ্য যে পাঠকের হৃদয়ে সোজা প্রবেশ করে, যে এই আবেগময়তাই এনক্যাশ করতে চেয়েছেন পরিচালকরা। এটা অস্বীকার করবার উপায় নেই যে শরৎচন্দ্রের রচনায় নিরবচ্ছিন্নতার অনুভূতি রয়েছে, রয়েছে একটি সর্বজনীনতা যা সর্বস্তরের পাঠক এবং দর্শককে এক জায়গায় দাঁড় করিয়ে দেয় এবং ভেঙে যায় মাঝের দেওয়াল। তাই হয়তো এর সম্মোহনের ফাঁদ এড়াতে পারেন না পরিচালকরা। শরৎচন্দ্রের গল্পের উপর ভিত্তি করে প্রথম নির্বাক চলচ্চিত্র আঁধারে আলো, নট সম্রাট শিশির ভাদুরী থিয়েটারের এক অন্য স্তম্ভ নরেশ মিত্রের সাথে যৌথভাবে পরিচালনা করেছিলেন, সালটা 1922। ছবিটি একটি থিয়েটারে প্রদর্শিত হয়েছিল, এতটাই জনপ্রিয় হয় যে সেটি যে পরে নরেশ মিত্র 1932 সালে লেখকের পল্লী সমাজ নিয়ে আরেকটি চলচ্চিত্র তৈরি করেছিলেন। এ তো গেল বাংলার কথা। হিন্দিতেও কান্তিভাই রাঠোর নামে এক পরিচালক কমললতার উপর ভিত্তি করে একটি নির্বাক চলচ্চিত্র তৈরি করেছিলেন, 1925 সালে মুক্তি পায় সেটি। তারপর থেকে পরিচালকদের কাছে শরৎচন্দ্রের লেখা একেবারে হট ফেভারিট হয়ে ওঠে। তার গল্পের উপর ভিত্তি করে বাংলায় প্রথম সবাক চলচ্চিত্র ছিল দেনা পাওনা, প্রেমাঙ্কুর আতর্থী পরিচালিত। 1931 সালের এই ছবিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ নিউ থিয়েটার্স প্রযোজিত এই চলচ্চিত্রটি ভারতের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র হিসেবে চিহ্নিত করা হয়। হিন্দি সিনেমা হচ্ছে আলামারা। তারপর তো ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পরিচালিত চরিত্রহীন হোক বা 1936 সালে প্রফুল্ল রায়ের পরিচালনায় দেনা পাওনার উপর ভিত্তি করে হিন্দি সিনেমা পূজারিন খ্যাতির শীর্ষে ওঠে। এই ছবিতে কে এল সাইগল, চন্দ্রাবতী দেবী, পাহাড়ি সান্যালরা অভিনয় করেছিলেন। এখানে প্রমথেশ বড়ুয়ার কথাও উল্লেখ করতে হবে, তার অভিনয় সত্তার সঙ্গে তো জড়িয়ে গিয়েছিল দেবদাস। এমনকি তিনি যখন মারা গিয়েছিলেন তখনও অনেকে শোক করেছিলেন এই বলে যে দেবদাস মরেছে। তালিকা খুলে দেখা যাচ্ছে যে 1928 সাল থেকে 1937 সালের মধ্যে 4 বার দেবদাস নিয়ে সিনেমা হয়েছে। অথচ 1901 সালে লেখার পর শরৎচন্দ্র নাকি প্রাথমিকভাবে কোনো প্রকাশকই খুঁজে পাচ্ছিলেন না দেবদাসের জন্য, অথচ দেখুন এর জনপ্রিয়তা। এইটুকু সময়ের মধ্যে এই গল্প নিয়ে সিনেমা হয়ে বাংলা, হিন্দি এবং অসমীয়া ভাষাতে জনপ্রিয় হয়। বাংলায় করেছিলেন নরেশ মিত্র, প্রমথেশ বড়ুয়া, হিন্দিতেও প্রমথেশ এবং পরে অসমীয়াতেও তিনি। শুধু দেবদাস নয়, প্রমথেশ বড়ুয়া গৃহদাকর দুটি সংস্করণ পরিচালনা করেছিলেন বাংলা ও হিন্দি। প্রখ্যাত উর্দু লেখক আরজু লখনৌই হিন্দি সংস্করণের চিত্রনাট্য লিখেছিলেন, অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর, সঙ্গীত করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক। হিন্দি সংস্করণটির নাম ছিল গন্তব্যা। ফলে তিনের দশক থেকেই শরৎচন্দ্র ভারতীয় সিনেমার পছন্দের লেখক হয়ে উঠেছিলেন, যার প্রভাব কাটানো সহজ ছিল না। 1939 সালে তো অমর মল্লিক বরদিদি নিয়ে সিনেমা তৈরি করেন, দুটি ভার্সন আবার হিন্দি এবং বাংলা। হিন্দি স্ক্রিপ্টটি তৈরি করেছিলেন কেদার শর্মা, যিনি পরে বোম্বেতে একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক হয়েছিলেন। অভিনেত্রী কানুন দেবীর তৈরি শ্রীমতী পিকচার্সের প্রযোজনাগুলোর মধ্যেও শরৎচন্দ্রের বেশ কিছু কাজ নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছিল। তার ব্যানারে প্রথম বড় হিট ছবি ছিল মেজ দিদি। এই ছবির গান তো আমরা একটু আগেই শুনছিলাম, এবার কিন্তু অন্যরকম অন্য একটি

গান শুনব। এই ছবিটির গপ্প বলি, এটা 1965 সালের ছবি। পরিচালক ছিলেন ছবিতে যে মানুষটি, তিনি হচ্ছেন হরিদাস ভট্টাচার্য, আর সুরকার ছিলেন পবিত্র চট্টোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছিলেন মালা সিনহা, বসন্ত চৌধুরী, বিকাশ রায়ের মতন বহু শিল্পী। ছবির নাম অভয়া।

এবার আরো একবার চলে যাব আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজে। আজ কলকাতা দূরদর্শন তার সূচনা 1960-এ, সে উপলক্ষে দূরদর্শনের পছন্দের অনুষ্ঠান, ভালো লাগার অনুষ্ঠান। পার্থিব মোদক তালপুর হুগলি থেকে বলছেন যে কলকাতা দূরদর্শনে প্রথম দেখি দত্তা সিনেমা, খুব ভালো লেগেছিল। চলে আসব পরের মেসেজ, পরের হোয়াটসঅ্যাপ, সেইখানে কে পাঠিয়েছেন বাবা, 9:45 ঢুকে তিনি জানতে চাইছেন বিষয় কি, আমি এক্ষুনি এলাম। আচ্ছা শুনতে থাকুন, এরপর চলে আসি হাওড়া জগাছা বারোয়ারি তলা থেকে পূর্ণা ঘোষ বলছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে, সার্ধ শতবর্ষের জন্মদিনে তাকে শতকোটি প্রণাম জানাই। মহাভারত এবং বুনিয়াদ এই অনুষ্ঠান দুটি আমি মিস করতাম না। পাঠিয়েছেন গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুল তলা থেকে, বকুল বাসা তাঁর দেখা সবচেয়ে পছন্দের সিরিয়াল। আর পাঠিয়েছেন সুজয় দাস সন্ধ্যাবাজার হাওড়া থেকে, তাঁর সবচেয়ে ভালো লাগার অনুষ্ঠান 13 পার্বণ দেখে নি। আর পাঠিয়েছেন কারা, নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে, রামায়ণ দেখতাম সকালবেলা দূরদর্শনে, সেই কথা এখনো মনে আছে। তারপরে বলতে গেলে বাংলা খবর সতীনাথ মুখোপাধ্যায় খবর পড়তেন, এই কথাগুলো খুব মনে পড়ে। পাঠিয়েছেন মীনা কর্মকার, ভালো লাগতো জন্মভূমি ও শক্তিমান, মীনা কর্মকার পাঠিয়েছেন দমদম থেকে। আর দেখিনি আর কে রয়েছেন, অনিরিনা ঘোষ বেহালা থেকে বলছেন যে বড় ভালো লাগছে ভাই, তুমি আজকে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে অনুষ্ঠান করছো, বড় মর্মাহত হই যখন ওর জন্মদিনের কোনো উল্লেখও থাকে না এমনকি ক্যালেন্ডারও, এ আমার FM গোল্ডের কাছে কৃতজ্ঞতা স্বীকার। দূরদর্শনের সিরিয়াল ছাড়া আমার তেমন কিছু দেখা হয়নি, এখন তো আরোই হয় না, রেডিওই শুনি, তবে আমাদের রামায়ণ মহাভারত দূরদর্শনে দেখতে খুবই ভালো লাগতো। আর মনে পড়ে প্রথিতযশা ঋতুপর্ণ ঘোষ পরিচালিত একটি ধারাবাহিক সাক্ষাৎকার অনুষ্ঠান, সেটি বোধহয় দূরদর্শনের অনুষ্ঠান নয়। বেশ চলে আসি তারপরের হোয়াটসঅ্যাপ মেসেজ। নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখছেন, খবর ছাড়া অন্য চ্যানেল ব্যবহার করা হয় না, দূরদর্শনে অন্যতম প্রিয় অনুষ্ঠান ছিল দর্শকের দরবারে, স্কুল জীবন থেকেই দুটো মাধ্যমে লিখছি। একদিন ক্লাস চলাকালীন রাস ভারী দিদিমণি দাঁড়াতে বললে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম, বললেন আমি বিরাট অন্যায় কাজ করেছি, দিদিমণিদের তখন এমনিতেই ভয় পেতাম, ঘাবড়ে গিয়ে থরোখড়ি কম্প। হঠাৎ দিদিমণি বললেন সবাই হাততালি দাও, আরও ঘাবড়ে যেতে দিদিমণি ধ্রুব বললেন যে দূরদর্শনে তোমার লেখা পাঠ হলো শুনলাম, জানো সারা পশ্চিমবঙ্গ জুড়ে তোমার লেখা শুনছে, অনেকের কাছে আমার নাম শুনে ভালো লাগতো, কিন্তু দিদিমণির কথায় উপলব্ধি করলাম কিভাবে দর্শকের দরবার সাধারণ মানুষের সাথে মেলবন্ধন ঘটিয়ে থাকত। বেশ আর রয়েছে সুমিতা কোর গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে বলছেন যে আমার সবচাইতে সংবাদ অনুষ্ঠানটি খুব ভালো লাগে। আর পাঠিয়েছেন রমা রায় দাসনগর খাওয়া 5 থেকে, দূরদর্শনে সবচেয়ে ভালো লেগেছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি সিনেমাটি। আর এই মুহূর্তে সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন 5 তলে টিভি রুম ছিল, জুটতাম সকল ছাত্র আড্ডা মারার সেরা ঠাই টিভি কারণ মাত্র, রামায়ণ সিরিয়াল চলছে, আসতো অনেক লোক, সবাই বলতো এসো বসো সবাই সুখী হোক, কিংবা যখন যেতাম পাড়ায় একটি বিশেষ ঘরে টিভিতে দেখতে খেলা ভুলি কেমন করে, সেসব দিন টিভি নিয়ে ছিল আবেগ ভরা, এখন টিভি একলা দেখি চারদিক কেমন মন মরা। বেশ যারা যারা হোয়াটসঅ্যাপ করেছেন সকলেরটা পড়ে ফেলেছি, সুতরাং এবার চলে যাব আবার গানে, যে ছবির গান আগেও শুনেছি আরও একবার শুনব, সেই ছবির গানই মেজ দিদি।

আমাদের এসএমএস এ কয়েকটি মেসেজ এসেছে। উত্তম কুমার দাস দ্বারঘাট টাকরিপাল হুগলি থেকে বলছেন যে তার লম্বকর্ণ সিরিয়ালের কথা মনে পড়ে। আর পাঠিয়েছেন শক্তিমান খবর, তার কথা বলছেন জয়শ্রী দত্ত অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে। আমার মনে হয় এই দুটি মেসেজ এসেছে। আর

একবার বলি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কাহিনীর এমনই জোর, এমনই আকর্ষণ বারে বারে পরিচালকদের আকর্ষণ করেছে, ছবি তৈরি করতে সারা ভারত জুড়ে আজও করছে। সুতরাং আজ তাঁর জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শেষ করব আজকের এই মনের মেলোডি। আমি তাপস, আর যেতে যেতে 1958 সালের ছবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী নিয়ে তৈরি রাজলক্ষ্মী ও শ্রীকান্ত থেকে এই গানটি।

Ta-dum, ta-dum, ta-dum.

0: আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপির প্রার্থী ঘোষণা। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী কংগ্রেস, CPIM, RSP ও AJUPO আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় প্রথম এক মাসে পশ্চিমবঙ্গে 50,000-এর বেশি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের স্থিতিশীল উন্নয়ন কাঠামোর মধ্যে চক্রাকার অর্থনীতির নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশ অঙ্গীকারবদ্ধ। ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলাদেশে 7 ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। প্রথম ধাপে নির্বাচন হতে পারে 12ই নভেম্বর। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে আজ ভারত আফগানিস্তানের মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন শাখারাব সরকার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি আজই মনোনয়নপত্র জমা দেবেন। আগেই জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরেও গতকাল তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। নন্দীগ্রামে মোহাম্মদ এতেশামুল হক এবং রেজিনগরে সফিউজ্জামান শেখকে প্রার্থী করা হয়েছে। আগামীকাল এরা মনোনয়ন জমা দেবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকেই তারা আপাতত প্রচার চালাবেন। অন্যদিকে মমতা ব্যানার্জিপন্থী কালীঘাট শিবিরের পক্ষ থেকে রেজিনগরে রবিউল আলম চৌধুরী গতকাল মনোনয়ন জমা দিয়েছেন। নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্চিতা প্রধান দে। রেজিনগরে কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহি কাফিও গতকাল তার মনোনয়নপত্র জমা দেন। দলের তরফে নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে মিলন প্রধানকে। CPIM নন্দীগ্রামে শান্তিগোপাল গিরি এবং রেজিনগরে সৈয়দ আসাদ আলীকে প্রার্থী করেছে। রেজিনগরে RSP প্রার্থী হয়েছেন বিকাশ চন্দ্র মিশ্র। আমজনতা উন্নয়ন পার্টির তরফে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ইতোমধ্যেই রেজিনগর কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন। উল্লেখ্য, আগামী 6ই অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ, গণনা 9ই অক্টোবর। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের এক মাস পর তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে 50,000-এরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। চিকিৎসা পরিষেবায় বিমা থেকে প্রায় 28 কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন। রাজ্যের 1,102 জনেরও বেশি রোগী পশ্চিমবঙ্গের বাইরের হাসপাতালে ও অন্য রাজ্যের 1,849 জন রোগী এ সময় এ রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, গত 16ই আগস্ট আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে এই কর্মসূচির সূচনা হয়েছিল। আরও বেশি সংখ্যক গ্রামীণ পরিবারকে পেনশনের আওতায় নিয়ে আসার এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পেনশন সখীদের নিয়ে একটি বিশেষ দলের মাধ্যমে কাজ করার জন্য গ্রামীণ উন্নয়ন বিভাগ DORD এবং পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ PFRDA একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্বের আওতায় দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ককে কাজে লাগানো হবে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভারতের স্থিতিশীল উন্নয়ন কাঠামোর মধ্যে চক্রাকার অর্থনীতির নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত তার প্রাচীন ও গভীর সাংস্কৃতিক প্রথাগুলিকে আধুনিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলেছে বলে তিনি মত ব্যক্ত করেন।
1: Today, I am happy to note that the declaration recognizes sustainability as an integral part of building resilience and calls for cooperation that advances sustainable development while strengthening economic and supply chain resilience. The declaration also recognizes that circularity must extend beyond waste management. It calls for embedding circular economy principles into the development and maintenance of sustainable and resilient infrastructure. For India, this is an important movement because our BRICS chairship has placed circular economy alongside sustainable lifestyles.
0: গান্ধীনগরের মহাত্মা মন্দিরে আজ 10ম ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম WCEF এর সূচনা হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই সম্মেলনের উদ্বোধন করেন। উল্লেখ্য, ভারতে প্রথমবার এই সম্মেলনটি আয়োজিত হচ্ছে। এবারের মূল ভাবনা, সার্কুলার ইকোনমি, ট্রানজিশন ফর পিপল অ্যান্ড প্রসপারিটি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ডিআরডিও এবং শিল্পক্ষেত্রের মধ্যে অংশীদারিত্ব ভারতকে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করতে পারে। দিল্লিতে আয়োজিত ডিআরডিও শিল্প সমন্বয়ক বিষয়ক সভা বিমার্স 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, গত কয়েক বছরে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে রাডার, যুদ্ধবিমান থেকে সাবমেরিন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষার প্রতিটি ক্ষেত্রে ডিআরডিও তার সক্ষমতা প্রমাণ করেছে। শ্রী সিং বলেন, প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা ও উন্নয়নে ডিআরডিও আজ একটি শীর্ষস্থানীয় সংস্থা। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, জাতীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে।

1959 সালে অল ইন্ডিয়া রেডিওর অধীনে একটি পরীক্ষামূলক টেলিভিশন পরিষেবা হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল। কয়েক দশকের পথ পরিক্রমা এটি তথ্য প্রচার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বর্তমানে স্যাটেলাইট ও ডিটিএইচ পরিষেবার মাধ্যমে এটি দেশের প্রায় সকল মানুষের কাছে পৌঁছে গেছে। 1959 সালের 15ই সেপ্টেম্বর দূরদর্শন ভারতে টেলিভিশন সম্প্রচারের এক নতুন যুগের সূচনা করে। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম সম্প্রচার কর্মসূচির উদ্বোধন করেন। 1975 সাল পর্যন্ত এটি অল ইন্ডিয়া রেডিওর একটি অংশ হিসেবে পরিচালিত হতো। 1976 সালের 1 এপ্রিল অল ইন্ডিয়া রেডিও থেকে আলাদা হয়ে দূরদর্শন তার সম্প্রচারের জন্য পরিচালনগত স্বায়ত্তশাসন পায়। 1982 সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের সময় রঙিন টেলিভিশনের প্রবর্তন দূরদর্শনের দর্শক সংখ্যায় আমূল পরিবর্তন আনে। জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে আজ দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: কিছু পিছু ডাকে সাড়া না দেওয়াই ভালো, কিছু পিছু ডাক কিছু অতীতের স্মৃতি তাকে বহন করাই ভালো। আর এই গানটি দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। আমরা গান শুনছিলাম যার কণ্ঠ অপরেশ লাহিড়ী, কথা শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং সুর ভূপেন হাজারিকার। কিন্তু আমরা কারা?
1: আমরা আবারও কোয়েল
0: কৃষ্ণা,
1: একদম
0: আমরা দুজনে মিলে চলে এসেছি। না, আমরা বোধহয় গত শুক্রবার এসেছিলাম নাকি?
1: গত শুক্রবার এসেছিলাম, আবারও আজকে
0: আমরা দুজনে মিলে চলে এসেছি আপনাদের গান শোনাতে, আপনাদের পছন্দের গান, আপনাদের অনুরোধের গান। শুনতে চেয়েছিলেন শঙ্করচন্দ্র দে, বারাসাত থেকে।
1: একদমই। আমরা পরের গানে চলে যাই। পরের গান আমরা কার কণ্ঠে শুনব? ইন্দ্রাণী রায়চৌধুরী শুনতে পারি, তাই তো?
0: হ্যাঁ, একদম অন্য ধারার গান, তাই তো?
1: একেবারে। এবং এই গানটির যিনি অনুরোধ করেছেন তিনি বলেছেন, এই গানটি উল্লেখ করেছেন, কিন্তু কোন শিল্পীর কণ্ঠে শুনতে চান সেটা উল্লেখ করেনি। সেই কারণে আমরা আমাদের পছন্দ মতন শিল্পীরই অনুরোধ নিয়েছি আর কি।
0: মানসী বৈদ্য কন্যগর থেকে,
1: একদম
0: মানসী বৈদ্য কন্যগর থেকে অনুরোধ করেছেন। আমরা ইন্দ্রাণী রায়চৌধুরীর কণ্ঠে এই গানটি শুনছি।

0: ইন্দ্রাণী রায়চৌধুরীর কণ্ঠ শুনছিলাম, সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। এরপরে আমরা কোন গানে যাই?
1: হ্যাঁ, সুখের কথা বলো না আর শোনার পর আমরা শিপ্রা বসুর গান শুনতে পারি।
0: বেশ বেশ,
1: শিপ্রা বসুর গান শুনে অনুরোধ করেছেন শোনার জন্য তাপস কান্তি ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট, গোড়াবাজার থেকে শুনবো শিপ্রা বসু।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: মধুমতি যায় বয়ে যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান আমরা শুনছিলাম। কে অনুরোধ জানিয়েছেন?
1: হ্যাঁ, মধুমতি যায় বয়ে যায় এই গানের অনুরোধ করেছিলেন সঞ্জিত পাল, গৌরীপুর হাওড়া থেকে।
0: আচ্ছা, এবার একটা ফোনের অনুরোধ নিই, স্নেহাশিস রাহা হাওড়া ময়দান থেকে। দুটি গান শুনতে চেয়েছিলেন, উৎপলা সেনের কণ্ঠে যে গানটি সে গানটি আমাদের সংগ্রহে রয়েছে, চলুন শুনি।

0: যে ছিল সাথে কিশোরবেলায়। উৎপলা সেনের কণ্ঠে গান আমরা শুনছিলাম শ্যামল গুপ্তের কথায় সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে। এর পরে পূজা ভট্টাচার্যের অনুরোধ শোনাই হেমন্ত মুখোপাধ্যায়।
1: বেশ,
0: পূজা ভট্টাচার্য বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তিনটে গানের অনুরোধ জানিয়েছিলেন বটে, আমরা যে কোনো একটা শোনাতেই পারি।
1: হ্যাঁ, যে কোনো একটা শোনাতেই পারি। আমরা একটা কাজ করি, দেয়ানেয়া ছবির গানটাই শুনি বরং।
0: আচ্ছা, শ্যামল মিত্র, তাহলে হেমন্ত মুখোপাধ্যায় নয়, শ্যামল মিত্র, তার তিনটি গানের মধ্যে থেকে একটি বেছে নিলাম।
1: একদম।

0: প্রায় বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: শ্যামল মিত্রের কণ্ঠ শুনছিলাম, এবং কোন ছবি?
2: দেয়া নেয়া। আমরা তো শুরুতেই বললাম যে দেয়া নেয়া ছবি থেকে আমরা গান শুনবো শ্যামল মিত্রের কণ্ঠে, এবং এই গানের কথা অবশ্যই গৌরীপ্রসন্ন মজুমদার,
1: সুর
2: শ্যামল মিত্র। পরের গানে চলে যাব।
1: হ্যাঁ, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনি। ধীরেন বর্ষাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে অনুরোধ জানিয়েছেন।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

0: খুব শান্ত একটা গান শুনছিলাম, তাই না?
1: হ্যাঁ, গানটাও শান্ত ছিল।
0: কে শুনতে চেয়েছিলেন এটা?
1: হ্যাঁ, এই গান শোনার জন্য অনুরোধ করেছিলেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। আমরা শুনছিলাম চন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান, এবং এই গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখোপাধ্যায়। চলে যাব আমরা পরবর্তী গানে।
0: আচ্ছা, পরে আশা ভোসলের কণ্ঠে একটা গান শুনি।
1: হ্যাঁ,
0: উত্তর চব্বিশ পরগনার 3 নম্বর সাহেবখালী থেকে বিপ্রতীপ মণ্ডল, কুহেলি ছবির গান। আর এই গানটা শুনলেই সেই আমার একটা খুব মিষ্টি, মানে এই ছবির দৃশ্যায়নটা, এই গানের দৃশ্যায়নটাও ভারী সুন্দর আশা ভোসলে, কিন্তু গানটি রবীন্দ্রনাথের।

0: ভীষণ মিষ্টি একটা গান, এবং সত্যি সত্যি আজকে মেঘের কোলে রোদ উঠেছে, হাসছে রোদ, কিন্তু ভীষণ ভীষণ মানে সে রোদের যে প্রখর তাপ, যদিও সেপ্টেম্বর অক্টোবর মাসে রোদ খুব মারাত্মকই থাকে, মানে খুবই কষ্ট হয়, যারা সকালবেলায় ঠাকুর দেখতে বেরোবেন তাদেরও খুব কষ্ট হবে, কিন্তু তারই মধ্যে দেখা যাবে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া একটু ঠান্ডা হচ্ছে, জল জমছে, নানা রকম কিছু হচ্ছে।
1: একদমই, মেঘরোদের খেলা তো চলতেই থাকে, তো আমরাও একটু একটু করে এই মেঘরোদের খেলা ধরে ধরে এগোতে থাকছি, এবং এগোতে এগোতে আমরা ঘড়ি বলছে প্রায় শেষের পথে পৌঁছে গেছি। তো শেষের আর এক দুটো তিনটে গান হয়তো শোনাতে পারবো খুব বেশি হলে।
0: আচ্ছা, এটা যে কে শুনতে চেয়েছিলেন সেটা কি বলেছে?
1: এটা শুনতে চেয়েছিলেন যিনি বলেছো তুমি, তার নাম
0: খালি থেকে বিপ্রতীপ মণ্ডল।
1: হ্যাঁ,
0: এরপরে কি গান শুনি বলো তো? কি গান শুনি, কি গান শুনি, কি গান শুনি?
1: আশা ভোসলে আমরা একটা শুনলাম, আশা ভোসলের পরে আর কি গান শোনা যেতে পারে? আশা ভোসলে আমাদের

0: দুটো অনুরোধ ছিল, তাহলে একটা কাজ তো করতেই পারি। আশা ভোঁসলের যখন দুটো অনুরোধ ছিল, দুটো আশা ভোঁসলে পরপর শুনে নেওয়াই যায়, ফিরে এসে অন্য কোনো গান আবারও শুনবো অনুরোধের।
1: আচ্ছা বেশ, তাহলে এই গানটা।

0: আশা ভোসলের কণ্ঠে পরপর দুটো গান শুনছিলাম এবং আজ দোলে মন কার ইশারাতে এ গান শুনে নিলাম। মাধব পাল শ্যামপুর হুগলি থেকে এ গান শুনতে চেয়েছিলেন। এরপর লক্ষ্মী মজুমদার বেলঘড়িয়া থেকে,
1: লক্ষ্মী মজুমদার বেলঘড়িয়া থেকে শুনতে চেয়েছেন কার গান?
0: কিশোর
1: কুমারের কণ্ঠে যে কোনো গান আমরা শুনবো কিশোর কুমার।
0: আমরা কিশোর কুমার এবং রোমা গুহ ঠাকুরতা শুনে নিই লুকোচুরি ছবি থেকে।
1: বেশ,

0: একদম শেষ গানে পৌঁছে গেছি আমরা, শেষ গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, তাই তো?
1: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে হ্যাঁ শেষ গান বাজবে। আমরা কে শুনতে চেয়েছেন একটুখানি বলে দাও।
0: শুনতে চেয়েছেন নন্দিতা চক্রবর্তী বেলেঘাটা থেকে।
1: বেশ, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা তার অনুরোধে শুনব এই গান। এই গান শুনতে শুনতে বিদায় নেব, তাই তো?
0: কৃষ্ণা এবং কোয়েল আবার ফিরছে 2:30 মিনিটে সুরেলা সফরে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
3: ঘড়ি বলছে 2:30, 31 মিনিট হয়ে এই 32 মিনিট। যাই হোক, আমরা ফিরে এলাম আবারও কৃষ্ণ আর কোয়েল আপনাদের সঙ্গে আপনাদের অনুষ্ঠান সুরেলা সফর নিয়ে। আজকের সুরেলা সফরটা একেবারে অন্যরকম। আমরা মঙ্গলবারের সুরেলা সফরে সাধারণত ডিরেক্টরসদের কথায় থাকি, মানে পরিচালকদের কথায় থাকি। তো আজকেও আমরা বিভিন্ন পরিচালকদের ছবির কথাতেই থাকব, তবে আজকের কেন্দ্রবিন্দুতে কিন্তু কোনো নির্দিষ্ট একজন বা বেশ কিছু পরিচালক নন, বরং সম্পূর্ণ অন্য একজন কেউ। কে, কেন, কিভাবে, এই সব কিছু বলবো, জানবো, তার সঙ্গে দারুণ দারুণ গানও শুনব।
4: আসলে কি হয়, আমরা যখন বড় হয়ে উঠছি, এর আগের দিনও বলেছিলাম কোয়েল যে আমাদের মফস্বল শহরে বড় হয়ে ওঠা, তোমার এবং আমার, এবং তখন কি হতো, সেই পুরনো দিনের বাড়ি, কড়িবর্গা, খিলান দেওয়া বাড়ি, বড় জানলা, বা সেটা যদি নাও হয়, সেখানে না অনেকের ছবি থাকতো, মানে বাড়ির মানুষদের ছবি ছাড়াও কেউ কেউ থাকতেন যারা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার মধ্যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। সবার বাড়িতে কাজী নজরুল ইসলামের ছবি না থাকলেও কারো কারো বাড়িতে থাকতো। ঠাকুর রামকৃষ্ণ সারদামা, স্বামীজির ছবি, নেতাজির ছবি, এবং তার সঙ্গে একজন পাকা চুলের সৌম্যকান্তি মানুষের ছবি। তিনি অপলক দৃষ্টিতে চেয়ে আছেন, তেমন বাঁধানো ছবি আমি আমার বাড়িতে, আমার বন্ধুদের বাড়িতেও দেখেছি ছোটবেলায়। এখন নয়, সেদিনটা তো ড্রয়িং রুম কী করে সাজাবো, ডাইনিংটা কী করে সাজাবো, বেডরুমে কোন ছবি থাকবে, এমন দিন ছিল না, কিন্তু তার ছবি ছিল। তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কথা সাহিত্যিক, তিনি ঔপন্যাসিক, তিনি কথা শিল্পীও বটে। 1876-এর 15ই সেপ্টেম্বর, মানে আজকের দিনে তার জন্ম,
3: দেবানন্দপুর, হুগলিতে। এই 15ই সেপ্টেম্বর তার জন্মদিন। আজকে কেন আমরা তার জন্মদিনে তাকে নিয়ে কথা বলছি ডিরেক্টরস কাটে, তার কারণটাই এটা যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য, তার লেখনী, তার সৃষ্টি, সেটা যেমন সাহিত্যকে সমৃদ্ধ করেছে, সেটা সেলুলয়েডকেও সমৃদ্ধ করেছে একইভাবে। কী কীভাবে করেছে, কোথা থেকে কোথা থেকে শরৎচন্দ্রের বিভিন্ন লেখা, উপন্যাস, গল্প, সব কিছু আমরা সেলুলয়েডে পেয়েছি, কেন পেয়েছি, কেন বারবার পরিচালকরা, অভিনেতা অভিনেত্রীরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বেছে নিয়েছেন, তার সাহিত্যকে বেছে নিয়েছেন, কেন এত কাজ হয়েছে তার উপর,
4: কী এমন ছিল তার লেখায়, কী এমন ছিল যে বারবার, মানে 150 বছর অতিক্রান্ত, মানে 150 বছরের লেখাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সের ডিরেক্টররা আকর্ষিত হচ্ছেন তার দিকে, কেন? কানন দেবের ছবি তাকে নিয়ে, মানে তার শ্রীমতী পিকচার্সের ছবি, তার গল্প নিয়ে। পরবর্তীতে বিমল রায় তাকে নিয়ে ভাবছেন, তারও পরবর্তীতে 90 যে পরিচালকরা তাকে নিয়ে ভেবেছেন, কেন এমনটা হয়।
3: এবং এক একটা গল্প বা এক একটা উপন্যাস বহুবার চিত্রায়িত হয়েছে, মানে এটা একবার দুবার যে এই এর উপরে ছবি তৈরি হয়েছে তা নয়, বহুবার তৈরি হয়েছে।
4: শুধু তাই, বাংলা আর হিন্দি বাদ দিয়ে তামিল, তেলেগু,
3: বেশ
4: আরো ভাষাতেও তার চার পাঁচটি তার গল্প অনুদিত হচ্ছে এবং ওখানকার ডিরেক্টররা তাকে নিয়ে ছবি করছেন। কেন এমনটা হয়, চলুন আমরা সকলে মিলে তাকে নিয়ে আজকে থাকি না, সরাসরি তার সাহিত্যে থাকবো না, সেলুলয়েড এবং শরৎচন্দ্র এমনভাবেই থাকবো আমাদের আকাশবাণীর পক্ষ থেকে আর কৃষ্ণা কোয়েলের পক্ষ থেকে তার প্রতি আমাদের জন্মদিনে শ্রদ্ধা। আমরা শুরু করব কেল সাইগালের একটা গান দিয়ে, দেখুন তো এ গান আপনাদের চেনা কিনা।

আকাশবাণীর সুবাদে আমরা এমন এমন গানের কাছে পৌঁছে যাই যে নিজেরাই খুব আশ্চর্য হয়ে যাই। এ গান বাজিয়ে আপনাদের শোনাতে পারলাম এবং শোনাতে ইচ্ছে করছে এই জন্যে যে প্রথমেই বলি, 1935-এর দেবদাসের ছবির গান আমরা শোনাচ্ছিলাম আপনাদের, কে এল সাইগালের কণ্ঠ। এ গানের লিরিসিস্ট বাণী

0: বার এবং সুর করেছিলেন রায়চাঁদ বড়াল।
1: মানে এই এই এইগুলো সত্যি বলতে এখন হেরিটেজ প্রপার্টি যাকে বলা যায়।
0: এবং আমরা কিছুদিন বাদেই মহালয়া আমরা মহিষাসুর মর্দিনী শুনবো
1: শুনবো
0: আকাশবাণী থেকে বাণী কুমার রায়চাঁদ বড়াল। বারবার এই এই নামগুলো আমাদের কাছে ফিরে ফিরে আসবে
1: একদম।
0: এবং কেএল সাইগাল, আমরা এই গানের সময় আমরা দুজনে মিলে কথা বলছিলাম যে দেবদাস লেখার সময় তিনি যখন লিখলেন উপন্যাসটা গোটাটা, তিনি প্রকাশকই পাননি,
1: ঠিক
0: কে ছাপাবে,
1: ঠিক,
0: কিন্তু তারপর প্রায় ঝড়ের মতো, মানে দেবদাস ঝড় সবাক যুগে তো বটেই, নির্বাক যুগেই 1928 একবার দেবদাস তৈরি হয়েছে
1: নরেশ মিত্রর পরিচালনায় একবার হয়েছে। এবং তারপরেই আমরা পেয়েছি যেটা থেকে আমরা এখন গান শুনছিলাম, 1935 দেবদাস প্রমথেশ বড়ুয়ার পরিচালনায়, যেটাতে কেএল সাইগাল এবং যমুনা বড়ুয়াকে পেয়েছিলাম আমরা। তো এরপরে এই যে দেবদাসের পথ চলাটা শুরু হলো, এই দেবদাস সেই থেকে শুরু করে এখনো, মানে এই কয়েক বছর আগে পর্যন্তও দেবদাস তৈরি হয়েছে, মানে হিন্দিতে হয়েছে, বাংলাতেও হয়েছে। তো এই বিভিন্ন রকমের দেবদাসকে নানান রকম পরিচালক নানান রকম ভাবে নানান রকম অ্যাঙ্গেলে দেবদাসকে দেখিয়েছেন, মানে পুরো গল্পটাকে দেখিয়েছেন, যার জন্য দেবদাসের গল্পর আলাদা করে আপনাদের বলার কিছু নেই, আপনারা সবাই জানেন সেটা। কিন্তু এক একজন পরিচালকের দৃষ্টিভঙ্গিতে এক এক রকমভাবে শরৎচন্দ্রের এই গল্পটি ফুটে উঠেছে।
0: এবং প্রমথেশ বড়ুয়ার দেবদাস কিন্তু কালোত্তীর্ণ, এখানে চুনিলালের ভূমিকায় অভিনয় করে ছিলেন অমর মিত্র, এবং মানে কি বলবো, মানে এটা ভাবাই যায় না।
1: ঠিক তাই, ঠিক তাই, মানে সেই 1928 থেকে শুরু করে 2009 পর্যন্ত অনবরত হয়ে গেছে এই ছবি বাংলায় এবং হিন্দিতে বিভিন্নভাবে। দেবদাস ছাড়িয়ে আমরা অন্য ছবির কথাতেও যাব, কারণ সেই ছবিগুলোও কিন্তু আমাদের মনে দাগ কেটে রয়েছে।
0: কিন্তু তার আগে একটা কথা বলি, একজন জেনজিকে ধরেছিলাম, তাকে ধরে বললাম আচ্ছা শরৎচন্দ্রের গল্প কেন ভালো লাগে, পড়েছিস? সে বলল হ্যাঁ পড়েছি, তার কারণ হলো প্রত্যেকটা চরিত্রের ফুল ডিটেলিং থাকে। আমি ভেবে দেখলাম হ্যাঁ সত্যি তাই, কারণ তুমি যদি দেবদাস কেমন, পারো কেমন, চুনিলাল কেমন, তুমি এক পাতা করে লিখে ফেলতে পারো তাদের সম্পর্কে।
1: তুমি এই কথাটা বললে বলে আমার মনে হলো কৃষ্ণাদি, শরৎচন্দ্রের উপন্যাস কেন ফুল ডিটেলিং থাকে, এটা যে বলেছে সে খুব সঠিক কথা বলেছে। আমার ছোট ছোট গল্পের কথা মনে পড়লো, মহেশ, তোমার হয়তো মনে আছে, মহেশের যে যে মানে গাভীটা, যে গরুটা, যেটা যে মহেশ আর কি, সেই যে চরিত্রটা সেটারও একটা ফুল ডিটেলিং ছিল
0: একদমই,
1: এবং সেটাকে নিয়েও তুমি বেশ এক দু পাতা লিখে ফেলতে পারো।
0: এবং কোথাও কিন্তু ওই যে হঠাৎ করে বুঝে নিতে হবে, হ্যাঁ বুঝে নিতে হবে, তার যে প্রেমের উপন্যাসগুলো সে তো বটেই, মানে আমরা দেবদাসের কথা বলতে বলতে যখন দেবদাস সেই পাড়ুর যেখানে শ্বশুরবাড়ি সেখানে একটি অশ্বত্থ গাছের তলায় মৃতপ্রায় দেবদাসকে শুয়ে রাখা হয়েছে, তার লিভারে প্লীহা, তিনি কিছুক্ষণ পরেই মারা যাবেন, মুখ থেকে রক্ত, মানে বমির সঙ্গে রক্ত বেরোচ্ছে, এবং সেই সময় পাড়ু ছুটছে সিংহ দরজার দিকে, এবং জমিদার বলছেন যে সিংহ দরজা বন্ধ করে দাও, পাড়ু ওই যে

0: চিত্র দেখে ফেলতে পারে।
1: মানে একটা শৈশব, একটা দুটো মানুষের বেড়ে ওঠা, তাদের প্রেম, তাদের পাওয়া না পাওয়া, এবং শেষ পর্যন্ত সামাজিক সংস্কার, সামাজিক রীতিনীতি, এই পুরো চিত্রটা ধরা পড়েছে দেবদাসে। তাই হয়তো বারবার বিভিন্ন ডিরেক্টরের পছন্দে দেবদাস।
0: তুমি যখন শৈশবের কথা বললে, তখন বিমল রায়ের দেবদাস মানে 1955 দেবদাসে পারোয়ার দেবদাস বড় হয়ে উঠছে, একটা গাছের ডাল তাকিয়ে আছে, পাখি এসে বসছে। আমরা শুনি আশা ভোসলে এবং উষা মঙ্গেশকর।

0: কি মিষ্টি গান না,
1: খুবই মিষ্টি গান। এবং এটার যে পিকচারাইজেশনটা ছিল, যে দৃশ্যটা, সেটাও খুব মিষ্টি ছিল। গাছের ওপরে উঠে, একজন গাছের ওপরে একজন গাছের নিচে, এখন দুটো মানে ভয়েসে ওই আপ ডাউনটা হচ্ছে ওইভাবে আর।
0: শাহিরের কথায় এসডি বর্মনের সুরে এই গান, 1955 দেবদাস, দিলীপ কুমারের দেবদাস, অসম্ভব জনপ্রিয়। তার আগে প্রমথেশ বড়ুয়া তাকে জনপ্রিয়তা দিয়েছেন তো বটেই। এবং এই যে একটা অদ্ভুত, মানে প্রেম বাস্তবে পৌঁছচ্ছে না, এবং দেবদাসের মধ্যে বা প্রেমিকের মধ্যে, দেবদাস তো এখানে কথা নয়, মানে শরৎচন্দ্রের প্রেমিক আত্মধ্বংসী হয়ে উঠছে, নিজেকে শেষ করে দিচ্ছে,
1: মানে বিরহ কিভাবে কুড়ে কুড়ে খায় মানুষকে।
0: এবং বিরহ মধুর হলো আজই নয়, মানে ব্যর্থতার অনুশোচনা সেই প্রেমকে কিভাবে চিরকালীন করছে। আমরা মানে দিলীপ কুমারকে যদি মনশ্চক্ষে একবার দেখতে না পারি, আমাদের খুব কষ্ট হবে।
1: একদমই তাই। এবং হ্যাঁ, বেশ, আমরা দিলীপ কুমারকে আগে দেখে আসি।
0: তালাত মাহমুদ
1: দেখতে চাইছি,
0: তালাত মাহমুদ একই, ওই ওই দেবদাস থেকেই।

0: একজন মানুষের এতগুলো গল্প কীভাবে চলচ্চিত্রে পরিণত হয়েছে এবং বারবার ডিরেক্টররা তার ছবির কাছে প্রণত হয়েছেন, বারবার চেষ্টা করেছেন একটা গল্প, মানে অনেকে বলেছেন এটা মেলোড্রামা কিছু কিছু গল্প, কিন্তু তাহলেও তার গল্পের আবেদন অসাধারণ। মানে কোনটা নয়, মানে আমরা যখন কমললতার কথা ভাবি, যখন অভয়া শ্রীকান্তর কথা ভাবি, রাজলক্ষ্মী শ্রীকান্তর কথা ভাবি, বিরাজবুয়ের কথা ভাবি, মজলি দিদির কথা ভাবি, বড় দিদির কথা ভাবি, দত্তার কথা ভাবি, কোন ছবি ছেড়ে কোন ছবির কথা ভাববো বলো?
1: হ্যাঁ, এবং বাংলাতেও মানে যেটা হিন্দিতে হয়েছে মজলি দিদি, সেটা বাংলাতেও মেজ দিদি বলেও একটি ছবি হয়েছিল। হ্যাঁ, মানে অজস্র অজস্র, মানে আমরা তো বলছি বারবার যে এত এত বৈচিত্র্য এবং এত সম্প্রসারিত জায়গাটা সেলুলয়েডেও, শুধুমাত্র সাহিত্যে নয়, যে প্রত্যেকটা চরিত্রের সাথে প্রত্যেকটা মানুষ, আমরা যখন দেখি পর্দায় দেখি প্রত্যেকটা চরিত্রকে বা গল্পে তার বইতে পড়ি প্রত্যেকটা চরিত্রকে, প্রত্যেকটা চরিত্রের সাথে আমরা নিজেদেরকে একাত্ম করে ফেলতে পারি। আমাদের আমরা যখন বরদিদি বা মেজদিদি বা বিন্দুর ছেলে পড়ি, তখন ওই যে বিন্দু ওই যে চরিত্রটা বা মেজদিদি যে চরিত্রটা বা বরদিদি যে চরিত্রটা, আমাদের মনে হয় যে এই চরিত্রগুলো আমাদের ঘরের মানুষেরা, এরা আমাদের পাশের বাড়ির কেউ।
0: আবার 1971-এ ছোটি বহু তৈরি হয়েছে বিন্দুর ছেলের অনুকরণে,
1: একেবারেই। তো এই কিছু কিছু ক্ষেত্রে, কোনো কোনো হিন্দি ছবির ক্ষেত্রে আমরা দেখেছি শরৎচন্দ্রের গল্প নিয়ে যে হিন্দি ছবিগুলো হয়েছে, সেখানে হয়তো কিছুটা কমার্শিয়ালাইজেশন হয়েছে পরিস্থিতির খাতিরে, সময়ের খাতিরে। যেমন দেবদাসের ক্ষেত্রেই হয়েছে, আমরা পরের দিকে যে দেবদাসগুলো পেয়েছি, সঞ্জয় লীলা ভেনসালি করেছেন বা অনুরাগ কাশ্যপ করেছেন, তো সেগুলোতেও কিন্তু কিছুটা চিত্রনাট্যকে অতিনাটকীয় করা হয়েছে হয়তো প্রয়োজনের খাতিরে।
0: ছবির একটা প্রয়োজনীয়তা থাকে যে পরিচালকের কল্পনা দর্শকের কল্পনার সঙ্গে মিলিয়ে দেওয়া, কিন্তু মূল গল্প তো শরৎচন্দ্র, ইচ্ছে করলেই তো তারা অন্য গল্প চুজ করতে পারতেন, সেটা করেননি। এই যে আজ 150 বছর, মানে একটা মানুষের বড় হয়ে ওঠা সেইটুকু বাদ দিচ্ছি, যখন থেকে তিনি লিখতে শুরু করেছেন, যখন থেকে তার বই পূর্ণতা পেয়েছে, তাই যদি হয়, মানে তুমি ভাবো এখনও বই মেলায় বেস্টসেলার,
1: হ্যাঁ,
0: তার গল্প
1: একদমই।
0: তো তুমি যেহেতু বললে বাংলা দেবদাসের কথা, আমরা মান্নাদের কণ্ঠে এই গানটা দিয়ে মানে এই পর্বটা অন্তত খবরের বিরতিতে যাওয়ার আগে এই গানটা আমরা শুনি।
1: কেমন?
0: কৃষ্ণ আর কোয়েলের সঙ্গে FM গোল্ডে আপনারা রয়েছেন এবং এই গল্প শরৎচন্দ্র মুখোপাধ্যায়ের গল্প, আজকে তার জন্মদিন,
1: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের,
0: মাফ করবেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প, আজকে তার জন্মদিন, 150 বছর
1: একদম।

0: television service under All India Radio. A U.S. federal judge has temporarily blocked a new Trump administration rule imposing stricter limits on the duration of stay for foreign students and journalists in the United States. The ruling is expected to provide relief to international students. The Indian Meteorological Department has forecast heavy rainfall over Haryana, Punjab, Tamil Nadu, Delhi, Kutch, South Interior Karnataka, Puducherry, Kerala, Sub-Himalayan, West Bengal, Sikkim, Assam, Arunachal Pradesh and Meghalaya today. In men's cricket, India will take on Afghanistan in the second T20 International at the Arun Jaitley Stadium in Delhi at 7:30 this evening. India lead the three-match series 1-0 after a convincing 7-wicket win in the opening match on Sunday. And with that, we end this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold সুরেলা সফর সুরেলা সফর
2: 100.1 FM Gold সুরেলা সফর আমরা অনুষ্ঠানে একেবারে ঢোকার আগে বলে দিই আবহাওয়ার পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে মালদাতে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। সুতরাং মালদায় যারা রয়েছেন বা তার পার্শ্বস্থ অঞ্চলে যারা রয়েছেন তারা একটু সতর্ক থাকবেন বাড়ির বাইরে গেলে। ঘোষণাটি শেষ হলো। আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তিনি সার্ধ শতবর্ষ পূর্ণ করলেন 1876-এর 15ই সেপ্টেম্বর তার জন্ম। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন একটা নাম যেটা আমাদের মনে মননে অন্তরে মস্তিষ্কে প্রবাহিত, আমাদের ছোট থেকে ওই যে সারি সারি বইগুলো যেটা তাকে সাজানো থাকে সেই বই দিয়ে শুরু হয়। কিন্তু তারও পরে আমরা জানতে শিখেছি বুঝতে শিখেছি যে যে বইগুলো আমরা পড়েছি তার কিছু কিছু বই ডিরেক্টরদের অর্থাৎ ফিল্ম পরিচালকদের খুব পছন্দের হয়ে উঠেছে। তারা বারবার সেই গল্পের কাছে সেই উপন্যাসের কাছে প্রণত হয়েছেন।
3: একদমই। এবং এই আজকে আমাদের এই অনুষ্ঠানটার করার উদ্দেশ্যটাই এটা যে কেন বারবার এই পরিচালকরা শরৎচন্দ্রের উপন্যাসকে বা শরৎচন্দ্রের গল্পকেই বেছে নিয়েছেন। তার নানা রকম কারণ আমরা কিছু কিছু কারণ এর মধ্যে বলেওছি এবং এর পরেও আরও আরও অনেক কিছু থেকে যায়, অবশ্যই সেগুলো বলবো। আমরা দেবদাসের কথায় ছিলাম, দেবদাসের কথা থেকে এর আগের পর্বটাতে। দেবদাস নিয়ে একটা সাংঘাতিক এক্সপেরিমেন্ট হয়েছে বিভিন্ন সময়ে, মানে ওই টাইম মেশিনে চড়ে আমরা দেবদাসকে ট্রাভেল করে দেখে নিতে পারি, এত রকমভাবে দেবদাসকে এক্সপ্লোর করেছেন।
2: এবং বারবার এক একটা প্রজন্ম দেবদাসকে কিভাবে দেখছে, এক একটা প্রজন্ম পরিণীতাকে কিভাবে দেখছে,
3: পরিণীতাকে কিভাবে দেখছে।
2: এবং তাই দর্পচূর্ণর কথা যদি ভাবি,
3: একদম
2: আমরা কানন দেবীর গান শুনেছি দর্পচূর্ণতে, কিন্তু তার উপরে 1980-তে দর্পচূর্ণ আরেকবার হলো সেই শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে।
3: মান্নাদের কণ্ঠে গান শুনেছি সেখানে।
2: হ্যাঁ সেখানে না না মান্নাদের কণ্ঠের গান আমরা শুনবো।
3: হ্যাঁ সেটাই বলছি
2: প্রথমটি। হ্যাঁ সেই গানটি আমরা শুনে নি।
3: হ্যাঁ শুনে নি।

0: দর্পচূর্ণের কথা আমরা, দর্পচূর্ণের গান আমরা শুনছিলাম, এটা 1980-র দর্পচূর্ণ,
1: 1980-র দর্পচূর্ণ।
0: এবং তুমি যেটার কথা বলছিলে কানন দেবীর গান,
1: কানন দেবীর গান, কিন্তু আমি জানি না কানন দেবীর গান শোনার সুযোগ হবে কিনা, আমরা পরে শুনবো। কিন্তু তার আগে যেটা বলি যে আমরা বারবার করেই তাঁর কথায় ফিরে আসছি, একজন মানুষ যিনি ছোটবেলাটা কাটিয়েছিলেন একটু বাউন্ডুলের মতো, কোথাও থিতু হয়ে বসেননি, কিন্তু যত জায়গায় ঘুরে বেরিয়েছেন, সেটা বাংলা হোক বা বাঙালির পশ্চিম হোক, সমস্ত জায়গা থেকে তিনি ভবঘুরের মতো রসদ সংগ্রহ করেছেন, যে রসদ আমরা বারবার করে তার শিল্পে পেয়েছি। মানে তিনি তো কথা শিল্পী, সত্যি সত্যি তার গল্প পড়তে বসলে সেই বুঁদ হয়ে তার এক মনে যতক্ষণ না শেষ হবে সেই গল্প পড়ার মতো, এবং অজস্র উপন্যাস, অজস্র ছোট গল্প, ওই যে বলছিলাম আজও তিনি বেস্ট সেলার।
0: একদমই। এই দর্পচূর্ণের কথা তুমি বললে, দত্তার কথা তুমি বললে, আরও একটা ছবির কথা মনে পড়ছে, যেটা পল্লী সমাজ, আমরা 1931 সালে পল্লী সমাজ তৈরি হয়েছিল শিশির ভাদুরীর পরিচালনায়, এরপরে 1932 সালে দেনা পাওনা, এবং পল্লী সমাজ বোধহয় পরে আরও একবার হয়েছিল, মানে 31-এর পরে পরে বোধহয় আরও একবার পল্লী সমাজ হয়েছিল। দত্তাও কিন্তু তাই, দত্তা আমরা পুরনো যে দত্তাটি জানি, যেটা সুচিত্রা সেন সম্ভবত, দত্তাই দত্তার চরিত্রে আমরা সুচিত্রা সেনকে পেয়েছিলাম, তো দত্তার পরে আবারও পরবর্তীতে আমরা আরও একবার দত্তা পেয়েছি, যেখানে আমরা ঋতুপর্ণা সেনগুপ্তকে পেয়েছি,
1: সাহেব চট্টোপাধ্যায় এবং
0: ঋতুপর্ণা সেনগুপ্ত।
1: আমরা দত্তা বলতে সেই দত্তা,
0: পুরনো দত্তাই আমরা
1: দত্তাই বুঝি। আমরা শুনে নি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান,
0: একদম একদম।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম এই গান,
1: এবং এই গানের যে দৃশ্যায়নটা সেখানেও কিন্তু আমরা দেখেছি। এবং সবথেকে হচ্ছে দত্তা ছবিতে সুচিত্রা সেনের মেকআপ, সুচিত্রা সেনের পুরো লুকটা, পুরো তাকে একটা অসম্ভব সিম্পল এবং ডিগনিফাইড দুটো একসঙ্গে সুচিত্রা সেনকে লেগেছে এই ছবিতে। সেটা পরবর্তীকালে ঋতুপর্ণা সেনগুপ্ত যখন করেছেন তার মেকআপেও সেই আভিজাত্যটা রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোথাও সুচিত্রা সেনের মধ্যে একটা ঘরের মেয়ের ছাপ ছিল, তার যে চরিত্রটা তার সঙ্গে তার চরিত্রে একটা আভিজাত্য আছে, কিন্তু সে কোথাও গিয়ে একটা খুব সাধারণ মেয়ে, খুব মানে একেবারে খুব কাছের কেউ,
0: একদম ডিগনিফাইড
1: এবং খুব ডিগনিফাইড, কিন্তু ডিগনিটিটা তার বাইরে, তার ভেতরটা কিন্তু ততটাই নরম, ততটাই কোমল। আমরা দত্তার চরিত্রটা কিন্তু তাই জানি, তাই না?
0: কি অদ্ভুতভাবে ভাবো যে এক একটা চরিত্র এক এক রকম, এক একটা গল্প এক এক রকম। তুমি যখন বিন্দুর ছেলের কথা বলছো, রামের সুমতির কথা বলছো, সে গল্প সকলকে ছুঁয়ে যায়। তুমি আমাদের বড় হয়ে ওঠার কথা ভাবো কোয়েল, যে সময় আমরা স্কুলে সবসময় ভাবতাম মানে কোনো না কোনো সময় রামের সুমতি হয়েছে, বিন্দুর ছেলে হয়েছে।
1: একেবারেই তাই, একেবারেই তাই। এবং রামের সুমতি বা বিন্দুর ছেলে এগুলো সেলুলয়েডে তো আমরা অনেক পরে দেখেছি, যখন এই এই গল্পগুলো যখন আমরা পড়েছি, মানে আমরা সাহিত্য হিসাবে যখন এগুলোকে পড়েছি, রামের সুমতি তো আমি বোধহয় এক নাগারে পড়তেই পারিনি বেশিবার, মানে পড়তে গিয়েই চোখে জল আসে। এবার সেটা যখন সেলুলয়েডে পর্দায় দৃশ্যায়িত হচ্ছে, সেটা দেখলে তো চোখে জল আরোই আসবে। সেটা রামের সুমতি এবং বিন্দুর ছেলের ক্ষেত্রেও একইভাবে খাটে কথাটা। তো আমরা কি সেইসব ছবি থেকে গান শুনতে পাবো?
0: আমরা শুনবো, কিন্তু তার আগে যে ছবির গান আমরা সবসময় শুনি, সবসময় আমাদের শুনতে খুব ভালো লাগে, সেটা হলো কমললতা, হরিসাধন দাশগুপ্তের ছবি।
1: একদম একদম।
0: এবং এই ছবিতে মানে আমি কি বলবো, মানে এই যে উত্তম কুমার এবং সুচিত্রা সেন, তারা পরস্পরের দিকে তাকিয়ে আছেন এবং অদ্ভুত একটা নির্লিপ্ত, সেই নির্লিপ্তির মধ্যেও কোথাও চোরাস্রোতের একটা টান, মানে আমি জানি না মানে কি অপূর্ব ছবি আমরা পেয়েছিলাম। একে কিন্তু আমরা খুব একটা বেশি, আমি অন্তত পড়িনি, আমি সেলুলয়েডেই দেখেছি,
1: ঠিক তাই,
0: তারপরে খুঁজে পেতে, মানে আমরা কিছু গল্প কিন্তু পড়ে বড় হয়েছি, তার মধ্যে কমললতা পড়ে কি না আমি জানি না, কিন্তু আমার পড়া ছিল না, আমি সেলুলয়েডে প্রথমে, তারপরে ওটা
1: একদম।
0: 1969 সালের ছবি, শুনি
1: কমললতা,
0: হ্যাঁ, শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: শরৎচন্দ্রের গল্প চিত্রায়িত হয়েছে এবং আমরা কাননদেবীর কণ্ঠ একবারও শুনবো না এমনটা হয় না,
1: না এটা হতে পারে না।
0: আমি ভেবেছিলাম দর্পচূর্ণর গানও শোনাবো আপনাদের, কিন্তু একই ছবি বারবার, মানে আমরা দর্পচূর্ণ থেকে গান শুনেছি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, তো এই কাননদেবীর যে কণ্ঠটি শুনলাম 1950-এর ছবি মেজদিদি।
1: একদমই, আমরা এরপরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আরেকটা গান শুনবো।
0: হ্যাঁ শুনবো তো বটেই, কিন্তু তার আগে বলি, এই যে তুমি উত্তম সুচিত্রার কথা বলছিলে না, এই ছবি 1967 সালে সুবোধ মিত্রের পরিচালনায় মুক্তি পেল গৃহদাহ। মুখ্য চরিত্রে উত্তম কুমার সুরেশ, সুচিত্রা সেন অচলা এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। এটা কিন্তু ত্রিকোণ প্রেমের ছবি।
1: একদম
0: শরৎচন্দ্রের মানে ইউএসপি এই আরেকটি জায়গায়, সেটা হলো প্রেম অপ্রেম এবং বিভিন্ন মানুষের মধ্যে একটা সম্পর্ক এবং মনস্তত্ত্বের একটা জটিল খেলা।
1: হ্যাঁ একদমই, মনস্তত্ত্বের জটিল খেলাটাই তো তার সাহিত্যের বৈশিষ্ট্য। শুধু সাহিত্য নয়, যখন আমরা সেলুলয়েডে সেগুলোকে দেখেছি, সেখানেও কিন্তু পরিচালকরাও সেই বৈশিষ্ট্যটাকে বজায় রেখে কাজ করেছেন প্রতি মুহূর্তে। তো আমরা
0: আরেকটা কথা, সেটা হলো প্রমথেশ বড়ুয়াও কিন্তু বানিয়েছিলেন গৃহদাহ,
1: সেটা পুরনো,
0: কিন্তু আমরা এই এই গানটা শুনতে আমার ভারী মজা লাগে। এবং যারা ইউটিউবে এই গানটি শুনবেন, তারা দেখবেন একটা বড় পুকুর বা নদীর পাশ দিয়ে, সেই যে আল বলে না, সেই আলের উপর দিয়ে একটা সুন্দর দৃশ্য হেমন্ত মুখোপাধ্যায়।

0: কি অসম্ভব মজার আর মিষ্টি গানটা,
1: একদমই একদমই, খুবই মিষ্টি এবং লিরিক্সটা খুব মজার সত্যি বলতে। 1936 আমরা যদি দেখি তাহলে শরৎচন্দ্রের তিনটি কাহিনীর উপরে মানে চিত্রায়িত হয় তিনটি কাহিনী। গৃহদাহ তো আমরা শুনেছি, দত্তা যেটা আমরা সুচিত্রা সেনের দত্তা যেটার গান শুনলাম সেটারই বিজয়া নামে আরেকটি ছবি হয়েছিল, একই গল্প, বিজয়া নাম নিয়ে ছবিটি হয়েছিল। এছাড়া আরও একটি ছবির কথা মনে পড়ছে, সেটা হচ্ছে 1936 পণ্ডিত মশাই, শতুসেনের পরিচালনায়, কমল দাশগুপ্তের সুর ছিল, রবি রায়, যোগেশ চৌধুরী, মনোরঞ্জন ভট্টাচার্য, রানীবালা এনারা অভিনয় করেছিলেন। এছাড়া 1936 আরও একটি ছবি ছিল বর দিদি, সেটা নিউ থিয়েটার্সের প্রযোজনায় পঙ্কজ মল্লিকের সুরে, সেখানে বর দিদির ভূমিকায় আমরা মরিনা দেবীকে পেয়েছিলাম।
0: তারপরে বোধ হয় আবারও বরদিদি হয়েছে,
1: তারপরে আবারও বরদিদি হয়েছে, সেটা বোধ হয় 50-এর দশকে।
0: আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার মধ্যে জোরালো নারী চরিত্র আমরা বারবার দেখেছি, তাদের আত্মত্যাগ দেখেছি, তাদের সামাজিক লড়াই দেখেছি, আবার সংসারের প্রয়োজনে তাদের মুখ টিপে একেবারে সেই মানে কি বলবো মানে বুকে পাথর চেপে সমস্ত কিছু সহ্য করা দেখেছি, আবার মানসিক দৃঢ়তা দেখেছি।
1: ঠিক,
0: আমরা যদি গোটা পথের দাবিটার কথা ভাবি,
1: একেবারেই পথের দাবির মতন শক্তিশালী একটা লেখনী বাংলা সাহিত্যে কম পাওয়া যায়।
0: এবং পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে নারী চরিত্র কখন লিখছেন সেটা তো খুব বড় কথা, কারণ মানুষটা জন্মেছেন 1876, তার মানে তারপরে 19th century, 20th century প্রথম দিকটা, যে সময়টা সমাজ তো সেইভাবে এগোয়নি
1: না,
0: কিন্তু সমাজের খুঁটিনাটি তার চোখে ধরা পড়েছে, আরও বেশি করে ধরা পড়েছে নারী চরিত্রের স্বকীয়তা এবং তার মধ্যে যে দ্বন্দ্ব। আমরা বেলা মুখার্জির একটা কণ্ঠ শুনি
1: পথের দাবি থেকে।

0: বহু আগের একটি ছবির গান শুনছিলাম, পথের দাবির গান, এবং এই গান বোধহয় চট করে শোনা যায় না
1: একেবারেই।
0: একটা বিশেষ ঘোষণা, 138তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিয়ার অ্যাভিনিউ, কলকাতা 12-তে বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আরেকবার বলি, 28/10/2026 মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিয়ার অ্যাভিনিউ, কলকাতা 12, আর সময় দুপুর বেলা 12:00 গুগল মিট। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এসসি দাস, ADPS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিয়ার অ্যাভিনিউ, কলকাতা 12, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ নেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেলটি করতে হবে cpmg-wb@indiapost.government.in অথবা pgwb@indiapost.government.in/ID। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট এর মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS বা CS এর সাথে টেলিফোন নাম্বার 0332210250, 0332210612 অথবা 0332210500-তে যোগাযোগ করা যেতে পারে। আরেকবার টেলিফোন নাম্বারটি বলছি, 0332210250 অথবা 0332210612 অথবা 0332210500-তে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য, আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold এ। সুরেলা সফর, সুরেলা সফর।

0: পরিণীতার গান শুনছিলাম, তাই তো?
1: পরিণীতা, অবশেষে আমরা পরিণীতায় এসে পৌঁছেছি। পরিণীতাও
0: না, আমাদের খুব শোনার ইচ্ছা ছিল
1: একদমই
0: শ্রদ্ধা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, মোর ঘুমো ঘোরে এলে মনোহর।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, মোর ঘুমো ঘোরে এলে মনোহর গানটা আমরা, আসলে সময়টা আমাদের হাতে এত কম যে আমরা করে উঠতে পারছি না সব কিছু, এত ছবি, বিরাজ বউয়ের গান,
0: বিরাজ বউয়ের গান যদি সম্ভব হয়, আমি জানি না সম্ভব হবে কিনা।
1: একদম। তো যাই হোক, আমরা যে ছবিগুলোর কথাতে ছিলাম সেই ছবিগুলোর কথাও একটু একটু একটু করে বলতে থাকছি। পরিণীতা 1942 সালের, তাই তো? পশুপতি চট্টোপাধ্যায় পরিচালনা, এবং সেখানে আমরা, আচ্ছা কিন্তু এই এই 1942 সালের যে ছবিটি সেই ছবির গান বোধ হয় এটি নয়,
0: না
1: এটা পরের গান, পরবর্তী পরিণীতার গান,
0: 1969 অজয় করের ছবি।
1: হ্যাঁ হ্যাঁ একেবারেই। তো এছাড়াও কিন্তু 1943 তোমার নীতিন বসুর পরিচালনায় নিউ থিয়েটার্সের ব্যানারে ছিল কাশীনাথ বলে একটি ছবি। হ্যাঁ, অসিত বরণ অভিনয় করেছিলেন, হ্যাঁ, সুনন্দা দেবী, ভারতী দেবী, অমর মল্লিক, অসম্ভব ভালো ভালো ছবি তৈরি হয়েছে তার কাহিনী নিয়ে। এছাড়াও শ্রীমতী পিকচার্সের ব্যানারে আমরা প্রচুর ছবি পেয়েছি। মেজ দিদি, মেজ দিদির গান আমরা এর মধ্যে শুনেওছি, কানন দেবীর কণ্ঠেই শুনেছি মেজ দিদির গান।
0: আসলে যখন শরৎচন্দ্রের কথা বলতে বসেন গবেষকরা, তখন বলেন একটা অদ্ভুত ভিজুয়াল কোয়ালিটি আছে। মানে তুমি গল্পটা পড়ছো, চরিত্রগুলোর কথা পড়ছো, তুমি কিন্তু ওই গ্রামে পৌঁছে গেছো, ওই আটচালা, ওই গ্রামের মানে আলপথ ধরে হাঁটছো, ওই ক্ষেত ক্ষেত দেখতে পাচ্ছ, ওই উঠোনেই বসছো, মানে তুমি আর তখন তুমিতে নেই, তুমি তোমার খাটে বসে গল্পের বই পড়ছো বা তোমার চেয়ারে বসে গল্পের বই পড়ছো বিষয়টা এমন নয়, বা ল্যাপটপ সামনে নিয়েও আজকাল অনেকে পড়েন, কিন্তু তুমি একেবারে পৌঁছে গেছো ওই জায়গায়। এই যে অসম্ভব রকমের একটা ভিজুয়াল কোয়ালিটি, হ্যাঁ, মানে এই দৃশ্যমান গদ্য শৈলী যাকে বলে ভিজুয়াল প্রোজ স্টাইল, সেইটা কিন্তু শরৎচন্দ্রের মধ্যে খুব বেশি, যার ফলে হয়তোবা পরিচালকরা অক্ষত রাখতে পেরেছেন এই স্টাইলটাকে, অক্ষত রাখতে পেরেছেন ডায়ালগকে।
1: একদমই, এবং চিত্রনাট্যের ক্ষেত্রেও যে খুব বিশাল পরিবর্তন আনতে হয়েছে এমনটা হয়নি, কারণ একদম সিন টু সিন ধরে ধরে করা গেছে, প্রত্যেকটা চরিত্রের সাজ পোশাক কেমন হবে, তারা কোথায় দাঁড়িয়ে আছে, কার সাথে কথা বলছে, কিভাবে কথা বলছে, আশেপাশে কি কি দেখা যাচ্ছে, সবই তো আমরা সাহিত্যে দেখতে পাচ্ছি।
0: আরেকটা হলো ভীষণ সহজ এবং চেনা চরিত্র, তুমি মেজ দিদিকে চিনতে পারো, তুমি বর দিদিকে চিনতে পারো, তুমি দত্তার মতো হয়ে ওঠার চেষ্টা করতে পারো,
1: একেবারে
0: তুমি আবার শ্রীকান্ত, আমরা যখন ছিনাদ বহুরূপীর গল্প পড়ি, মানে এই যে একটা অদ্ভুত

0: কমললতার যে চরিত্র, সেই কমললতার চরিত্র হয়তো একটু একটু অন্য রকমের চরিত্র, সেটা আমাদের পরিচিত চরিত্র নয়, কিন্তু অধিকাংশ চরিত্রই ওই বাড়ির উঠোনের চরিত্র, ঘরের চরিত্র, যে চরিত্রকে তুমি চেনো, যে কারণে পথের দাবি আমাদের কাছে আইকন হয়ে ওঠে। আমরা অবাক বিস্ময়ে পথের দাবি পড়ি, দেবদাস আমরা অবাক বিস্ময়ে পড়ি। হ্যাঁ, এমনটা হয়তো সকলের জীবনে হয় না, আবার ঘটেও কখনো কখনো, কারণ প্রেমের সবথেকে বড় মূল্যায়নই তো মানে পরিপূর্ণতাহীনতায়,
1: একেবারেই
0: তাই না?
1: একদমই।
0: সময়িতার কথা যখন বললে, সময় তো আমরা এই গানটা যদি না শুনি খুব অন্যায় হয় আর কি।
1: হিন্দি পরিণীতা বহু মানে সেই তুলনায় অনেক নতুন ছবি।

0: এই গানের একদম শেষ অবধি শুনতে হয়। আসলে শেষ অবধি শুনলে আমরা বিতা বালান আর সাইফ আলী খানকে দেখতে পাই।
1: হ্যাঁ, মানে বিদ্যা বালান এবং সাইফ আলী খানকে আমরা পুরোটাই দেখতে পাই। প্রদীপ সরকারের ছবি 2005-এর

0: ছবি 2005, মানে দেখো কতটা সময় আমরা টাইম ট্রাভেল করে চলে এলাম।
1: এবং তুমি ভাবো যে 1928 সেই সময় প্রথম মানে মুক্তি পাচ্ছে দেবদাস নরেশ মিত্রের পরিচালনায়,
0: ঠিক?
1: তাহলে আজকে 26 পেরিয়ে 27 আর কতক্ষণ, 28 আসতে চললো, আজ থেকে 100 বছর আগে। এটা না একটা অদ্ভুত ব্যাপার, মানে আমাদের কাছে কিংবদন্তি হয়ে উঠছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি যত ঘরের মানুষ ততটাই কিংবদন্তি। তাঁর গল্প মুক্তি পাচ্ছে 1928 নরেশ মিত্রের পরিচালনায়, আর 100 বছর পেরিয়েও তার গল্প নিয়ে এই প্রজন্মের চিত্রকার যারা তারা ভাবছেন।
0: এবং মানে একেবারে সাম্প্রতিক আরও একটি ছবি আমাদের সামনে আসছে, সৃজিত মুখোপাধ্যায়ের আরেকটি ছবি আসছে পথের দাবি অবলম্বন করে। পথের দাবি আরও একবার চিত্রায়িত হবে সেলুলয়েডে, ভাবতেই গায়ে ঘাঁটা দেয়। তো এই আমাদের সময়টা এত কম এবং আমাদের সময় শেষও হয়ে এলো, আমাদের শেষ গানে যেতে হবে।
1: মানে এমনটা হতে পারে, অনেকে বলেন যে তিনি যদি ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করতেন, তিনি কিন্তু কোনো ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করেননি। একটা মাত্র জিনিসকে তিনি অবলম্বন করেছিলেন তার গল্পে, সেটা হলো সেই স্বাধীনতার সময়, সেই টালমাটাল সময়টা, যেটা আমরা পথের দাবিতে পাই। কিন্তু তার বাইরে শুধুমাত্র মানব মনের জটিলতা, মানব মনের সরলতা, সমাজ সংস্কৃতি এবং পারিবারিক বন্ধনের যে জায়গাগুলো, সেই সমীকরণের উপর নির্ভর করে একজন মানুষ, তিনি আমাদের পরম শ্রদ্ধেয় হয়ে রইলেন, তিনি আমাদের কাছের মানুষ হয়ে রইলেন। আজ থেকে যদি 150 বছর পরে কেউ এই রেডিওতে বসেই তার কথা বলে, আশ্চর্য হবার মতো কিচ্ছু নেই। মানে আমাদের একজন শরৎচন্দ্র আছেন এই পর্যন্তই।
0: আমরা শেষ করব সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান দিয়ে, আবারও বিরাজ বউ ছবি থেকে যে গানের কথা বলছিলাম।
1: দেখা হবে আবারও, আপনাদের সঙ্গে ছিলাম কৃষ্ণা এবং
0: কোয়েল।

In all the good times I find myself longing for change.

0: মুর্শিদাবাদের রেজিনগরে 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বর্তমানে রাজ্যে থাকা 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থেকেই এই বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত। ভোটের আগে এলাকায় রুটমার্চ, এলাকা দখলমুক্ত রাখা এবং ভোটারদের আস্থা বাড়াতে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় ভূমিকা নেবে। রাজ্যে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন শাখারাব সরকার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে আজ মনোনয়ন জমা দেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেবার পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, চন্দ্রনাথ রথের খুনের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ঘটনায় আন্তরাজ্য বিষয়ে জড়িয়ে থাকায় সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে 7 জন।
1: তদন্ত সিবিআই কে দিয়েছে রাজ্য সরকার, যেহেতু আন্তঃরাজ্য ছিল তাতে শুটার এবং সুপারি যারা দিয়েছে 7 জন গ্রেপ্তার হয়েছে। এবং আমার যেটুকু জানা আছে, যে 2 কোটি টাকা খরচ করা হয়েছে ওকে সরিয়ে দেওয়ার জন্য, ডায়মন্ড হারবারের অনেকের কল রেকর্ড, যারা টাকা বয়ে দিয়ে এসেছিল শুটারকে সুপারি কিলারকে, আমি শুনেছি তথ্য সূত্র। বাকিটা সিবিআই করছে, 7 জনকে গ্রেপ্তার করেছে, চার্জশিট করেছে এবং আমার বিশ্বাস তাদের ফাঁসি হবে।
0: এর আগে হলদিয়ায় বিজয় সংকল্প সভায় অংশ নিয়ে নন্দীগ্রামে বিজেপির বিপুল ভোটে জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পূর্বতন সরকারের আমলে নন্দীগ্রামে যে সমস্ত বিজেপি কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছিল তা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে নবগঠিত সরকারের বিগত 4 মাসে কাজের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিকে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান আজ নন্দীগ্রাম কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দিয়েছেন। হলদিয়া মহকুমা শাসকের কার্যালয়ে প্রার্থীপদ দাখিলের সময় তাঁর সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ দলের অন্য নেতৃবৃন্দ। মুর্শিদাবাদের রেজিনগর থেকে গতকাল দলের প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহি কাফি মনোনয়ন জমা দেন। উল্লেখ্য, এই 2 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকালই শেষ হচ্ছে। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। আগামী 6ই অক্টোবর 2 কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে, গণনা 9ই অক্টোবর। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের পর ঘটনার পুনর্নির্মাণ চলাকালীন অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের মামলা সংক্রান্ত সমস্ত নথি এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে রাজ্যকে এই মামলা তদন্ত দ্রুত শেষ করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। 3 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে। 3 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, গত জুলাই মাসে বারুইপুরে সূর্যপুরে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। এরপর এলাকারই একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত 8ম ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত। এই উদ্বেগের বিষয়গুলি পরিচালনার ক্ষেত্রে পারস্পরিক সম্মান, স্বার্থ ও সংবেদনশীলতা, এই 3টি বিষয়ের উপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া উচিত।
2: A bilateral meeting took place between Prime Minister and President Xi on the sidelines of the 18th summit. Several issues came up during the discussions. Prime Minister referred to Indian concerns as well and underlined those that both sides should show sensitivity to each other's core concerns and be guided by the 3 mutuals, mutual respect, mutual interest and mutual sensitivity.
0: জৈশ ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের ওপর 70 লক্ষ পাকিস্তানি অর্থমূল্যের পুরস্কার ঘোষণার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, পাকিস্তানের এ ধরনের চমক বা বিভ্রান্ত করার প্রচেষ্টা নতুন কিছু নয়। যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কিসাও বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বিহারে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ চলেছে। 15টি জেলা ও 68টি ব্লকে প্রায় 49 লক্ষ মানুষ বন্যা দুর্গত। রাজ্যের 8,27,472টি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ কার্য জোরদার করা হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT-2 আজ ঢাকায় জুলাই অভ্যুত্থান চলাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল আজ এই রায় ঘোষণা করেন। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে আজ ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। খবর শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে ৬টা।

Shall I stay? Would it be a sin?

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আগামীকালই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 71 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ভুয়ো নথি ব্যবহার করে চিকিৎসার অভিযোগে 5 জনের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদা আদালতে আজ তদন্তের 13তম স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় সরকার রাজ্যে 6টি গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামোর জন্য 1,042 কোটি টাকারও বেশি অর্থ মঞ্জুর করেছে। আবেদনকারী কমিটিকে দুর্গাপুজোর সরকারি অনুদান বণ্টন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার একগুচ্ছ নতুন ব্যবস্থা নিচ্ছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। ইস্টবেঙ্গল আগামীকাল আম্মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হোসেন ক্লাবের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন শাখারব সরকার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে আজ মনোনয়ন জমা দেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, চন্দ্রনাথ রথের খুনের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এ ঘটনায় আন্তরাজ্য বিষয়ে জড়িয়ে থাকায় সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে।
1: তদন্ত সিবিআই কে দিয়েছে রাজ্য সরকার, যেহেতু আন্তঃরাজ্য ছিল, তাতে শুটার এবং সুপারি যারা দিয়েছে 7 জন গ্রেপ্তার হয়েছে। এবং আমার যেটুকু জানা আছে, এই যে 2 কোটি টাকা খরচ করা হয়েছে ওকে সরিয়ে দেওয়ার জন্য, ডায়মন্ড হারবারের অনেকের কল

0: যারা টাকা বয়ে দিয়ে এসেছিল শুটারকে, সুপারি কিলারকে, আমি শুনেছি তথ্য সূত্র। বাকিটা সিবিআই করছে, সাতজনকে গ্রেপ্তার করেছে, চার্জশিট করেছে এবং আমার বিশ্বাস তাদের ফাঁসি হবে।
1: এর আগে হলদিয়ায় বিজয় সংকল্প সভায় অংশ নিয়ে নন্দীগ্রামে বিজেপির বিপুল ভোটে জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
2: এমন মার্জিনে নন্দীগ্রামে বিজেপি জিতবে যেটা কখনো কেউ কল্পনা করতে পারেননি। বাকিটা সময় কথা বলবে। হারাতে এসেছিল নন্দীগ্রামে, একুশে হারিয়ে বাড়ি পাঠিয়েছিলাম, এবারে গঙ্গা পেরিয়ে ওর পাড়াতে গিয়ে ওকে হারিয়ে দিয়ে এসেছি।
1: পূর্বতন সরকারের আমলে নন্দীগ্রামে যে সমস্ত বিজেপি কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছিল তা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে নবগঠিত সরকারের বিগত চার মাসের কাজের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিকে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান আজ নন্দীগ্রাম কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দেন। ওই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শান্তিগোপাল গিরিও আজ তার প্রার্থীপদ দাখিল করেছেন। ইতোমধ্যেই দুই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের উভয় শিবির এবং রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টি এবং আরএসপি প্রার্থী দিয়েছে। উল্লেখ্য, এই দুই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকালই শেষ হচ্ছে। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। রাজ্যের দুই কেন্দ্রে আসন্ন বিধানসভা উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 37 এবং মুর্শিদাবাদের রেজিনগরে 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বর্তমানে রাজ্যে থাকা 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থেকেই এই বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত। ভুয়ো নথি ব্যবহার করে চিকিৎসার অভিযোগে 5 জনের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক রাজীব পাণ্ডে কয়েকদিন আগেই এই অভিযোগে স্বরূপ হয়েছিলেন, আজই তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এদিকে ভুয়ো চিকিৎসক বিতর্কে রাজ্য মেডিকেল কাউন্সিলের পদাধিকারীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক রাজীব পাণ্ডে। কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়, সম্পাদক সুশান্ত রায়, সদস্য তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল মাঝি, রেজিস্ট্রার মানুষ চক্রবর্তীদের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর দাবি, গত কয়েক বছর ধরে ভুয়ো ডাক্তারদের রেজিস্ট্রেশনের সংখ্যা ক্রমশ বেড়েছে, অথচ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এ ব্যাপারে কোনো পদক্ষেপ করেনি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদা আদালতে আজ তদন্তের 13তম স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এই মামলায় নতুন করে তদন্তকারী দল সিড গঠন করেছে কেন্দ্রীয় সংস্থা। আদালতে তারা জানিয়েছে, কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশ মতো অভয়ার পরিবারের সঙ্গে কথা বলেছেন সিটের সদস্যরা। পরীক্ষা করা হয়েছে সমস্ত মেডিকেল রিপোর্ট, সিসিটিভি ফুটেজ, একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আগামী 20 নভেম্বর মামলার পরবর্তী শুনানি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের পর ঘটনার পুনর্নির্মাণ চলাকালীন অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের মামলা সংক্রান্ত সমস্ত নথি এবং অকুস্থল সংলগ্ন সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি রাজ্যকে তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। 3 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। এদিকে বারুইপুর কাণ্ডে উস্কানিমূলক মন্তব্য ও অশান্তিতে ইন্ধন যোগানোর ঘটনায় অভিযুক্ত সিপিআইএম নেতা লাহেক আলীর মামলা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম বাদ দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার আইনজীবীরা এই মামলায় মুখ্যমন্ত্রীকে যুক্ত করেছিলেন। লাহেক আলীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদনেও সাড়া দেয়নি আদালত। সংশোধনাগারে টাকার বিনিময়ে জেলবন্দীদের অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় রাজ্যের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ 3 সপ্তাহের মধ্যে মামলাকারী এবং রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে বলেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল এই রাজ্যে আসছেন। দুপুরে কলকাতায় পৌঁছবেন তিনি, এরপর সল্টলেকে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা জাতীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার সিআরআইএফ এর প্রকল্পের আওতায় রাজ্যে 6টি গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য 1042 কোটি

62 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে আজ রাজ্যের পূর্ত দপ্তরকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহল মিলিয়ে 194 কিলোমিটার দীর্ঘ সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও শক্তিশালী হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারিকে ধন্যবাদ জানিয়েছেন। নেপালে ভয়াবহ হরপাবানে নিখোঁজ এরাজ্যের বাসিন্দাদের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সাক্ষাৎ করবেন। নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এক অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা তুলে দেওয়া ছাড়াও অসহায় পরিবারগুলির একজন সদস্যকে চাকরির নিয়োগপত্র দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আবেদনকারী কমিটিকে দুর্গাপুজোর সরকারি অনুদান বন্টন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার একগুচ্ছ নতুন ব্যবস্থা নিচ্ছে। এবার থেকে অনুদান পেতে হলে পুজো কমিটির নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। পুজো কমিটির সভাপতি বা সম্পাদককে কমিটির লেটার হেডে আবেদনপত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। আবেদনের সঙ্গে কমিটির নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের একটি ক্যানসেলড চেক এবং পাসবুকের প্রথম পাতার প্রতিলিপি জমা দেওয়া আবশ্যক। আত্মনির্ভর ভারত এবং কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসিতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্য আজ দুটি কোস্টাল রিসার্চ ভেসেল বা উপকূলীয় গবেষণা জাহাজের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই দুটি গবেষণা জাহাজ সমুদ্রের গভীরে ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি, খনিজ সম্পদ অনুসন্ধান এবং ড্রেজিং, সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে। রাজ্য সরকারি কর্মী, আধিকারিক এবং পেনশনভোগীদের জন্য স্বাস্থ্য প্রকল্প WBHS-এ কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা হলে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে। অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রকল্পের সুবিধা পেতে মিথ্যে তথ্য দেওয়া, তথ্য গোপন করা বা বিকৃত করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুরেন্দ্রনাথ আইন কলেজে উপস্থিতির হার কম থাকা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাস শুরু হয়েছে বলে জানিয়েছেন উপাধ্যক্ষ মোহাম্মদী তারান্নুম। ইস্তফা বিতর্কের পর আজ কলেজে গিয়ে বিশেষ ক্লাস করিয়েছেন উপাধ্যক্ষ। তিনি জানিয়েছেন আগামী 7 দিন রোজ 8 ঘন্টা করে এই ক্লাস হবে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। হুগলির দেবানন্দপুরে লেখকের জন্মস্থান এবং হাওড়ার শান্তাবেড়ে তাঁর বসতভিটে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে আজ সার্ধ শতবর্ষে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ইস্টবেঙ্গল আগামীকাল আম্মানে AFC চ্যাম্পিয়ন্স লীগ 2 গ্রুপ ডি

আপনি শুনছেন 100.1 FM Gold বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold আপনার কথা 100.1 FM Gold

0: স্টুডিওর ঘড়িতে 8:10, মানেই আপনার কথা। আর আজকের আপনার কথায় আপনাদের সঙ্গে কল্পলাল ও সঞ্জয়। ইতিমধ্যে আপনারা ফেসবুক পোস্ট থেকে জেনে গিয়েছেন যে আজকের আপনার কথার বিষয় কি। তবু একবার বলে দিই, পাড়ার আড্ডা রকের আড্ডা কি সোশ্যাল মিডিয়া শেষ করে দিচ্ছে বা শেষ করে দিল? পাড়ার আড্ডা বা রকের আড্ডা কি সোশ্যাল মিডিয়া শেষ করে দিল? আপনি বলবেন 2248-8085 এ ডাইরেক্ট কল করে, 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, আর ফেসবুক পোস্টারটি যেখানে আমাদের আছে তার নিচে ইনবক্সে এসে আপনি কমেন্ট করতে পারেন, কারণ সময়টা আপনার, তাই আপনি বলবেন কথা, আমরা শুধু শুনে যাব।
1: একেবারেই তাই, এবং বলতে বলতে কিন্তু আমাদের সঙ্গে শ্রোতা চলে এসেছে। 2248-8085 কে রয়েছে? নমস্কার। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে।
1: হ্যাঁ বলুন শুভজিৎ।

0: আমার মনে হয় যে চল একটু আড্ডা মেরে আসি, এই কথাটাই হয়তো বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের জীবন তো অনেকটা ফাস্ট ফুডের মতনই, মানে আমরা চাই সব থেকে ইজি সিম্পল, টাইম সেভিং হোক, আর সব থেকে বড় কথা হচ্ছে কনভিনিয়েন্স, কার কতটা কনভিনিয়েন্স, আমরা এটাই চাই। কারণ আমাদের এখন এত কম্পিটিশন বলুন, স্ট্রেস লাইফ চারিদিকে, আমাদের সময়ের অভাব। তো সেখানে এখন কি হয়েছে যে যদি সপ্তাহে একদিন করে আড্ডা দিতাম, সেটা হয়তো ছমাসে একবার হয়ে গেছে, বাকিটা সবই হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এইসবের থ্রু দিয়ে। তবে প্রবলেম একটাই যে যদি প্রযুক্তি আমাদের কন্ট্রোল মানে করে ফেলে জীবনটাকে, তাহলে মুশকিল। আমরা কেন প্রযুক্তিকে কন্ট্রোল করব না? মানে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপের জায়গায়, ফেসবুকও সোশ্যাল মিডিয়া যা যা আছে সেটা নিজের জায়গায় থাকবে এবং সেটা হেল্পফুলও, কারণ অনেক দূরে থাকা মানুষ কানেক্টেড হয়, সবকিছু ঠিক আছে। কিন্তু যদি ওই ছ মাসের দেখাটা যদি মাসে একবার হয়, তাহলে মন্দ কি? কারণ প্রযুক্তি তো তাকে তো আর থেমে থাকানো যাবে না, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। আর আরেকটা হচ্ছে যে আমাদের যেটা আড্ডাতে ছিল সেটা হচ্ছে আমি কাউকে কারোর মত অপছন্দ করতেই পারি, তার আমি অন্য কোনো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিতে পারি, কিন্তু সেখানে বসে দিচ্ছি। আর এখানের প্রবলেম হচ্ছে সেই লাইক আনফলো আর ব্লকের মতো, মানে তাকে পুরো শাট ডাউন করে দিচ্ছি। তো সেইটা, এবং আমাদের আড্ডার মধ্যে সবাই যে বিশাল জ্ঞানী সেরকম তো নয়, কিন্তু এই যে আমরা আদান প্রদান হতো একটা ক্রিয়েটিভের জায়গা, কারণ মানে আমার বাবা কাকাদের টাইমেও, দাদুদের টাইমেও দেখেছি যে তাদের কথার মধ্যে রাজনীতি থেকে শুরু করে ফুটবল সবকিছু ছিল। তো যে হয়তো অল্প জ্ঞানী সেও জ্ঞান অর্জন করতো, আবার অনেকে একটু বেশি বলতো, কিন্তু ওটার মধ্যে যে একটা আন্তরিকতা ছিল এবং ওটার জন্য একটা ফান ছিল, সেইটা তো আমরা খুবই মিস করি, মানে আমি একান্তভাবে খুবই মিস করি আর কি। এইটুকুনি বললাম,
1: একদম, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা পরের শ্রোতার জন্য অপেক্ষা করব, কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে আমাদের যে পোস্টারটি রয়েছে তার নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করেছেন, ইতিমধ্যে প্রচুর কমেন্ট ঢুকে পড়েছে, দেখি কে পাঠিয়েছেন। প্রথম যিনি পাঠিয়েছেন SMS, এস এন মণ্ডল বাপী কোরাকাটি সন্দেশখালী থেকে লিখেছেন, নমস্কার কল্পলাল দাদা, সঞ্জয় দাদা, আপনাদের সাথে প্রত্যেক রেডিও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মান্নাদের কণ্ঠে কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, গানটা শুনলে ছোটবেলার বন্ধুদের সঙ্গে আড্ডাগুলো মনে পড়ে যায়। গায়ের মিঠো রাস্তায় হেঁটে চলা, রাখাল সেজে গরুদের পিঠ চড়ে খেলা করা, পিঠে চড়ে খেলা করা, কখনো বা ঝিলে পুকুরে জলে ঝাঁপ দিয়ে সাঁতার খেলা, আজ সবই যেন অতীত। এখন তো আর খেলার মাঠে ফুটবল বা ক্রিকেট বল পড়ে না, হয়তো কেউ খেলতেই চায় না, এখন তো চলছে দামি স্মার্টফোনের জামানা, তাই সকলে ব্যস্ত থাকে অনলাইন গেমে। তাদের কাছে সময় কাটানোর প্রধান উপায় এবং মাধ্যম সোশ্যাল মিডিয়া, কেউ কথা বলতে চাইলেও যেন শুনেও শুনতে পায় না। সুতরাং আমার মতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার পাড়ার আড্ডা থেকে চা কফি আড্ডা সব কিছু সত্যি ধীরে ধীরে কমে গেছে। তবে যাই বলুন, সময়ের বদলে পরিবর্তনকে নিতে হবে মানিয়ে। এস এন মণ্ডল বাপী কোরাকাটি সন্দেশখালী থেকে পাঠিয়েছে।
2: 2 2 4 8 8 0 8 5 এ কে রয়েছেন সরাসরি? নমস্কার।
3: নমস্কার। এখানে আছে কি? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন।
3: আসলে পাড়ার আড্ডাটা আর এই যে রকের আড্ডাটা, এটা শেষ হয়ে গেছে কিছুটা অর্থনৈতিক কারণেও। আগে যারা আড্ডাধারী ছিলাম আমরা, তারা অনেকেই কিন্তু অর্থনৈতিক কারণে কর্মসূত্রে প্রবাসী হয়ে গেছি, ফলে সেইভাবে পাড়ায় গিয়ে আড্ডা দেওয়া বা রকে বসে আড্ডা দেওয়াটা সম্ভব হয় না, কারণ রোজকার করে কর্মস্থল ছেড়ে বা কত দূর থেকে সেই পাড়ায় গিয়ে পৌঁছানো সম্ভব নয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক বাড়ি যেখানে রোয়াক ছিল সেই সব বাড়ি ভেঙে গিয়ে কিন্তু ফ্ল্যাট কালচার চলে এসছে, সেই সব রোয়াকিও এখন কোথায় আছে? আর রয়েছে কিছু সামাজিক বিচ্ছিন্নতা, একাকিত্ব, এগুলো অনেক হলেও এই পাড়ার আড্ডা বা ওয়াকের যে আড্ডাটা সেটাকে অনেকটা শেষ করে দিয়েছি বলবো। আর এর সঙ্গে এসেছে উন্নত প্রযুক্তি, বর্তমান প্রজন্ম বা এখন যারা আমরা অনেকে আছি যারা ওই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ব্যস্ত থাকি, তার মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের পুরনো বন্ধু বান্ধবদেরকে খুঁজে নিয়ে তাদের সাথে কিছুটা আড্ডা দেওয়ার। সেই জন্য সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা প্রযুক্তির উন্নতি, অর্থনৈতিক কারণ এবং সময়ের যে পরিবর্তনটা, এই সব মিলেই আমার মনে হয় এই

0: আমার আড্ডা আমার ওয়াকের আড্ডাটা শেষ হয়ে গেল। নমস্কার।
1: হ্যাঁ অনেক ধন্যবাদ
2: আপনাকে। যোগাযোগ বিচ্ছিন্ন হলো, অনেক ভালো বলছিলেন, ভালোই থাকেন। দিনেশ নস্কর বালি থেকে লিখেছেন, আমাদের ফেসবুকে ইনবক্স করছেন, এখন আর কে আড্ডা মারে, সবাই খুব ব্যস্ত। কখনো কখনো কিশোরদার দোকানে যাই, ওখানে আড্ডা মেরে আসি। এখন আর পার্সোনালভাবে সময় নিয়ে আড্ডা মারার সময় নেই, কাজের মাধ্যমে আড্ডা মারতে হচ্ছে। কেন কিশোরদার সঙ্গে আমার রোজই দেখা হয়, কেন আমার পাশের দোকান বালা, আমরা দুজনেই দোকান বালা, কিন্তু আগে দোকান সাতটার পর বন্ধ করে আমরা আরও কয়েকজন বন্ধু মিলে আড্ডা মারতাম, এখন টোটালি বন্ধ হয়ে গেছে। তখন ব্যাচেলার ছিলাম, এখন সকলের সংসার হয়ে গেছে, কিচ্ছু করার নেই। সময় যেভাবে নিয়ে যাচ্ছে সেইভাবেই চলতে হবে। তবে জানেন, একটা জিনিস খুব মুশকিল হয়েছে, বাচ্চাদের শাসন করা খুব কঠিন হয়েছে। ছেলেকে কিছু বললে ছেলে বলে তুমিও তো দু ঘন্টায় মোবাইলে থাকো, তার মাকে বললে তার মাও বলে কি করব, সারাদিন তো সংসারে কাজ করছি, সবাই ব্যস্ত মোবাইলে। ভালো, অনেক ক্ষতি হচ্ছে হাতের চোখের, সব বুঝতে পারছি, বুঝে কি করব বলুন। আমি যে নেশাগ্রস্ত হয়ে গেছি, গোটা দুনিয়াটাকে হাতের তালুতে রেখে সব দেখতে পাচ্ছি, এত সুন্দর জিনিস কেউ ছাড়ে। আমি এখনও মানুষকে জানি একবেলা কম খায়, আমি এমনও মানুষকে জানি একবেলা কম খায়, কিন্তু মোবাইলে নেট কার্ড ভরতে হবে, কিছু করার নেই। মোবাইল দিয়ে অনেক কিছু হয়, যেমনই পড়াশোনা হয় তেমনই ইলেকট্রিক বিল জমা দেওয়া হয়, টাকা ট্রান্সফার করা হয়, সেই জন্য মানুষ মোবাইলের সঙ্গে সারাদিন আছে। এখন তো সব ডিজিটাল আড্ডা কাজকর্ম সব মোবাইলে চলছে।
1: আমাদের সঙ্গে আবারও কেউ শ্রোতা রয়েছেন 2248-8085। এই ফাঁকে আবারও বলি আপনাদের, আপনারা কিন্তু ফেসবুক পেজের যেখানে আজকে আমাদের পোস্টারটি করা হয়েছে তার কমেন্ট সেকশানে আপনার নাম লোকেশন সহ কমেন্ট করতে পারেন। এছাড়া আপনাদের জন্য পরিচিত নাম্বার তো রয়েছে 2248-8085। এই মুহূর্তে কেউ রয়েছেন আমাদের সঙ্গে, দেখে নিই। নমস্কার।
3: হ্যালো।
1: হ্যাঁ, কে বলছেন?
3: হ্যালো দাদা ভাই, নমস্কার।
1: নমস্কার।
3: বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দাদা ভাই।
1: বলুন প্রবীর ভাই।
3: হ্যাঁ দাদা ভাই, দেখুন আমরা ছোটবেলায় যেভাবে আড্ডা দিয়েছি দাদা ভাই, মানে স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে চলে গেছি, বন্ধু বান্ধবদের সাথে মানে খুনসুটি করেছি, লোকের আম গাছে আম চুরি করেছি, হ্যাঁ ফুটবল মাঠে যখন বৃষ্টি হতো তখন ফুটবল খেলতে নামতাম, সেই কাদা মাখা শরীরে এসে মায়ের কাছে মার, এবং সিনেমা দেখতে যাওয়ার জন্য বাবার কাছে মার, এই তো বদমাশি গুলো করেছি এবং মানে আড্ডা মেরেছি। আজ বুঝতে পারছি সেই মানে আমি যখন বাবা হয়েছি আমার ছেলে মেয়েরা কিন্তু আর আড্ডা মারে না, তারা কিন্তু মোবাইলে আসক্ত হয়ে গেছে। এবং যদি আমি বলছি যে মোবাইলটা ঘেঁটে কি হবে, কানগুলো তো চলে যাবে, কানে তো মাগুড়ি লাগিয়ে শুনছো, বলছি যে তোমার তো দেখার দরকার নেই, তুমি যেটা করছো করো। তো এই হচ্ছে আমাদের ছেলে মেয়েদের, তখন কিন্তু বাবারা আমাদেরকে সেই জায়গায় মেরেছে এবং আমরা কিছু বাবা মাকে বলতে পারিনি যে এইটা কেন, এটা কি জন্য। কিন্তু আজ এই শাসনটা কোথায় চলে গেল দাদা ভাই, এটাই দুঃখ। হ্যাঁ, যে আমরা কি মানে হোয়াটসঅ্যাপের যুগে আর ইন্টারনেটের যুগে চলে গেলাম, তো এইটাই আমাদের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে দাদা ভাই। এইটুকু বললাম, ভালো থাকবেন।
2: ভালো থাকবেন আপনিও।
1: আপনিও ভালো থাকুন। তবে সবটাই অভিশাপ নয়, অভিশাপের ব্যাপারটা আবার অন্য জায়গায়, সেটা আবার অন্য একদিন এটা নিয়ে বিতর্কে আসবো আমরা। কিন্তু তবুও বলছি, কোথাও যেন হারিয়ে যাচ্ছে কি সেই সোশ্যাল মিডিয়া, আমাদের হারিয়ে দিচ্ছে সেই পাড়ার আড্ডা বা রকের আড্ডা। আপনারা আপনার মতামত জানাচ্ছেন। যেমন এই মুহূর্তে কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাই কল্পলাল এবং সঞ্জয় আপনাদের। আজকের বিষয় বলতে গেলে প্রথমেই বলতে হয় বাঙালিদের এই এক সমস্যা, প্রথমেই গেল গেল রব, নতুন কোনো কিছুকে সহজে মেনে নিতে পারে না, আগেও না এখনও না, জিনগত ত্রুটি। তারপর যখন দেখে সারা দেশ মানিয়ে নিয়েছে তখন আমরাও মেনে নিই, কিন্তু এর ফলে পিছিয়ে থাকি, বাস্তবকে মেনে নিতে কুণ্ঠা। সেই গো ব্যাক ম্যাকনামারা থেকে শুরু আজ এআই যাকে, ওসব প্রসঙ্গে এবার এসব প্রসঙ্গে আসি। এই আড্ডার সম্ভবত হাঁটা শুরু জমিদার বাড়ির সন্ধ্যাকালীন আসর থেকে, তারপর গণতন্ত্রে এসে বনেদি বাড়ির রকে, প্রধানত উত্তর কলকাতায়। পাড়ার আড্ডা আজও কলকাতায় শুরু, আর গ্রামে ছিল বটতলায় বাঁধানো চাতালে হুঁকো হাতে। শরৎ পণ্ডিতকে খুব মানাতই বেশে, সোশ্যাল মিডিয়া এসবেরই কালোপযোগী সংস্করণ। ফ্ল্যাট সোসাইটিতে বড় হলঘর আছে আড্ডা দেওয়ার, সোশ্যাল মিডিয়া ফরম্যাট বদলে দিয়েছে।

0: কোনো নির্দিষ্ট জায়গা নেই, বাসের মেট্রোতে ট্রেনে বসার জায়গা পেলেই হলো আড্ডা বা চ্যাট শুরু। ভুলে গেলে চলবে না, কোভিডকালে গ্রুপ কল, কনফারেন্স কল বা মিটিংও হতো মিটে বা জুমে, যাই হোক এই রক নেই বাইক বাহক আছে আর মুঠোয় ফোন আছে, বাহনে করে এক জায়গায় জড়ো হয়েই আড্ডা শুরু, না হলে উইকেন্ডে সারাদিন শর্ট ট্রিপের আড্ডা কিছুই কমেনি, সব আছে। এখন কেউ মুক্ত নয়, সব যুক্ত, মুঠোফোনে পৃথিবী ছোট হয়ে গেছে, রকের বিকল্প পেয়েছি, পাড়ার প্রয়োজনও শেষ হয়ে আসছে। নতুন প্রজন্মের কাছে আমরা এই স্মৃতিকে নস্টালজিক বলে চালাবো। ধন্যবাদ আপনাদের,
1: আপনার কথা। আজকের বিষয়ে পাড়ার আড্ডা, রকের আড্ডা কি সোশ্যাল মিডিয়া শেষ করে দিল? আপনি কথা বলছেন 2248-8085-এ।
0: কে রয়েছেন সঙ্গে? নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
2: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন।
2: বাঙালি কিন্তু আড্ডা পিপাসু, আড্ডা যে একদম মিটে গেছে, ধুলে মিশে গেছে বা সোশ্যাল মিডিয়া এসেছে বলে যে একদম যে বিলুপ্ত হয়ে গেছে, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। কারণ বাঙালি বেশিরভাগ যেখানে আড্ডা হবে সেখানে কিন্তু তেলে ভাজা মুড়ি বা যদি একটু র চা হয় একদম মানে কি বলবো মাতোয়ারা হয়ে যায়।
0: একদম
2: সোশ্যাল মিডিয়া থাকলেও সোশ্যাল মিডিয়াকে নিয়েও কিন্তু গল্প আড্ডা কিন্তু রকে বলুন বা পাড়ার আড্ডাই বলুন এটা জমজমাট এখনো পর্যন্ত হয়। তবে হ্যাঁ, যেখানে বিশ্বে বেশি করে হয় সেখানে দেখি যে আমাদের পাড়া পল্লীতে যারা সব কলকাতাবাসী কলকাতায় থাকে, রবি শনিবার রবিবার বাড়িতে এলে কিন্তু ওই রকেই বলুন আর ক্লাবেই বলুন আর পাড়ার কোনো এতে বাসস্থানই বলুন সেখানে কিন্তু জমজমাট আড্ডাতে কিন্তু খুব জমজমাট করেই হয়। নমস্কার।
0: হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের সঙ্গেও কথা হবে, আপনিও ফোন করুন। আপাতত আবারও চলে যাই আমাদের ফেসবুক পেজে, লিখেছে কাজী আবু জাফর, লিখেছে একটু ছন্দে, বলছে পাড়ার আড্ডা রকের আড্ডা কি সোশ্যাল মিডিয়াকে শেষ করে দিল? অনেক লেখার জন্ম আড্ডা থেকে হয়, আড্ডা মোটেও মন্দ নয়, আড্ডা ছাড়া জগৎ অচল, আড্ডা বাড়ায় মনের বল, পশু পাখি সবাই আড্ডা প্রিয়, আড্ডাকে বন্ধু করে নিও, বিকেলবেলা বকেরা সব বাঁশবাগানে আড্ডা দেয়, দেখতে যদি চাও আজ সন্ধ্যায় বাঁশবাগানে যাও, আড্ডাকে কেউ করোনা মানা, আড্ডা সাহিত্যের আস্থানা। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। একটু ছন্দে ছন্দে আজকের বিষয়টা নিয়ে উনি যেটা করেন ওনার স্বভাবসিদ্ধভাবে সেটাই করেছেন, আমরা আশাও করে থাকি ওনার এত সুন্দর কি বলবো আর কি, এত সুন্দর মন্তব্য বা এত সুন্দর অনুভব অনুভূতির কথা শুনবার জন্য। পাশাপাশি আমরা আজকে বলেছি হোয়াটসঅ্যাপেও আপনারা কিন্তু আজকের এই যে বিষয় পাড়ার আড্ডা রকের আড্ডা কি সোশ্যাল মিডিয়া শেষ করে দিল, 9903052992 এই নাম্বারেও কিন্তু আপনারা চলে আসতে পারেন আজকের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে। আপাতত কেউ রয়েছেন কিনা আমরা দেখে নেব, 2248-8085-এ কে রয়েছেন? নমস্কার।
3: নমস্কার, বেলগা থেকে লক্ষ্মী মজুমদার বলছি।
0: হ্যাঁ লক্ষ্মীদি বলুন।
3: দাদাভাই আপনি কিন্তু অনেকদিন পরে আসলেন।
0: কোন দাদাভাই? সঞ্জয় দাদাভাই অনেকদিন পরে এলো, আমি কিন্তু আসি।
3: আপনারা
0: ভালো থাকলে আমরা ভালো
3: থাকবো। এই একটা কথা বলছি দিদি, দাদা আগে তো দেখতাম দাদা রকে মানে ছেলেরা কত আড্ডা আড্ডা মারতো, কিন্তু আগের থেকে কম দেখি, কিন্তু আমরা কিন্তু মেয়েরা কিন্তু এক জায়গায় হলে পারে আমরা খুব আড্ডা মারি ঘরে বসে, আমরা তো মেয়েরা তো বাইরে আড্ডা মারি না, আমরা ঘরে বসে আড্ডা মারি, খুব আনন্দ হয় ওইটে হয় এই একটাই, এই মানুষে কি মেলা মাসা থাকলে মানুষের মনটা খুব ভালো ভালো লাগে এই একটাই।
1: আজকের বিষয় নিয়ে আমার মত হলো সোশ্যাল মিডিয়া পাড়ার আড্ডাকে হয়তো একেবারে শেষ করেনি, বরং আড্ডার ধরনটা বদলে দিয়েছে। এখন মানুষের জীবনের গতি অনেক বেড়ে গেছে, হাতে সময় কম, তাই চায়ের দোকানের বা রকের আড্ডাটা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুকের কমেন্ট বক্সে স্থানান্তরিত করা হয়েছে। তবে হ্যাঁ, রকের আড্ডায় সামনাসামনি বসে যে প্রাণ খোলা হাসি, তর্ক বিতর্ক বা একে অপরের পাশে দাঁড়ানোর যে মানসিকতা তৈরি হতো, সোশ্যাল মিডিয়ার এই ভার্চুয়াল আড্ডা দেয় সেই আন্তরিকতা বা উষ্ণতা একই

0: বাড়ি নেই, বারাসাত থেকে বললেন বাবাই সিংহ। অনেকগুলো মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ আছে জানো। সুবীর বোধক খালনা হাওড়া থেকে লিখছেন, পাড়া আড্ডা অবশ্যই শেষ হয়ে গেছে, বিশেষত শহরের ক্ষেত্রে। আমরা গায়ের মানুষ, আমরা এখনও চায়ের দোকানে কিংবা রকে বসে আড্ডা দিতে থাকি। কাজের ফাঁকে একটু আড্ডা দিলে শরীর ও মন ঠিক থাকে। মানুষ এখন খুব ব্যস্ত, সকলেই টাকার পিছনে ছুটতে থাকে, তাই আড্ডা দেবার সময় মানুষ পায় না। তাই বলি কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সুবীর বোধক তিনি লিখলেন খালনা হাওড়া থেকে। আমাদের ফেসবুকে কি কেউ কিছু লিখেছেন?
1: ফেসবুক পেজে আপাতত কারোর কোনো মন্তব্য আমি দেখতে পাচ্ছি না এই বিষয়কে নিয়ে। আমরা হোয়াটসঅ্যাপেও পরপর যাই, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কেউ একজন, রয়েছেন কে দেখে নি। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
2: আমি শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে বলছিলাম।
1: হ্যাঁ শুভ্রাদি বলুন।
2: এই যে আজকে আপনারা যে টপিকটি রেখেছেন সত্যি আবেগপূর্ণ এবং প্রাসঙ্গিক। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া আমাদের ঐতিহ্যবাহী পাড়ার আড্ডা বা রকের আড্ডাকে পুরোপুরি শেষ করতে না পারলেও এর আসল রূপ আর আন্তরিকতাটা অনেকটাই কেড়ে নিয়েছে। আগে বিকেল বা সন্ধে হলেই পাড়ার মোড়ে চায়ের দোকানে বা রকে যে চাক্ষুষ আড্ডা বসত, এখানে মুখোমুখি বসে প্রাণ খোলা হাসি, খোশ গল্প আর এক অদ্ভুত মেলবন্ধন থাকতো, তা আজ অনেকটাই মুঠোফোনের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্দী হয়ে গেছে। মানুষ এখন সশরীরে আড্ডা দেওয়ার চেয়ে স্ক্রিনে লাইক কমেন্ট আর রিলস দেখতে বেশি ব্যস্ত। আড্ডা সেই চেনা চায়ের কাপের উষ্ণতার চাক্ষুষ আবেগ আজ অনেকটাই ফিকে। তবে এর একটা অন্য দিকও আছে, সময়ের অভাবে বা দূরে থাকার কারণে যারা পাড়ার মোড়ে আসতে পারে না তারা আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুদের সাথে যুক্ত থাকছে। তাই শেষমেশ এটাই বলবো, সোশ্যাল মিডিয়া আমাদের যোগাযোগের পরিধি হয়তো বাড়িয়েছে, কিন্তু সামনাসামনি বসে পাড়ার রকে আড্ডা দেওয়ার যে খাঁটি বাঙালি আনন্দ, সেই আন্তরিকতাটা আজ সত্যি হারিয়ে যাচ্ছে। ধন্যবাদ।
1: হ্যাঁ অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য, এবং খুব সুন্দর করে আজকের বিষয়টা আপনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা অপরাপর শ্রোতা বন্ধুদেরও জানাতে পেরেছি আপনার এই বিষয়ে। আমরা আবারও হোয়াটসঅ্যাপে চোখ রাখব। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, সোশ্যাল মিডিয়ার দাপটে আজ পাড়ার রকের আড্ডা হারিয়ে যেতে বসেছে। একসময় বিকেল হলেই রকে বসত পরিচিত মুখ, জমত হাসি ঠাট্টা, নানান গল্প, পাড়া সুখ দুঃখ খেলাধুলো, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবনের কথা উঠে আসত সেই আড্ডায়। এখন পাশাপাশি বসে অনেক মুখোমুখি কথা না বলে ডুবে থাকে নিজের মোবাইলের পর্দায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং নানান সামাজিক মাধ্যম মানুষের যোগাযোগ বাড়িয়েছে ঠিকই, কিন্তু কমিয়েছে মুখোমুখি মেলামেশা। ফলে প্রতিবেশী হয়েও আমরা ক্রমশ কিন্তু একে অপরের জীবন থেকে দূরে সরে যাচ্ছি। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছে আজকের এই বিষয় নিয়ে তার মন্তব্য।
0: আমরা পরের যে মেসেজটি পড়ছি, বেশ বড় একটি মেসেজ পাঠিয়েছেন প্রদীপ বসাক, লিখছেন সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। তিনি বলছেন, একটা সময় ছিল বিকেল হলেই পাড়ার রকে জমে উঠত আড্ডা, কেউ চায়ের কাপ হাতে, কেউ খবরের কাগজ নিয়ে, আবার কেউ শুধু গল্প শোনার জন্য এসে বসত। রাজনীতি থেকে খেলাধুলা, সিনেমা থেকে পাড়ার নানান ঘটনা, কত বিষয়ই না চলতো প্রাণ খোলা আলোচনা। সেই আড্ডায় ছিল হাসি, তর্ক, অভিমান এবং একে অপরের প্রতি আন্তরিকতা। আজ সেই রকের জায়গা অনেকটাই নিয়েছে সোশ্যাল মিডিয়া। পাশাপাশি বসে থাকা মানুষও কখনো কখনো নিজের মোবাইলের পর্দায় ব্যস্ত। ভার্চুয়াল বন্ধুত্ব বেড়েছে, কিন্তু মুখোমুখি কথোপকথন যেন কমেছে। তবে এর জন্য শুধু সোশ্যাল মিডিয়াকে দোষ দিলে চলবে না, প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, সমস্যা তৈরি হয় তার অতিরিক্ত ব্যবহারে। আমাদের উচিত সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা, তার কাছে নিজেদের সময়কে সমর্পণ না করা। সপ্তাহে অন্তত কিছুটা সময় মোবাইল দূরে রেখে পাড়ার মানুষের সঙ্গে বসি, গল্প করি, হাসি, কারণ রকের আড্ডা শুধু সময় কাটানোর জায়গা নয়, এটি ছিল সম্পর্ক বাঁচিয়ে রাখার এক সুন্দর সামাজিক বন্ধন। লিখলেন প্রদীপ বসাক সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে।
1: পাশাপাশি আমাদের আবারও একজন শ্রোতা কিন্তু চলে এসেছে 2248-8085-এ। কে রয়েছেন? নমস্কার।
3: নমস্কার। আমি পার্থ মিত্র কথা বলছি।
1: আপনার রেডিও সেটটা একটু দূরে রেখে দিন কিংবা মিউট করে দিন।
3: আমি চলে যাচ্ছি
1: অন্য ঘরে গিয়ে কথা বললে।
3: আমি দেখুন আপনাদের প্রোগ্রামটা শুনছিলাম, মানে প্রোগ্রামটা খুব প্রাসঙ্গিক। মানে আমি আমার নিজের কথা বলতে পারি যে আমি আমার ছোটবেলাটা

0: স্কুল লাইফ এর পরে কলেজ লাইফ এগুলোতে প্রচন্ড ভাবে আমরা আড্ডা মেরেই বড় হয়েছি উত্তর পূর্ব কলকাতায়, এবং সেটাকে আমি এখনো মিস করি, মারাত্মক ভাবে মিস করি। যদিও আমি কিন্তু সঙ্গে সঙ্গে এট দ্য সেম টাইম এই এটাও ব্যবহার করি, মানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এগুলো করছি, কিন্তু আমি একটা কথা বলবো যে বোধহয় আমাদের অর্থনৈতিক যে ব্যাপারটা আছে সেটা এবং সময়ের অভাব, এই দুটোই বোধহয় আমাদের কাছে এই আগেকার সময়টাকে কেড়ে নিয়েছে। জানি না এখনকার ছেলেমেয়েরা, আমি এখনকার ছেলেমেয়েদের থেকে খানিকটা এগিয়ে আছি বলে বলছি, মানে বয়সের দিক থেকে, যে তারা এটাকে এনজয় করছেন না তারা পুরনোটা পেলে ভালো লাগতো, এটা কিন্তু সত্যি একটা প্রাসঙ্গিক প্রশ্ন। সঙ্গে সঙ্গে এটা বলতে পারি যে সময়ের অভাব এবং অর্থনৈতিক চিন্তাধারাতে প্রত্যেকেই ব্যস্ত হয়ে যাওয়াতে এটাকে বেছে নিয়েছেন তারা, বা এসে গেছে প্রযুক্তি সেই জন্য এটাকে চলে এসেছে, কিন্তু ওটার একটা আলাদা অনুভূতি আলাদা ছিল। কেন বলছি আপনাকে, ওইখানে থাকাকালীন ওই যে আড্ডাটা চলতো সেই সময় পাড়ার লোকেদের যদি কোনো বিপদ আপদ বা কোনো কিছু হতো তখন কিন্তু ওই পাড়ার ছেলেরাই দৌড়ে ঝাঁপিয়ে পড়তো, এবং তার ফলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটা আজকে মারাত্মকভাবে আমি ফিল করি, কারণ আমি সেই পাড়ায় থেকেও সেই জায়গাগুলো অনেক সময় মিস করি, বা অন্য জায়গায় যখন থাকি তখন সেটা একদমই মিস করি যে এখানে নেই সে কিছু। হয়তো সকালবেলা কারোর সঙ্গে রাস্তায় বেরোলে একটু দেখা হয়, কেমন আছেন এইটুকু প্রশ্ন ছাড়া আর কেউ কথা বলতেই চান না, হয়তো তার ব্যস্ততা আছে বা অন্য কিছু আছে, কিন্তু সেই যে আন্তরিকতাটা ছিল সেটা কিন্তু মানে মারাত্মক একটা অনুভূতি ছিল, যেটা আমাদেরকে এখনো কাঁদায় সেই মানুষগুলোর জন্য, বা তাদের সঙ্গে দেখা হলে বা তাদের সঙ্গে যোগাযোগ হলে বা তাদের খোঁজ করতে গেলে তাদের পেলে ভালো লাগে, তাদের না পেলে কিন্তু বড় কষ্ট হয়।
1: ঠিক একদমই
2: চমৎকার চমৎকার।
1: মানে এর সঙ্গে একটা জিনিস সঞ্জয় আমার মনে পড়ে, মানে আমরাও দেখেছি যে হয়তো খুব তর্ক বিতর্ক ঝগড়া, এমনকি সেই ঝগড়াটা হাতাহাতি পর্যায়ে চলে যায় বহু সময় পাড়ার রকের আড্ডায়, কিন্তু ওটা না ওই খুব ক্ষণিক, মানে আমি দেখেছি সকালে হয়তো প্রচণ্ড রাগারাগি চিৎকার চেঁচামেচি বা পাড়ার যে রকের আড্ডাতে আমি দেখেছি আমরা ছোটবেলাতে, কিন্তু আবার বিকেলবেলায় একসঙ্গে বসে খেলছে গল্প করছে, মানে ওই যে সকালের এপিসোডটা হয়তো ভুলেই গেল বা আগের দিনের এপিসোডটা ভুলেই গেল,
2: মানে ক্যারি করতো না, যেটাকে আমরা বলি না ক্যারি করে,
1: একদম
2: ক্যারি করতো না। আচ্ছা,
1: সুভাষ চক্রবর্তী উত্তরবাঙালি থেকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, মেসেজ লিখেছেন যে শ্রবণ সাথী কল্পলাল সঞ্জয় শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও দাদা। পাড়ার আড্ডা রকের আড্ডায় আমরা একসময় মশগুল থাকতাম, বন্ধুদের সাথে বেশ কিছুক্ষণ ধরে নানান বিষয়ে মত বিনিময় করার সুযোগ পাওয়া যেত এই আড্ডার সময়। সেই আড্ডা আজ আর নেই বললেই চলে, যারা আড্ডা দেবে তারা আজ ঘরে বন্দি, তাদের হাতে বন্দি স্মার্টফোন। আড্ডা বিমুখ হয়ে আজকাল অনেকে মুঠোফোনের পর্দায় চোখ রেখেই ভার্চুয়াল আড্ডা দিয়ে চলেছে। আসলে সোশ্যাল মিডিয়ায় আমাদের সোসাইটি থেকে দূরে সরিয়ে রাখতেও অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করে চলেছে। সুভাষ চক্রবর্তী উত্তরবাঙালি থেকে লিখেছেন। আমাদের বহু শ্রোতারা আসছেন, 2248-8085 হচ্ছে আপনার পরিচিত নাম্বার, এছাড়াও 9903-0599-2 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজও করতে পারেন। এছাড়া তো আমাদের ফেসবুক পেজ, FM গোল্ডের ফেসবুক পেজ, যেখানে আজকে পোস্টারটি রাখা হয়েছে ঠিক তার নিচে কমেন্ট সেকশনেও কিন্তু আপনি আপনার মতামত জানাতেই পারেন সঞ্জয় কল্পলালকে। আজ আপনার কথায় আছে,
2: কিশোর লিখছেন বালি থেকে, দুই দাদাই অনেকদিন পরে এলো, নিশ্চয়ই আপনারা ভালো আছেন?
1: ভালো আছি
2: একদম। আচ্ছা, এটা কি আর বলার অপেক্ষা রাখে, সোশ্যাল মিডিয়া একেবারে রকের আড্ডা পাড়ার আড্ডা সব শেষ করে দিল, একদম বাচ্চা থেকে বয়স্কদের সবাইকে আড্ডা মারার জন্য ডাকতাম, এখন আর কেউ সেভাবে আসতে চায় না, সকলে সংসার হয়েছে, কেউ বলে ছেলের পরীক্ষা, কেউ বলে কালকে মেয়েকে নিয়ে নাচে যেতে হবে, আজকে আর বেরোচ্ছি না, আমিও এখন বেরোনো বন্ধ করে দিয়েছি, মোবাইলে ঢুকে গেছি, আমাকে কেউ ডাকলে আমিও বলি শরীরটা ভালো নেই, মনে হয় ফেসবুক করবো সেটাই ভালো, মোবাইলে সময় কাটানো মনে হয় বেশি ভালো, নেশাগ্রস্ত হয়ে গেছি আমি, বুঝতে পারছি কিন্তু ওকে ছাড়তে পাচ্ছি না। একটা সময় ছিল যারা আড্ডা মারত রকে বসে তাদের খারাপ ছেলে বলা হতো, এখন ঠিক উল্টোটা, আমার পাশের বাড়ির একজনের বড় লাল রক ছিল, সেখানে আড্ডা মারতাম, ওনারা কিছু বলতে পারতো না, রকে জল ঢেলে দিত, আমরা জল মুছে আবার বসে পড়তাম, জানলা খুলে দেখতো আমরা আবার বসলাম কী করে, এইরকমভাবে ডিস্টার্ব করেছি, এখন মনে হয় ভুল করেছিলাম, আমি শুধু অপেক্ষা করতাম কবে আমাকে মুখ ফুটে বলবে, শোনার সেই দিনগুলো আর নেই, সেই জায়গাটা এখন ফ্ল্যাট হয়ে গেছে।
1: আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা চলে এসেছেন কথা বলতে বলতে, কে রয়েছেন দেখে নি, 2248-8085। নমস্কার।
3: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
3: আমি সুব্রত মণ্ডল বলছি, আমি বর্তমানে মুম্বাইতে থাকি, আছি
1: এই মুহূর্তে মুম্বাই থেকে ফোন করছেন। আচ্ছা আচ্ছা,
3: একদম তাই একদম তাই। আর আমি আমার

0: ফোন করার একটাই উদ্দেশ্য, যে আমি ছিলাম, আছি এবং থাকবো। আর এই প্রসঙ্গে যারা বলেছেন, আমার আগের শ্রোতা যে যিনি বলেছেন, এত সুন্দর ভাবে বলেছেন, অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়, আমাদের খুব বেদনা দেয় সমস্ত পুরনো স্মৃতিগুলো বা পুরনো মানে ওল্ড ইজ গোল্ড, পুরনো যে মানুষের ব্যবহার, আচার ব্যবহার বা আন্তরিকতা, এটুকুনি। আমার আগের বক্তা যা বলেছেন আমি তার মতের সঙ্গে আমি সহমত, আমার এর থেকে বেশি কিছু বলার নেই। খুব ভালো লাগলো, আর আপনাদের অনুষ্ঠানটা খুব সুন্দর, অত্যন্ত জনপ্রিয় হচ্ছে, অত ভালো লাগছে। আপনারা দুজনে আছেন, আপনারাও বোল্ড আমাদের কাছে, ভালো থাকবেন।
1: অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সুদূর মুম্বাই থেকে শুনছেন এবং আমাদের সঙ্গে এসে কথা বলবার জন্য। খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন।
2: সংঘমিত্রা ঘোষ হোয়াটসঅ্যাপ করছে, না শেষ করেনি, কিন্তু আড্ডার ধরনটা পাল্টে দিয়েছে। আগে রকের আড্ডা ছিল রোজের অভ্যেস, এখন সেটা সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল আড্ডা হয়ে গেছে। পাড়ার আড্ডার যে প্রাণের টান, চোখে চোখ রেখে হাসিটা, সেটা ফেসবুক দিতে পারে না। তাই আড্ডা আছে কিন্তু আগের মতো নেই। সংঘমিত্রা ঘোষ ভাটপাড়া কাঁকিনাড়া থেকে বললেন।
1: একদম।
2: যাদবেন্দ্র পান্ডা লিখছেন কাঁথি জুখিয়া বাজার থেকে।
1: আচ্ছা, উনি লিখেছেন যে শুভ সন্ধ্যা আর যে কল্পলাল দাদা ভাই এবং সঞ্জয় দাদা ভাই, নমস্কার জানাই, আপনাকেও আমরা প্রতি নমস্কার জানালাম। লিখছেন যে সোশ্যাল মিডিয়ায় পাড়ার আড্ডাকে একেবারে শেষ করে দেয়নি, বরং তার স্থান পরিবর্তন করেছে। রকের চাতাল থেকে আড্ডা এখন স্থানান্তরিত হয়েছে ফেসবুকের বলে, হোয়াটসঅ্যাপের গ্রুপে। রকের আড্ডা ছিল বাঙালির সংস্কৃতির অক্সিজেন, যেখানে চায়ের কাপে তুফান উঠত। সোশ্যাল মিডিয়া সেই কাপের চাকে এক কোল্ড কফি বানিয়ে দিয়েছে, কিন্তু বিতর্কের উষ্ণতা এখনও রয়ে গেছে, শুধু তার ঠিকানা বদলে গেছে। আগে আড্ডা সীমাবদ্ধ থাকতো নির্দিষ্ট পাড়ার চার পাঁচজনের মধ্যে, আর এখন সোশ্যাল মিডিয়ায় সেই আড্ডাকে বিশ্বজনীন করেছে, যেখানে আগের মতো সেই চায়ের গন্ধ নেই, আর বন্ধুর চোখে চোখ রেখে কথা বলাও নেই, আর কাঁধে হাত দিয়ে ছোঁয়াটুকুও নেই। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পান্ডা জোখিয়া বাজার থেকে। আবারও কেউ একজন রয়েছেন টেলিফোনে, দেখে নি কে রয়েছেন। নমস্কার। হ্যালো,
3: নমস্কার। সঞ্জয় দাও, কল্পলাল
1: দাও, নমস্কার। কে বলছেন?
3: মনিরুদ্দিন লক্ষ বলছি, দক্ষিণ সাতের হাওড়া থেকে।
1: হ্যাঁ মনিরুদ্দিন, বলো।
3: বলছি আড্ডা যে শুধু সোশ্যাল মিডিয়া কমিয়ে দিয়েছে এটা ঠিক না। আর অন্তর, ভালো অন্তরিক মানুষ আগেও ছিল, এখনো আছে, আন্তরিকতা সেখানেই আছে, তাই আন্তরিকতাও শেষ হয়ে গেছে, এটাও ঠিক না। আর সোশ্যাল মিডিয়া অল্প হয়তো কেড়েছে, কিন্তু মূল বিষয় হচ্ছে মানুষের সময় কমে গিয়েছে কর্মব্যস্ততার জন্য, আড্ডা শুধু সময়টা নেই,
2: এখন পাড়ায় বেরুলে আর কাউকে দেখি না আড্ডা দিতে। আর রকের আড্ডা অনেক কমে গেছে, আগে রকের আড্ডা ছিল সেই কি জমজমাট, উত্তর কলকাতার রকগুলো থাকতো সর্বক্ষণ ভরাট, এবং সেই আড্ডার আসর থেকে কত প্রেম, কত ভালোবাসা আর কত রকমের ঘটনা ঘটতো, সেসব এখন স্মৃতি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া আমাদের জীবন থেকে অনেক মধুর স্মৃতি কেড়ে নিয়েছে, আর একটা মুঠো ফোন হাতে ধরিয়ে দিয়েছে। পাড়ার চায়ের দোকানের আড্ডা ছিল ছেলে ছোকরাদের বড় আনন্দের জায়গা, আর তাছাড়া ছিল তাসের আড্ডা, মহিলাদের ও অন্যান্য অনেক রকমের আড্ডা ছিল, সেসব কোথায় হারিয়ে গেল। জীবন নদী আজ খরস্রোতা হয়ে গেছে, নেই জোয়ার ভাটা, জীবন হয়ে গেছে আজ এক সোশ্যাল মিডিয়া মুখর বিষাক্ত কাঁটা। হাওড়া দাসনগর থেকে লিখলেন রমা রায়।
1: আমাদের সঙ্গে আবারও কেউ বোধহয় রয়েছেন, কিন্তু তার আগে অবশ্যই আমরা আরেকটি হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে নিই। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছে, স্মার্টফোনে ব্যস্ত সবাই, আড্ডা দেওয়ার সময় নাই, তা বলি কি আড্ডা শেষ, এটা বলতে নাহি চাই। আড্ডার ধরন পাল্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, ইনস্টাগ্রাম আরও নতুন নতুন রূপ। পাড়ার আড্ডা রকের আড্ডা তেমন যায় না দেখা, নগরায়ণ আর উঁচু উঁচু ফ্ল্যাটে রক পড়েছে ঢাকা। বিশেষ দিনে পুজোর টানে চায়ের দোকান জমজমাট, সভা সমিতিতে রাস্তাঘাটে আড্ডার নতুন ঠাট। সোশ্যাল মিডিয়া কেড়ে নেয়নি, দিয়েছে নতুন ঠাই, আড্ডাধারীরা আড্ডা দেবে, এটাই শুধু বলতে চাই। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে খুব ছন্দে ছন্দে বিষয়টাকে তুলে ধরেছেন। আমরা আরেকবার দেখে নিই আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছেন, সময় ভীষণই কম, 8:45 পর্যন্ত আছি আপনার কথা নিয়ে। কে রয়েছেন এই মুহূর্তে? নমস্কার। হ্যাঁ নমস্কার,
4: কে? শাওরাপুর থেকে অশোক দত্ত বলছি।
1: অশোকবাবু শাওরাপুরি থেকে বলুন।
4: তখন তার এই টেলিভিশন, স্মার্টফোন এইসব ছিল না, অনেক আগে বলছি, তখন রেডিওতে আপনার ওই যে খেলার

0: কমেন্ট্রি হতো, তা ওই খেলা শুনে আমরা পাড়ায় বন্ধু বান্ধব মানে মারামারি হতো একরকম, সে কচু গাছ নিয়ে এসে এইরকম। আর সেই যে বিকালে সন্ধেবেলায় হলো খেলা শেষ হয়ে যাওয়ার পরই ওই সব মারামারি লেগে যেত, তারপর সকাল হলো আমরা সব ভুলে যেতাম। চায়ের দোকান ছিল, সেখানে রেডিও থাকতো, দশ বারো জন বসায় আপনি একবার চাকে এক ঘন্টা বসতে পারেন। আমি তোমার শাল গিয়া থাকতাম, তা ওই খবর কাগজ রাখতে নুনে ওই সব খবর মাসে পড়লে দশ পয়সা করে মাসে যে যে পড়বে। তা এই সময় রোয়াকে আড্ডাও দেওয়া হতো এবং মানুষের আড্ডা দিয়ে উপকারও করা হতো। কোন বয়স্ক পড়ে গেল আমরা সব বুড়িলাম, কে বাড়ির অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না সেটা আমরা দেখিয়ে দিতাম। আর গ্রামে এখন আমি আর গ্রাম আছে কাটোয়া থানা শিবাজি গ্রামে, ওখানে আমি মাঝে মাঝে যাই, ওখানে আড্ডা হয় সব বয়স্ক, ওখানে গাছতলায় বসে থাকে, গ্রামে আছে আড্ডা দেওয়া।
1: নমস্কার, ধন্যবাদ।
2: সুমিতা রায় ঢাকুরিয়া থেকে বলছেন, পাড়ার আড্ডা বা রকের আড্ডা সোশ্যাল মিডিয়ার জন্য কমে যাচ্ছে তা নয়, এখন নানা কাজের সঙ্গে মানুষ জড়িয়ে পড়ছে, সংসারের খরচ বাড়ছে, সেই খরচের জন্য মানুষ কর্মের খোঁজে দৌড়চ্ছে, এইসব কারণেই রকের আড্ডা বা পাড়ার আড্ডা কমে যাচ্ছে। এখন মানুষের রোজগারের দিকে ঝোঁক বেশি, কী করে সংসারটাকে রক্ষা করা যায়, কীভাবে সংসারটা বাঁচে। সোশ্যাল মিডিয়া সবসময় যে ফালতু খবর প্রচার করে তা তো নয়, তারা দরকারি খবরও প্রচার করে, নানা কাজের চাপের সৃষ্টির জন্যই আড্ডা কমতে বসেছে, লিখলেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন,
1: আচ্ছা সময় ভীষণই কম, পুরোটা হয়তো পড়া সম্ভব হবে না, দেখে নিচ্ছি। তপন চক্রবর্তী লিখেছেন যে আজকের অভিমত, পাড়ার আড্ডা কি সমাজ মাধ্যম শেষ করে দিল? এবার বলি, ডিজিটাল দুনিয়ার ভিড়ে ঐতিহ্যবাহী আড্ডাগুলো হারিয়েছে, কফি হাউসে সেই আড্ডাটার আজ আর নেই, বাস্তব যোগাযোগ নেই, ভার্চুয়াল যোগাযোগ, কৃত্রিম ইমোজি, লাইক কমেন্ট পেয়ে মানুষ পরস্পর বিচ্ছিন্ন ঘরকুনো, আড্ডা থাকলে মানসিক ক্লান্তি, অবসাদ, একাকিত্ব দূর করার এক নিদারুণ প্রতিষেধক। পাড়াতুতো সম্পর্কের বাঁধন আলগা হয়েছে, কিন্তু আমি বলি এখনও আমি বন্ধুবান্ধব সিঙ্গুর মশাট রাস্তার ধারে চায়ের দোকানে আড্ডা দিই, ইত্যাদি সব বিষয়ই থাকে, রাজনীতি থেকে শুরু করে সমস্ত কিছু। আর এটুকু বলেই বোধ হয় আমাদের আপাতত আপনার কথা থেকে বিদায় নিতে হবে, অনেক মেসেজ, অনেক কিছু ছিল, অনেক ফোনও ছিল, কিন্তু সময়
2: পড়ে গেল না, একদম 26 জন কথা বললেন, তো ও এই 34 মিনিট 35 মিনিট সময়ের মধ্যে। ভালো থাকবেন।
3: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে জাগৃতি শর্মা। भारत ने कहा, चीन के साथ मुख्य चिंताओं को दूर करने में आपसी सम्मान, हित और संवेदनशीलता को मार्गदर्शक सिद्धांत होना चाहिए। भारत ने कहा, खाड़ी क्षेत्र में वाणिज्यिक जहाजों और नाविकों को निशाना बनाना अस्वीकार्य, लाल सागर में बिगड़ती स्थिति पर चिंता व्यक्त की। वित्त मंत्रालय ने स्पष्ट किया, लोगों से व्यापारियों को 2,000 रुपये से अधिक के UPI लेन देन पर लगने वाला 0.4% शुल्क व्यापारियों पर लगेगा। लोगों के बीच होने वाले लेन देन पर कोई शुल्क नहीं लगेगा। हौसी हमले की अटकलों के बीच सऊदी अरब ने मक्का में चेतावनी जारी की और दिल्ली में भारत तथा अफगानिस्तान के बीच दूसरा T20 क्रिकेट मैच जारी। और अब समाचार विस्तार से। विदेश मंत्रालय ने कहा है कि नई दिल्ली में 18वें ब्रिक्स शिखर सम्मेलन से अलग प्रधानमंत्री नरेंद्र मोदी और चीन के राष्ट्रपति शी जिनफिंग के बीच बैठक के दौरान कई मुद्दों पर चर्चा हुई। नई दिल्ली में विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने ये जानकारी दी।
4: चर्चाओं के दौरान कई मुद्दे सामने आए, दोनों देशों के बीच में जब बात हुई लीडरशिप लेवल पे, प्रधानमंत्री ने भारतीय चिंताओं को भी रेखांकित किया, उनका भी उल्लेख किया और इस बात को रेखांकित किया कि दोनों पक्षों को एक दूसरे के मुख्य चिंताओं के प्रति संवेदनशीलता दिखानी चाहिए और तीन पारस्परिक सिद्धांतों यानी कि पारस्परिक हित, पारस्परिक सम्मान और पारस्परिक संवेदनशीलता द्वारा निर्देशित होना चाहिए।
3: श्री जायसवाल ने कहा कि भारत और रूस के बीच ऊर्जा सहयोग द्विपक्षीय साझेदारी का महत्वपूर्ण स्तंभ है। उन्होंने कहा कि दोनों देश परमाणु क्षेत्र में भी लंबे समय से सहयोग कर रहे हैं। सम्मेलन से अलग विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर और सऊदी अरब के विदेश मंत्री की बैठक के बारे में श्री जायसवाल ने कहा कि दोनों पक्षों ने

0: FM 100.1 MHz पर आकाशवाणी के FM गोल्ड चैनल पर अभी आप सुन रहे थे स्पॉटलाइट। अब से कुछ ही दिन में आप सुन सकते हैं मनी टॉक, और उसके बाद 15 मिनट बाद यानी कि 9:45 पर आप सुन सकते हैं मंथन। उसके बाद आप हमेशा की तरह 5 मिनट की हिंदी और फिर 5 मिनट में अंग्रेजी का समाचार सुनेंगे। उसके बाद विश्व दर्पण और वर्ल्ड न्यूज। उसके बाद हम आपके साथ हाजिर होंगे फिर से।
1: गाने कथाएं गोल्डन समय आपनी सुनछेन 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য আরোগ্য শুনছেন 100.1 FM Gold আরোগ্য 100.1 FM Gold
2: ঘড়ির কাঁটা বলছে 9:30, আর মঙ্গলবারের 9:30 মানেই আরোগ্য, আর মানেই আমাদের স্টুডিওতে এই শহরের এক একজন খ্যাতনামা চিকিৎসকের উপস্থিতি এবং বিভিন্ন বিষয় নিয়ে, রোগের বিভিন্ন বিষয়ে তার উপশম, সেসব নিয়ে আলোচনা। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আমাদের ফেসবুক পোস্ট থেকে, আজ এই শহরের প্রখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অংশু সেন রয়েছেন আমাদের স্টুডিওতে। ডাক্তার সেন, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই।
3: ধন্যবাদ।
2: আর কল্পনা আমি তো রয়েছি আপনাদের সঙ্গে, একটু যোগাযোগ তৈরি করা,
4: যোগাযোগ করার জন্য আপনাদেরও তো নানান রকম আজকের বিষয় যারা জেনে গেছেন, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন তারা জেনে গেছেন আজকের বিষয়টাটি কী রাখা আছে এবং সেটা নিয়ে আপনাদের নানান রকম প্রশ্ন, নানান কোয়ারিজ আছে, এবং অবশ্যই সেগুলো, সে সমস্ত প্রশ্ন নিয়ে আসবেন, কারণ সেই অপেক্ষায় আমরাও থাকবো। তবে বিভিন্ন মাধ্যম তো রয়েছে, পরিচিত মাধ্যমগুলো একবার বলে দিই, 2248-8085, আরও একবার 2248-8085, এই নাম্বারে আপনি সরাসরি আপনার প্রশ্ন নিয়ে আসতে পারেন ডাক্তারবাবুর কাছে। এছাড়াও 9903-05-9992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আপনি আপনার প্রশ্ন রাখতেই পারেন আমাদের ডাক্তারবাবুর কাছে। এছাড়া আরও একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে আমাদের FM গোল্ডের ফেসবুক পেজে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হচ্ছে, লাইভ যাচ্ছে, সেই সম্প্রচার যেখানে হচ্ছে সেখানের কমেন্ট সেকশানেও কিন্তু আপনি আপনার প্রশ্ন নিয়ে আসতেই পারেন। তাহলে তিনটে মাধ্যম বলে দিলাম, সুতরাং আপনারাও রেডি হয়ে যান আমাদের সঙ্গে থাকবার জন্য।
2: প্রশ্ন করবেন, কি বিষয়ে প্রশ্ন করবেন তাও যেহেতু জানা, সেদিকে আসছি পরে। আমাদের দুটো খুব ভাইটাল প্রশ্ন রয়েছে একেবারে এই সময়ের পরিপ্রেক্ষিতে। ডাক্তার সেন, প্রথম একটা আমাদের খুব জানার কথা আপনার কাছে, সেটা হচ্ছে চারদিকে ভীষণ শোনা যাচ্ছে ডেঙ্গু বা ডেঙ্গি রোগ, সেটি খুব ছড়াচ্ছে, মানুষজন আক্রান্ত হচ্ছেন এবং আপনারা যারা চিকিৎসকরা তারা নানান রকম পরামর্শ দিচ্ছেন, এইটা একবার আমাদের সমস্ত শ্রোতা দর্শক।

0: জন্য, আপনার একটু পরামর্শ আমরা শুনে নেব।
1: এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের জানতে হবে যে ডেঙ্গুর উপসর্গগুলো কি, এবং সেই উপসর্গগুলো দেখা গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু শরণাপন্ন হতে হবে। প্রথমত জ্বর কাঁপুনি দিয়ে আসতে পারে, গা হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, দৃষ্টি শক্তি ঝাপসা হওয়া, এগুলো আসতে পারে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই অসুখটাতে প্লেটলেট কমে যেতে পারে, এবং প্লেটলেট কমে যাওয়ার ফলে বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হতে পারে, এবং মাথায় যদি রক্তক্ষরণ হয় তারপর ব্রেন হেমারেজ হয় তাহলে কিন্তু সেটি অত্যন্ত উদ্বেগের বিষয়। সুতরাং এবং জানতে হবে যে ওই অসুখটা কীভাবে হয়, এটি একটি এডিস ইজিপ্টি ভেক্টর দিয়ে অসুখটি ছড়ায়। সুতরাং এই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য বাড়ির চারপাশে জমা জল রাখতে দেওয়া যাবে না, বিভিন্ন ধরনের আমাদের আমাদের কার্যকলাপের মধ্যে মশারি টাঙিয়ে শোয়া, স্প্রে করা, মসকুইটো স্প্রে করা, এই ফলে আমরা কিন্তু ডেঙ্গু থেকে কিছুটা আমরা নিজেদের দূরত্ব বজায় রাখতে পারবো। মনে রাখতে হবে যে এই অসুখে কোনোরকমভাবে কিন্তু অ্যাসপিরিন জাতীয় ওষুধ অ্যাভয়েড করতে হবে, কেননা এই অ্যাসপিরিন কিন্তু এটা অ্যান্টিপ্লেটলেট। সুতরাং এই অসুখটাতে যেহেতু প্লেটলেট কমে যাওয়ার সম্ভাবনা দেখা যায়, তাই আমাদের ইকোস্পিরিন বা এই অ্যান্টিপ্লেটলেট জাতীয় ওষুধ খাওয়া বর্জন করতে হবে। যদি জ্বর আসে তাহলে প্যারাসিটামল খাওয়া যেতে পারে, কিন্তু কোন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেগুলো প্লেটলেট কমিয়ে দেয় সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করে চলবো। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং নিউট্রিশাস ফুড, এবং অবশ্যই প্লেটলেট কাউন্ট মনিটর করতে হবে, এবং যদি প্লেটলেট কমে যেতে থাকে তাহলে কিন্তু আমাদের প্লেটলেট ট্রান্সফিউশনের ব্যবস্থা রাখতে হবে।
2: আচ্ছা, প্রাসঙ্গিকভাবে আরও একটা প্রশ্ন তো মাথায় আসে এই সময়ের প্রেক্ষিতে আর কি, যে সেটা হচ্ছে যে আমরা দেখছি খাবারই, আমরা যে বাজারের যে খাবার বা যে সবজিটা আনছি, বিভিন্ন ধরনের খাবারে ভীষণ ভেজালের একটা ব্যাপার চলে আসছে, এবং সেই খাবারটা যখন আমরা নিচ্ছি সেটা সবজি বা যে ধরনের খাবারই হোক না কেন, টোটাল খাবারটার মধ্যে এতটা ভেজাল যে যেটা আমাদের শারীরিক নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে কীভাবে আমাদের সেই প্রসেসটা চালাতে হবে যাতে অত আমরা সুস্থ থাকতে পারি?
1: সেটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা শরীর যদি ঠিক না থাকে এবং শরীর যদি বিভিন্ন খাবারের প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো শরীর আমাদের খাওয়া দাওয়ার মান অবশ্য আগে থেকে নির্ধারণ করে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মনে রাখতে হবে যে শসা বা স্যালাড, এই যে খাবারগুলো রয়েছে সেগুলো যদি আমরা ঠিক মতো না ধুয়ে খাই এবং যদি আনহাইজেনিক অবস্থায় এগুলো যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু এই যে নিউরোসিস্টিক সার্কোসিস জাতীয় একটা অসুখ আমাদের মধ্যে প্রবেশ করতে পারে এবং সে মারাত্মক আকার ধারণ করতে পারে। খিঁচুনি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে, এবং যে কোনো খাদ্যদ্রব্য কিনতে গেলে তার অবশ্যই তার বাইরে যে এক্সপায়ারি ডেট যেটা আছে সেটা অবশ্যই পর্যবেক্ষণ করা উচিত। এবং মনে রাখতে হবে কিছু প্রসেসড মিট সেগুলো কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক, যদিও সেটা প্রসেস, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে এর মধ্যে কতগুলো নাইট্রাইট জাতীয় কেমিক্যাল আছে সেগুলো কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। সুতরাং সেই খাদ্যদ্রব্য গ্রহণ করার আগে বারবার ভেবে নিতে হবে যে খেতে স্বাদে মনোরঞ্জক বৃদ্ধি করতে পারে, মনোরঞ্জনের বৃদ্ধি করতে পারে, কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে মোটেই কিন্তু সুখপ্রদ নাও হতে পারে। সুতরাং যে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করার আগে তার এক্সপায়ারি ডেট, তার ম্যানুফ্যাকচারিং প্রসেসিং মেথড এবং স্বাস্থ্যসম্মতভাবে সেই খাবারগুলো গ্রহণ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ।
2: আচ্ছা, কৃত্রিম সার প্রয়োগ করে যখন আমাদের সবজি চাষ হচ্ছে বা বিভিন্ন ধরনের খাবারে যখন দেয়া হচ্ছে, তাতে তো সেই সারের একটা প্রভাব তো আমাদের শরীরে কাজে মানে
1: ডেফিনেটলি, সেই জন্য বায়োফার্টিলাইজার এত এত গুরুত্বপূর্ণ ভূমিকা এখন গ্রহণ করেছে। এই বায়োফার্টিলাইজার থাকার ফলে কিন্তু এখন আমাদের এই যে রাসায়নিক যে সাইড এফেক্টগুলো, ইনসেক্ট যে আমাদের পেস্টিসাইডসের সাইড এফেক্টগুলো, হ্যাঁ সেগুলো কিন্তু আমরা অনেকখানি দূর করে ফেলতে পেরেছি। সেজন্য বায়োফার্টিলাইজার্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মডার্ন এগ্রিকালচারে।
2: আচ্ছা,
0: আপনারা শুনছেন, আপনারা দেখছেন আরোগ্য, 2488085990305999 এবং আমাদের ফেসবুক পোস্টে সরাসরি প্রশ্ন করবেন আজকের বিষয় নিয়ে। ও হ্যাঁ, আজকের বিষয়টা আরেকবার বলে দেওয়ার কথা, তাই না? আজকের বিষয় ভুলে যাওয়া মানে কি অ্যালজাইমার্স রোগ? যেহেতু ডক্টর অংশু সেন রয়েছেন, অতএব স্নায়ুরোগের এই বিশেষ দিকটি

0: আজ আমাদের আলোচনার প্রতিপাদ্য। আমরা একদম বেসিক এই জায়গা থেকেই যাই। ডক্টর সেন, আমি যেমন ছোটোবেলায় কিছুতেই না ইতিহাসের তারিখ সাল মনে রাখতে পারতাম না, তার মানে কি এটার কোনো ইন্ডিকেশান যে আমার অ্যালজাইমার্স হতে পারে? অর্থাৎ এটা কি ছোটোবেলা থেকে কোনো ইন্ডিকেশান পাওয়া যাবে?
1: এটা খুবই কমন একটা ঘটনা, ইতিহাসের তারিখ মনে রাখতে না পারা বা অঙ্কের নামটা ভুলে যাওয়া এবং কোনো কবিতার লাইন মনে রাখতে না পারা, এগুলো খুব একটা আমরা এগুলোকে গুরুত্ব দেব না, যদি না এগুলো বারবার এক একটি পর্যায়ে আসে যেখানে অ্যাটেনশন ডেফিসিট এবং তার সাথে কোনো হাইপার অ্যাক্টিভিটি একসাথে চলে আসে, যেটাকে আমরা বলি ADHD, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র ভুলে যাওয়া একটা কাজ, কিন্তু তার সাথে যে মনঃসংযোগের যদি সমস্যা থাকে, তার সাথে যদি হাইপার অ্যাক্টিভিটি থাকে, তাহলে কিন্তু সেটা একটা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বলে শনাক্তকরণ করা যেতে পারে তার কতগুলো ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া অনুসারে। তাই শুধুমাত্র ইতিহাসের ডেট ভুলে যাওয়া এটা একটা কিন্তু ডিমেনশিয়ার একটা পরবর্তী প্রভাব কারণ হতে পারে বলে মনে হয় না, অনেকেই আমরা ভুলে যাই, সেটা একটু মনোসংযোগ করলেই হয়তো আমরা মনে রাখতে পারবো।
2: আচ্ছা, আজকের বিষয় যেহেতু ভুলে যাওয়া মানেই কি অ্যালজাইমার্স রোগ, তাহলে শুরুতেই যেটা আমাদের আরও একবার জানতে ইচ্ছে করছে যে অ্যালজাইমার্স রোগটা আসলে কি?
1: অ্যালজাইমার্স রোগ হচ্ছে একটা ডিমেনশিয়া। ডিমেনশিয়া কথাটা মানে আমাদের বলতে হবে স্মৃতিভ্রংশ, এবং এটি হলো মস্তিষ্কের একটি জটিল অবস্থা যা মানুষের স্মৃতিশক্তি, চিন্তা করার ক্ষমতা, বিচার বুদ্ধি এবং দৈনন্দিন কাজ করার ক্ষমতাকে ধীরে ধীরে কমিয়ে দেয়। এটি কোনো একটি নির্দিষ্ট রোগ নয়, মানে ডিমেনশিয়া একটি নির্দিষ্ট রোগ নয়, বরং বিভিন্ন রোগের কারণে যখন মস্তিষ্কের কোষগুলি ক্ষতিগ্রস্ত হয় তখন এই সামগ্রিক পরিস্থিতিকে ডিমেনশিয়া বলা হয়। এই ডিমেনশিয়ার একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কারণ হল অ্যালজাইমার্স ডিজিজ।
2: আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেটা জানতে চাই এই সঙ্গে প্রাসঙ্গিকভাবে যে কোন ভুলে যাওয়াটা স্বাভাবিক আর কোন ভুলে যাওয়াটাকে আমরা অ্যালজাইমার্স ধরব?
1: খুবই গুরুত্বপূর্ণ। এখন ভুলে যাওয়ার অনেক রকম প্রকারভেদ থাকতে পারে। আমি কারোর নাম ভুলে গেলাম, কারো আমি ডেট ভুলে গেলাম, আমি জায়গাটার নাম মনে করতে পারছি না, হ্যাঁ কোথায় আমি গাড়ির চাবিটা রেখেছি ভুলে যাচ্ছি। কিন্তু যদি দেখা যায় পুনঃ এই জিনিসটা রিপিটেড হচ্ছে, মানে পুনরাবৃত্তি হচ্ছে এবং যা দৈনন্দিন কাজকে ব্যাহত করছে, অর্থাৎ অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংকে হ্যাম্পার করছে, তখন কিন্তু এটি আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের এটিকে কিন্তু অনুসন্ধান করতে হবে। কেন, শুধু ভুলে যাওয়া কিন্তু আমাদের দৈনন্দিন কাজকর্মকে ব্যাহত করে না, আমরা অনেক সময় নাম ভুলে যাই, তাতে আমাদের কাজকর্মে খুব একটা আমাদের কিন্তু সমস্যা হয় না, কারণ ওভারঅল আমরা যে দৈনন্দিন যে কাজ করি, খাওয়া দাওয়া, ঘোরা, বেড়ানো, ঘুমানো, তাতে হয় না। কিন্তু যদি দেখা যায় প্রতি মুহূর্তে ভুলে গিয়ে আমাদের দৈনন্দিন কাজকর্মের আমাদের বিঘ্ন ঘটছে, তখন কিন্তু সেটাকে কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে অনুসন্ধান করা উচিত এবং তখনই ডিমেনশিয়ার প্রশ্নটি কিন্তু আসবে এবং তখনই সেটা কিন্তু একটা প্যাথোলজিক্যাল, একটা ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। ভুলে আমরা অনেকেই যাই, ডেট মনে রাখতে পারি না, হ্যাঁ কোথাকার হয়তো আমরা একটা লোকের নাম চট করে মনে আনতে পারছি না, সেটা কিন্তু খুব আমরা অস্বাভাবিক বলবো না, হ্যাঁ কিন্তু বারবার কিন্তু বারবার ভুলে যাওয়া একই জিনিস, সেটা কিন্তু খুব একটা স্বাভাবিক লক্ষণ না। তখনই কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু সেটা স্বাভাবিক ঠিক না।
0: শুভ দত্ত ফেসবুকে প্রশ্ন করছেন দত্তপুকুর থেকে, আমার বয়স এখন 30 বছর, আজকের আলোচনার বিষয় দেখে স্যারের কাছে আমার একটা খুব জরুরি প্রশ্ন আছে। আমার একটা অদ্ভুত সমস্যা হলো, দৈনন্দিন জীবনে যে দরকারি জিনিসগুলো আমার মনে রাখা দরকার সেগুলো আমি 2 মিনিটের মধ্যে ভুলে যাই, কিন্তু যে বিষয়গুলো আমি একদমই মনে রাখতে চাই না সেগুলি দিনের পর দিন মাথার মধ্যে ঘুরতে থাকে। এর পাশাপাশি আরও একটি সমস্যা আমি লক্ষ্য করছি, কোনো কিছু ধরতে গেলে আমার হাত কাঁপে। আমার প্রশ্ন, মাত্র 30 বছর বয়সেই এই দরকারি কথা চট করে ভুলে যাওয়া আর তার সাথে হাত কাঁপার সমস্যাটা কি কোনো স্নায়বিক রোগের লক্ষণ, নাকি আমার অতিরিক্ত চিন্তা করার স্বভাব বা মানসিক চাপের জন্যেই ব্রেন ও শরীর এমন আচরণ করছে? এই সমস্যা থেকে মুক্তির উপায় কি?
1: আপনার 2টি প্রশ্ন আছে, প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। এটি প্রথম প্রশ্ন যে আপনি দৈনন্দিন যেগুলো মনে রাখতে চান না সেগুলো মনে আসে যাচ্ছে, যেগুলো মনে রাখতে চান সেগুলো মনে আসছে না, অনেক সময় স্ট্রেস থেকে হতে পারে, আবার অনেক সময় একটা আমাদের মনের মধ্যে একটা চাপা উদ্বেগ, যেটা স্ট্রেস বললাম, সেটা একটা ফ্যাক্টর হতে পারে।

0: এছাড়া অনেক সময় ডিপ্রেশন থেকেও কি সব ধরনের সমস্যা আসতে পারে। আবার একটা এন্টিটি আছে তাকে বলে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, সেটা ডিমেনশিয়া ঠিক না, ডিমেনশিয়ার পূর্ববর্তী স্টেজ। সেখানে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে আমরা হঠাৎ কিছু কিছু জিনিস ভুলে গেলাম, কিন্তু সেটা আমার দৈনন্দিন কাজকর্মে খুব একটা ব্যাঘাত ঘটায় না। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আপনার এর মধ্যে টেনশন ডিপ্রেশন কোনটা বেশি কাজ করছে, থাইরয়েড ঠিক মতো আছে কি না, এগুলো আমাদের খেয়াল করে দেখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, কিছু জিনিস ধরতে গেলে আপনার হাত কাঁপে, এটাকে বলা হয় পশ্চারাল ট্রেমর। হাত কাঁপাকে নিউরোলজিক পরিভাষায় বলা হয় ট্রেমর। আপনার যে ধরতে গেলে হাত কাঁপে এটাকে বলা হয় পশ্চারাল বা অ্যাকশন ট্রেমর। এই ক্ষেত্রে আপনাদের পারিবারিক কোনো ইতিহাস আছে নাকি দেখতে হবে। অনেক সময় ফ্যামিলিয়াল ট্রেমর বা এসেনশিয়াল ট্রেমর একটা অসুখ আছে যেখানে হাত কাঁপতে পারে এবং অল্প বয়সেও সেটা দেখতে পাওয়া যায়। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে ফ্যামিলি হিস্ট্রি যেমন গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আবার থাইরয়েডের বিশেষ করে T3 T4 আমাদের অ্যাসেস করে দেখতে হবে যেটা কোনো আধিক্য রয়েছে কি না, সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। এবং যদি দেখা যায় এসেনশিয়াল ট্রেমার রয়েছে তাহলে বিটা ব্লকার বা অন্য ওষুধের সাহায্যে কিন্তু এটা কমানোর ব্যবস্থা করা যেতে পারে।
1: বেশ, আচ্ছা, আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন 2248-8085-এ, কে রয়েছেন, সরাসরি কথা বলবেন। নমস্কার। না, ছিলেন, যোগাযোগ কোনোভাবে বিচ্ছিন্ন হচ্ছে। আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য। আজকের বিষয়, ভুলে যাওয়া মানেই কি আলজাইমার্স রোগ। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অংশু সেন, স্নায়ুরোগ বিশেষজ্ঞ। বলতে বলতেই কিন্তু আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা চলে এসেছেন। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
2: বেহানা থেকে অরিমেশ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন অরিমেশবাবু।
2: নমস্কার ডাক্তারবাবু।
0: নমস্কার।
2: আমার দুটি প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে, এই সময় আমরা যা ক্রমাগত স্মার্টফোন ব্যবহার করছি, এর ফলে থেকে কি কোনো অ্যালজাইমার হতে পারে? আর দ্বিতীয় হচ্ছে যে, আমি লক্ষ্য করছি আমাকে ডাক্তারবাবু দুটি ওষুধ দিয়েছেন, একটি খাওয়ার আগে খেতে হয়, একটি খাওয়ার পরে খেতে হয়। আমি নিয়মিত দেখছি খাওয়ার আগে যে ওষুধটা খাওয়ার কথা সেটা আমি ভুলে যাচ্ছি, অথচ খাওয়ার পরে যে ওষুধটা খাওয়ার কথা সেটা ঠিক মনে থাকছে। এটা কি কোনো অ্যালজাইমার লক্ষণ? নমস্কার।
1: নমস্কার, আপনি শুনতে থাকুন।
0: প্রথম প্রশ্নটি বলবো, স্মার্টফোন কিন্তু অ্যালজাইমার ডিজিজের কারণ না। অ্যালজাইমার ডিজিজের অনেকগুলো কারণ রয়েছে। কারণ যেগুলো আমাদের, যেগুলো আমাদের ফ্যাক্টর যেগুলো আমাদের অ্যালজাইমার ডিজিজের প্রবণতা বাড়িয়ে দেয়, একটা হচ্ছে স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি, তার মধ্যে জেনেটিক ফ্যাক্টর তো রয়েছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, ওবিসিটি, অ্যানিমিয়া, বিভিন্ন ধরনের কারণ রয়েছে, ইনফেকশন। কিন্তু এই স্মার্টফোনের ব্যবহার আমাদের মনঃসংযোগে কিন্তু বিশেষভাবে আমাদের ব্যাঘাত ঘটাচ্ছে। এই মনঃসংযোগের ব্যাঘাত ঘটানোর জন্য কিন্তু আমাদের এই মনে রাখার প্রবণতাটা অনেকখানি দ্রুত হ্রাস পাচ্ছে। এবং দেখা গেছে আজকাল অল্পবয়সী ছেলেদের মধ্যেও কিন্তু এই মনঃসংযোগের অভাবের জন্য মনে রাখার ক্ষমতাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ আমরা যদি ঠিকমতো রেজিস্ট্রেশন মনের মধ্যে করতে না পারি, তাহলে আমরা কি করে, আমরা রিকল করব কি করে? আমাদের মনের মধ্যে সেই জিনিসটা স্থায়িত্ব পেল না, তাহলে সেখানে আমাদের সেটা এনকোডিংই হলো না ব্রেনের মধ্যে, তাই রিকলও হলো না। সুতরাং এই যে রিপিটেড স্মার্টফোন ব্যবহার করার ফলে কিন্তু আমাদের আমাদের মেমোরি ইম্পেয়ারমেন্টের হওয়ার একটা বিশেষ একটা সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আপনি যেটা বললেন খাওয়ার আগে খাওয়ার পরে, এটা খুব কমন ঘটনা, এটা অ্যালজাইমার্সের লক্ষণ আমি ঠিক বলবো না, এটা একটা কমন প্রবলেম। এটা হতে পারে একটা মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, হয়তো বা পরবর্তী ক্ষেত্রে এটা আর একটু সচেতন না হলে সমস্যা হতে পারে। তবে এটাকে আপনি যদি একটু একটা চার্ট মেনে চলেন বা কোনটা একটা বক্স রে, কোনটা খাওয়ার আগে খাবেন, কোনটা খাবার পরে খাবেন, তাহলে কিন্তু আপনি হয়তো গুলিয়ে ফেলবেন না। তবে এটাকে অ্যালজাইমার্সের লক্ষণ না হওয়ার সম্ভাবনাই বেশি।
3: আচ্ছা, বীরভূমের নলহাটি থেকে প্রকৃতি গুইটা, তিনি লিখছেন, আমার বাবার বয়স 69 বছর। ছোট থেকে বাবা বারবার অজ্ঞান হয়ে যেত, বাবার ঠান্ডা ও জ্বর খুব হতো। এখনো পর্যন্ত বছরে প্রায় 2-3 বার অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে পেট থেকে কেমন একটা অনুভূতি হয়, বুকের উপর দিয়ে আসার মতো হয়। বাবা বুঝতে পারেও বলে আমি অজ্ঞান হয়ে যাব, জল ঢালো। ঘুমের ঘরে 1-2 বার অজ্ঞান হয়ে গিয়েছে। বাঙ্গুর হাসপাতালের ডাক্তারবাবু এই রোগটিকে মেসিয়াল টেম্পোরাল লোব এপিলেপসি MTLE বলেছেন। এখন বাবা সকালে 4টে বেরিভিপিল 50 ও রাতে 4টে ব্রেভিল গ্রেভি পিল 75 খায়। বাবার শ্বাসকষ্ট আছে, ও ঠান্ডা লাগলে ও বা জ্বর হলে বাবা সহ্য করতে পারে।

0: না। আমি MTLE রোগটা বিষয়ে ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি, রোগটা কতটা ভয়ের, বাবাকে ভালো রাখতে আমাকে প্রতি বছর কী কী টেস্ট করতে হবে বা আমাদের কী কী করণীয়।
1: এটা একটি মৃগী রোগ, তবে যে রিপিটেড আপনি উনি পড়ে যান তার একটা সংকেত দেন, অনেক সময় একটা সিনকোপি বলে একটি অসুখ আছে সেটাও কিন্তু এই রোগের উপসর্গ হতে পারে। এই

0: করতে পারে। ভলিউমেট্রিক অ্যাসেসমেন্ট অফ দ্য মিডিয়াল টেম্পোরাল লোপ এমআরআইতে যদি আমরা অ্যাসেস করতে পারি তাহলে আমরা এটাকে শনাক্তকরণ করতে পারি এবং রিপিটেড খিঁচুনি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং রেগুলার বেসিসে ওষুধটা খেয়ে যেতে হবে এবং ওষুধ কোনোরকমভাবে মিস করা যাবে না, কারণ মিস করতে গেলে কিন্তু অ্যাটাক হতে পারে। আর কতগুলো জিনিস মনে রাখতে হবে, রাত জাগা, খালি পেটে থাকা, হঠাৎ ওষুধ বন্ধ করে দেওয়া এবং কিছু কিছু ওষুধ থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে কুইনোলন জাতীয় ওষুধ যেমন সিপ্রোফ্লক্সাসিন, নরফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, এই ওষুধগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে।
1: আচ্ছা, একটা জিনিস জানতে ইচ্ছে করে যে একদম ধরুন শুরুর দিকে একটি পরিবার এই রোগে একজন আক্রান্ত হচ্ছে কিন্তু শুরুতে তো কিছু সিমটম দেখা যায়, সেগুলো এক একটি পরিবার কোন বিষয়গুলোকে এড়িয়ে যায় যেটা না এড়িয়ে গেলে হয়তো এত বড় আকার নিত না ভবিষ্যতে?
0: প্রথমত সত্যি সত্যি কিন্তু এগুলো আমাদের যে মাইনর বা ছোটোখাটো যে উপসর্গগুলো অনেক সময় দৃষ্টি এড়িয়ে গেলেও কিন্তু এগুলো কিন্তু কিছু কিছু আমাদের সতর্কতার বার্তা বহন করে নিয়ে আসে। যেমন নাম মনে করতে না পারা, কিন্তু আবার একটা সেম টাইম চেনা জায়গাকে অচেনা বলে মনে হচ্ছে বা ঘরের মধ্যেই ঠিক আইডেন্টিফাই করতে না পারা, এবং দেখা গেল যে দিন, টাইম, ওরিয়েন্টেশন খুব গুলিয়ে গেল এবং চেনা জায়গা হারিয়ে যাওয়া রিপিটেডলি, এইগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় এরকম হয় যে যে রেগুলার ক্যালকুলেশন করা, হ্যাঁ, বাজার থেকে যে জিনিস নিয়ে সে ক্যালকুলেশনে ভুল করা, হ্যাঁ, এবং সেগুলো কিন্তু আবার খাদ্যদ্রব্যে যে তালিকা সেগুলো যে কোথায় কি রেখেছেন হয়তো খেয়েছেন, খেয়ে মনে করতে পারছেন না, অথবা ফ্রিজে খাবার ঢুকিয়েছেন, খাবারটা ঢুকিয়েছেন কি না আবার খুলে দেখছেন, এই যে রিপিটেড একই জিনিস বারবার করা, এগুলো কিন্তু একটা প্রথমত মনে হয় সাইকিয়াট্রিক প্রবলেম, এবং অনেকে সাইকিয়াট্রিস্টের কাছে যান, কিন্তু এটা কিন্তু রোগের পূর্ব লক্ষণ। এবং এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি ওষুধ শুরু করা যায় তাড়াতাড়ি তাহলে কিন্তু অসুখটাকে কিন্তু অনেকটা আমরা ঠেকিয়ে রাখতে পারি, মানে সুনার দ্য বেটার। মানে আমাদের মনে রাখতে হবে যে পূর্ব লক্ষণগুলো, আমরা অনেক সময় হয় কি যে আসলে অসুখটার যখন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে তার অনেক আগে থেকেই কিন্তু শরীরের ভিতরে এর প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, অন্তত তার বছর 10-15 আগে থেকে শরীরের মধ্যে কিন্তু কিছু রকম প্রতিক্রিয়া চলছে, তার ম্যানিফেস্টেশনটা তার পরে হচ্ছে। সুতরাং এটা মনে রাখতে হবে যে এই অসুখটার যে মাইনর যে উপসর্গ সেগুলোকে আমাদের কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, এবং অনেক সময় এগুলো আমাদের চিকিৎসা শুরু করে ফেলতে পারলে আমরা গতিরোধটাকে প্রতিরোধ করতে পারবো।
1: বেশ, আচ্ছা, একজন শ্রোতা রয়েছেন 2248-8085, কে রয়েছেন দেখে নি। নমস্কার, হ্যালো, সরাসরি কথা হচ্ছে, হ্যাঁ, কে বলছেন?
2: নমস্কার দাদা ভাই, নমস্কার ডাক্তার বাবু, আমি শ্যাওড়া পুলিশ থেকে অশোক দত্ত বলছি।
1: বলুন অশোক বাবু।
2: আমার বয়স 74 বছর, তা আমার এই মাস ছয়ের থেকে কি হয়েছে, মাস ছয়েকে আমার কিছু কথা কাউকে ফোনে বলবো আমার এই বলার সময় আমি ভুলে যাচ্ছি, দিয়ে অন্য কথা বলে ফেলছি, মানে এইটা কেন এরকম হচ্ছে। আর এমনি ধরুন 6 বছরের কথা মনে আছে, এই 1 মিনিট কি কয়েক সেকেন্ড এর জন্য আমি ভুলে যাচ্ছি,
1: গুরুত্বপূর্ণ
0: প্রশ্ন। আচ্ছা, এটা একটা কি কথা বলতে গিয়ে আপনি হয়তো ওই কথাটা ঠিক মতো কোরিলেট করতে পারছেন না, হ্যাঁ, কিন্তু অন্যান্য কাজকর্ম হয়তো দৈনন্দিন কাজকর্ম আপনি ঠিকঠাক মতো করছেন। হ্যাঁ, এটা অ্যালজাইমার্সের বা ডিমেনশিয়ার লক্ষণ পূর্ব লক্ষণ হতেও পারে, একটা ডিমেনশিয়ার পূর্ববর্তী একটা যে লক্ষণ বা ক্লিনিক্যাল এন্টিটি আছে তাকে বলে মাইল্ড কগনিটিভ ইম্প্যারমেন্ট, সেখানে মেমোরির একটা প্রভাব রয়েছে, একে বলে অ্যামনেস্টিক টাইপ অফ মাইল্ড কগনিটিভ ইম্প্যারমেন্ট, সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু ডিমেনশিয়া বা ফ্র্যাঙ্ক ডিমেনশিয়ায় প্রোগ্রেস করতে পারে, এই একটা ফ্যাক্টর। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে আমার মনে হয় যদি রেগুলার বেসিসে একটু আপনি মনঃসংযোগ করেন বা যদি দেখা যায় বারবার রিপিটেড হচ্ছে তাহলে কিন্তু ওষুধ

0: এলে এর থেকে আপনি বেটার থাকতে পারবেন।
1: বেশ,
2: একজন প্রশ্ন করেছেন কৃষাণু বারাসাত থেকে, তিনি লিখছেন, আমার মার বয়স 44 বছর, খুব ভুলে যায়, আমি খুব টেনশনে কাজ করি, আমার মার এই সমস্যাটা নিয়ে একটু কিছু বলবেন?
0: আপনার মার বয়স 44 বছর, খুব ভুলে যান, ঠিক। এখন দেখতে হবে যে এই আমরা যে এখন যা ডিমেনশিয়া নিয়ে আলোচনা করছিলাম, অ্যালজাইমার্স ডিজিজ নিয়ে আলোচনা করছিলাম, ইউজুয়ালি অ্যালজাইমার ডিজিজের বয়স 60 বা তার ঊর্ধ্বে, 44 বছরে ভুলে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। আমার মনে হয় যে এই তার কোনো মানসিক দুশ্চিন্তা বা উদ্বেগ আছে নাকি দেখতে হবে, এবং অনেক সময় মনঃসংযোগের অভাবে কিন্তু এই সমস্যাটা হতে পারে। যদি রিপিটেডলি ভুলে যান তাহলে কিছুটা কাউন্সেলিংয়ের মাধ্যমে, কিছু ওষুধের মাধ্যমে এটা ঠিক করা যেতে পারে, তবে এটা এখনই ফ্র্যাঙ্ক ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স বলে চিহ্নিত করা সমীচীন হবে না। আমার মনে হয় তাকে থরোলি ক্লিনিক্যালি এক্সামিন করা, তাই আমাদের মেমোরির কতগুলো টেস্ট রয়েছে, যেমন মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশান, মন্টিল স্কোর অ্যাসেসমেন্ট স্কেল, এগুলো যদি আমরা অ্যাসেস করে তার মেমোরি ফাংশন টেস্ট করে তার স্কোর অ্যাসেস করতে পারি, তাহলে বুঝতে পারবো যে তিনি কোন পর্যায়ে রয়েছেন বা যে আমাদের মেন্টাল স্কেলের কোন পর্যায়ে উনি রয়েছেন।
1: বেশ, আচ্ছা, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটাই বলার, সেটা হচ্ছে আপনার কিন্তু আজকে একটু প্রাসঙ্গিক, মানে আজকের বিষয় হচ্ছে ভুলে যাওয়া মানেই কি অ্যালজাইমার্স রোগ, এই বিষয়টা নিয়ে আপনার আজকে প্রশ্নে থাকবেন। অনেকে একটু অন্য প্রশ্ন করছেন, আমরা কিন্তু সে প্রশ্ন ডাক্তারের কাছে সরাসরি নিয়ে যাব না। এই মুহূর্তে আরও একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন আমি দেখে দিই। নমস্কার, হ্যালো,
3: রানাঘাট থেকে ভগত শাহ বলছি,
1: বলুন।
3: ডাক্তারবাবুকে নমস্কার।
0: নমস্কার,
3: আমার আমার প্রশ্ন হচ্ছে, আমি টিউশন করি, সবকিছু মনে থাকছে ঠিক ঠিক, আমার 57 এজ, কিন্তু আমি একটা কাজ করতে যাচ্ছি হয়তো অন্য একটা কাজ সেটা ভুলে গেছি, আবার সেটা মনে পড়ছে, বা হয়তো মোটর চালিয়ে এসেছি, দেখা গেল 20 মিনিট বা 22 মিনিট পর করতে হবে, সেটা ভুলে গেছি, 30-35 মিনিট হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে?
0: ঠিক
1: শুনতে থাকুন।
0: হ্যাঁ, এটা যদি আপনার শুধুমাত্র ওই মেমোরির পর্যায়ে সীমাবদ্ধ থাকে এবং যদি দৈনন্দিন কাজকর্মকে এছাড়া হ্যাম্পার না করে, যদি আপনার অন্যান্য মেন্টাল ফ্যাকাল্টিস ঠিক থাকে, যেমন আপনার এক্সিকিউটিভ ফাংশনিং, অ্যাবস্ট্রাক্ট থট এবং আপনার ল্যাঙ্গুয়েজ, এগুলো ঠিক থাকে, তাহলে আমি বলবো যে এটা একটা একটা মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট কথাটা মানে হচ্ছে আমাদের ডিমেনশিয়া, ফ্র্যাঙ্ক ডিমেনশিয়ার আগের আগের পূর্ববর্তী অধ্যায়ে। তবে ডেফিনেটলি এইটাকে স্ট্যাম্প করতে হলে কিন্তু আমাদের আমাদের মেমোরি অ্যাসেস করে দেখতে হবে, যেটা মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন বা অন্যান্য কগনিটিভ অ্যাসেসমেন্ট স্কেলের মাধ্যমে আমরা অ্যাসেস করে তার পয়েন্ট কাউন্ট করে তারপরে সেই অসুখটাকে স্ট্যাম্প করব। আমার মনে হয় এই ক্ষেত্রে আপনাকে একটু অ্যালার্ম দিয়ে রাখা বা কোন সময় আপনাকে সুইচ অন করেছেন, সুইচ অফ করেছেন, সেটা একটু খেয়াল রাখতে গেলে আপনি আরও সচেতন হয়ে উঠবেন।
1: আচ্ছা ডাক্তারবাবু, একটা জিনিস, অ্যালজাইমার্সের ক্ষেত্রে কি শুধুই স্মৃতিটা নষ্ট হয়, মানে ধরুন আমি রাগ আচরণ বা অন্যান্য যে মানে আমাদের যে অ্যাক্টিভিটির সঙ্গে কি অ্যালজাইমার্সের কোনো সম্পর্ক আছে?
0: হ্যাঁ, অ্যালজাইমার্সের শুধুমাত্র তো স্মৃতি না, স্মৃতির সাথে অনেকগুলো, যেমন অ্যাটেনশান, ক্যালকুলেশন, এক্সিকিউটিভ ফাংশনিং, যেমন প্রভার্ব ইন্টারপ্রিটেশন, যেমন আমি প্রভার্ব ইন্টারপ্রেট করতে পারছি না, আমি ফ্লুয়েন্সি কমে গেল, আমি এক অনেকগুলো নাম একসাথে মনে করতে পারছি না, হ্যাঁ, এবং আচরণগত সমস্যা, পরিচিত জায়গায় হারিয়ে যাওয়া, এগুলো কিন্তু বিভিন্ন লক্ষণ রয়েছে। এবং মনে রাখতে হবে যে ব্যবহারিক পরিবর্তনও কিন্তু অসুখের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন উদ্বেগ, হতাশা, সন্দেহ প্রবণতা, এগুলো কিন্তু আসতে পারে, এবং এর জন্য কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিসাইকোটিক মেডিকেশান আমাদের ব্যবহার, যেমন কুইটিয়াপিন এবং অন্যান্য ধরনের রিসপেরিডোন, হ্যালোপেরিডল, বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু ব্যবহার করা হতে পারে। এবং দেখা গেছে যে কোনো লোনলিনেস, ইনফেকশান, রক্তে সোডিয়াম বা পরিমাণ কমে যাওয়া, সুগার ফল করা, অ্যানিমিয়া, এগুলো কিন্তু আমাদের স্মৃতিশক্তিকে, অ্যালজাইমার্সের এই স্মৃতিশক্তিগুলোকে আরও বেশি রকমভাবে প্রভাবিত করতে পারে।
2: বেশ বেশ, এইটা খুব ভাইটাল একটা জায়গায় আপনি আমাদের নিয়ে গেলেন, যে সন্দেহ প্রবণতা, সন্দেহ প্রবণ যারা হন তাদের কি অ্যালজাইমার্স হওয়ার সম্ভাবনা থাকে না অন্যান্য দিকও থাকতে পারে?
0: না, সন্দেহ প্রবণতাটা যে অ্যালজাইমার্সের একটা ব্যবহারিকের একটা পার্টিকুলার লক্ষণ, যেমন সিজোফ্রেনিয়া থাকলেই যে তাহলে অ্যালজাইমার

0: তবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই, থাক হতেও পারে না হতে পারে। কিন্তু অ্যালজাইমার্সের ডিজিজের ক্ষেত্রে শেষের দিকে অনেক সময় আচরণগত সমস্যা দেখতে পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওষুধ ঠিক মতো নিয়মিত সেবন করাতে হবে। তা না হলে কিন্তু এই এক্সাইটমেন্ট এবং এই ধরনের বিভিন্ন ধরনের তার আচরণগত সমস্যার জন্য বাড়ির লোকেরা কিন্তু অ্যাফেক্টেড হতে পারেন এবং কেয়ার গিভাররা অ্যাফেক্টেড হতে পারেন। সুতরাং এটা একটা সমষ্টিগত একটা আমাদের ট্রিটমেন্ট। শুধুমাত্র এই ক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হতে পারে, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ নিতে হতে পারে এবং নিউরোলজিস্ট থাকবেনই। সুতরাং এটা একটা একটা কম্বাইন্ড টিম এফোর্ট।
1: আপনারা শুনছেন, আপনারা দেখছেন আরোগ্য। আজকের আরোগ্যই আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শহরের প্রখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অংশু সেন এবং আমাদের বিষয় ভুলে যাওয়া মানে কি অ্যালজাইমার্স রোগ। আপনারা শুনছেন, প্রশ্ন করছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ডক্টর সেন। যারা রেডিওতে কান পেতে রয়েছেন তারা এই 10 মিনিট মানে রাত্রিক 10টা থেকে 10টা 10 খবর শুনতে পাবেন, রেডিওটা শুনতে পাবেন না, 10টা 10 থেকে আবার আপনারা কানেক্টেড হয়ে যাবেন। কিন্তু আমাদের ফেসবুক লাইভ চলছে, 2টি ফেসবুক পেজে কিন্তু আপনারা আমাদের দেখতে পাচ্ছেন, আমাদের সঙ্গে কথা বলতে পাচ্ছেন, ডাক্তার সেনের কাছে আপনারা প্রশ্ন রাখতে পারছেন। আমরা আমাদের বিষয়ে রয়ে গেলাম আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে অ্যালজাইমার্সের কথা বলছি এবং আজকাল শুনি যে প্রচুর মানুষ আশপাশে তারা
2: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশে সামরিক বাহিনী, ডিআরডিও এবং শিল্পক্ষেত্রের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ এমটি গায়ার উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না ভারত, স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি যুদ্ধবিমানের হামলায় 3 জনের প্রাণহানি। লোহিত সাগরের 2টি দ্বীপের দখল নিল হুথিরা। পশ্চিমবঙ্গে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় টি-20 ম্যাচে আফগানিস্তান ভারতের সামনে জয়ের জন্য 160 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত সংবাদে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআই মাধ্যম ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনেও কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য 0% ডিসকাউন্ট রেট কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলো সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। এক্ষেত্রে 4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়ীরা লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকায় MDR ধার্য হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা বাহিনী, ডিআরডিও এবং শিল্পক্ষেত্রের মধ্যে নিরবচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। এই ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে এবং দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ডিআরডিও ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় বিষয়ক সভা ভিমার্স 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ক্ষেপণাস্ত্র থেকে রাডার, যুদ্ধবিমান থেকে সাবমেরিন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিটি ক্ষেত্রে ডিআরডিও নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
3: আজ 2026 में ডিআরডিও ने মিসাইল से लेकर রাডার্স तक, কমব্যাট এয়ারক্রাফট से लेकर সাবমেরিন तक, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম से लेकर আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স तक, हर क्षेत्र में अपनी कैपेबिलिटी साबित की है। डिफेंस सेक्टर में रिसर्च एंड डेवलपमेंट के लिए डीआरडीओ आज एपेक्स ऑर्गेनाइजेशन है, इस सच्चाई को ही कोई नकार नहीं सकता।
2: অনুষ্ঠানে অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের জন্য 13টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে 9টি চুক্তি হস্তান্তর করা হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত।
4: A bilateral meeting took place between Prime Minister and President Xi on the sidelines of the 18th summit. Several issues came up during the discussions. Prime Minister referred to Indian concerns as well and underlined those that both sides should show sensitivity to each other's core concerns and be guided by the three mutuals, mutual respect, mutual interest and mutual sensitivity.
2: ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ MTL গায়ার উপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর উপর হামলা ভারত কোনোভাবে গ্রহণযোগ্য বলে মনে করে না। তিনি বলেন, এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল এবং বাণিজ্য প্রবাহ দ্রুত পুনরুদ্ধার করার জন্য ভারত আহ্বান জানায়। আরেকটি প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি বিষয়ক সহযোগিতা তাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি উল্লেখ করেন, উভয় দেশ দীর্ঘ সময় ধরে পারমাণবিক ক্ষেত্রে একে অপরের সহযোগী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বহুপাক্ষিক বিশ্বব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। এই অঙ্গীকার দেশের স্বতন্ত্র অবস্থান এবং কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজতজয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, এই অস্থির বিশ্বে ভারতের উত্থান অনিবার্য। শান্তি ও উন্নয়ন সর্বদা ভারতের কূটনীতির মূল ভিত্তি হিসেবে থাকবে বলে বিদেশমন্ত্রী স্পষ্ট বার্তা দেন।
5: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
2: ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি যুদ্ধবিমানের হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন বলে হুথিদের তরফে এক কর্মকর্তা দাবি করেছেন। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে সম্ভাব্য যুদ্ধাপরাধের জন্য হুথি বিদ্রোহীদের অভিযুক্ত করেছে। ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত নতুন করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। এদিকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরের কৌশলগত দ্বীপ গ্রেটার হানিস ও লেজার হানিস নিজেদের দখলে নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকালই শেষ হচ্ছে। পরদিন সেগুলো পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। আগামী 6 অক্টোবর দুই কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। এদিকে বিজেপি ওই কেন্দ্রে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন সাখারাব সরকার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন আত্মসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে আজ মনোনয়ন জমা দেন তিনি। এদিকে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান আজ নন্দীগ্রামের কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দেন। ওই কেন্দ্রে সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরিও আজ তার মনোনয়ন জমা দিয়েছেন। মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেস শিবিরের অভিযোগের প্রেক্ষিতে দলত্যাগ বিরোধী আইনের আওতায় বিধানসভা সচিবালয়ের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর 10 বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাদের। নোটিশে জানতে চাওয়া হয়েছে, দলীয় নির্দেশ অমান্য ও দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কেন সংশ্লিষ্ট বিধায়কদের সদস্যপদ খারিজের প্রক্রিয়া শুরু করা হবে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল এ রাজ্যে আসছেন। দুপুরে কলকাতায় পৌঁছবেন তিনি। এরপর সল্টলেকে দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সাংবাদিক বৈঠকের কর্মসূচিও রয়েছে তাঁর। আত্মনির্ভর ভারত এবং কেন্দ্রীয় সরকারের মেক ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে গান্ডারিন্ড শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স JRAC-তে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা GSI এর জন্য আজ দুটি কোস্টাল রিসার্চ ভেসেল বা উপকূলীয় গবেষণা জাহাজের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই দুটি গবেষণা জাহাজ সমুদ্রের গভীরে ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি, খনিজ সম্পদ অনুসন্ধান এবং ড্রেজিং, সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে। জাহাজগুলিতে থাকবে অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণাগার, সেখানে সংগৃহীত তথ্য এবং বিভিন্ন নমুনা বিশ্লেষণের ব্যবস্থা থাকবে। যমুনা নদী পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কিষা ও বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রকল্পকে জাতীয় প্রকল্প ঘোষণা করা হয়েছে। প্রকল্পের আর্থিক ব্যয় প্রায় 90% কেন্দ্র এবং বাকি 10% সংশ্লিষ্ট রাজ্যগুলি গ্রহণ করবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের দায়ে র্যাপিডোর পরিচালনাকারী সংস্থা রপিন ট্রান্সপোর্টেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে 10 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, রাইড নিশ্চিত হওয়ার আগেই যাত্রীদের বাড়তি অর্থ প্রদানে প্ররোচিত করার ক্ষেত্রে অন্যান্য ব্যবসায়ী কার্যকলাপ সহ একাধিক কারণে এই জরিমানা। গ্রাহক বাড়তি অর্থ প্রদানে সম্মত না হলে রাইডটি হাতছাড়া হয়ে যাওয়ার ভয় তৈরি হয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে প্রথম ব্যাট করে আফগানিস্তান ভারতের সামনে 160 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। এদিন টসে জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 159 রান তোলে আফগানিস্তান। দলের অধিনায়ক ইব্রাহিম জাদরান সর্বোচ্চ 37 রান করেন। ভারতের হয়ে নীতিশ কুমার রেড্ডি 3 উইকেট এবং আর্শদীপ সিং 2 উইকেট নেন। একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণু। শেষ পাওয়া খবরে ভারত 11 ওভারে 3 উইকেটে 126 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ এমটি গায়ের উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না, ভারত স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরে সংবাদ আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: স্টুডিওতে অতিথি রয়েছেন এ শহরের প্রখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অংশু সেন। বিষয় বলেই দিলাম, ভুলে যাওয়া মানে কি অ্যালজাইমার্স রোগ?
6: একেবারেই। এবং আমাদের যে মাধ্যমগুলো আপনারা আসছেন, যোগাযোগ করছেন আমাদের ডাক্তারবাবুর সঙ্গে, মাধ্যমগুলো আরও একবার বলি, 2248-8085 এই হচ্ছে টেলিফোন নাম্বার। এই নাম্বারে আপনারা সরাসরি প্রশ্ন নিয়ে আসতে পারেন, আপনার যে প্রশ্ন আপনি করবেন বলে ভাবছেন। এছাড়াও 9903050992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজও করে আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন ডাক্তারবাবুর কাছে। এছাড়া আমাদের ফেসবুক লাইভ, যেখানে চলছে ঠিক 9:30 থেকে 11:00 পর্যন্ত টানা প্রোগ্রাম যাচ্ছে, তার কমেন্ট সেকশানেও কিন্তু আপনি আপনার প্রশ্ন নিয়ে আসতে পারেন। এবং আজকের বিষয় আরও একবার, ভুলে যাওয়া মানেই কি অ্যালজাইমার্স রোগ? এই নিয়ে কিন্তু একজন শ্রোতা ইতিমধ্যে চলে এসছেন 2248-8085 কে রয়েছেন দেখে নিই। নমস্কার।
7: নমস্কার।
6: নমস্কার,
7: আমি ব্লেজার কমপ্লেক্স থেকে প্রসেনজিৎ মণ্ডল বলছি। হ্যালো।
6: হ্যাঁ বলুন, বলুন, শুনতে পাচ্ছি।
7: তো বলছি, টিউমার কমানোর পদ্ধতি শুনতে চাচ্ছি, পদ্ধতি
6: না আরেকবার প্রশ্নটা বলুন।
7: বলছি, টিউমার কমানোর উপায় কি ডাক্তারবাবুকে একটু বললে ভালো হয়।
1: আপনি আমাদের বিষয়টা শুনেছেন?
6: আচ্ছা, একটা জিনিস অনেকেই জানতে চায় আর কি, যে অ্যালজাইমার্স রোগটা, এটা কি এরকম কোন ব্যাপার আছে যে পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হচ্ছে বা হয় বা এরকম?
0: এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন অ্যালজাইমার্স ডিজিজের যে পূর্ববর্তী যে স্টেজ রয়েছে তাকে বলে মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ছেলেরা বেশি আক্রান্ত, কিন্তু অ্যালজাইমার্স ডিজিজ দেখা গেছে মহিলারা বেশি আক্রান্ত। মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট মানে অ্যালজাইমার্সের যে পূর্ববর্তী স্টেজ, সেখানে দেখা গেছে পুরুষরা বেশি আক্রান্ত, কিন্তু অ্যালজাইমার্স ডিজিজে মহিলারা বেশি আক্রান্ত হন।
6: আচ্ছা, আরেকটা জিনিস একটু আমার জানতে ইচ্ছে করছে, মানে আমাদেরই এক পরিচিত বয়স প্রায় 75 ঊর্ধ্ব, মানে তার সঙ্গে কথা বলার সময় তিনি যেটা বলেন যে উনি না অনেকদিন আগে, মানে ছোটবেলায় কী কী ঘটনা ঘটেছে, কী করতো, কীভাবে দুষ্টুমি করতো, কোন বেঞ্চে বসতো, কী পড়া পারতো না, এসব গল্প দিব্যি বলে ফেলেন। কিন্তু 3 দিন আগে কোনো তার ছেলে বা মেয়ে যদি কোনো একটা কিছু নির্দেশ দেয় যে বাবা তুমি এটা করো না বা ওটা করো, সেইটা ভুলে যাচ্ছেন। এটা কেন হয় বা এর পিছনে অন্য কোনো রেমিডি আছে কি যাতে উনি আবার ঠিক থাকতে পারেন বা ব্যাপারটা থেকে?
0: একটা স্নায়বিক ব্যাখ্যা আছে ডেফিনেটলি। আমাদের যে রিসেন্ট মেমোরি সেটা হিপোক্যাম্পাসে বা টেম্পোরাল লোবে স্টোর থাকে এবং যে পূর্ববর্তী মেমোরি সেটা ব্রেনের অনেকটা জায়গা জুড়ে থাকে, অ্যাসোসিয়েশন কর্টেক্স, সুতরাং সেটা অনেকটা জায়গা জুড়ে থাকে বলে অনেক দিন পর্যন্ত সেটা তার স্থায়িত্ব বেশি, এটাকে বলে রিবার্টস ল। সুতরাং দেখা যাবে যে কোন কলেজে পড়েছেন, ছোটোবেলায় কোথায়, কোন মাস্টারমশাইদের নাম, তাদের ক্লাবের নাম সব মনে করতে পারছেন, কিন্তু রিসেন্ট ঘটনাগুলো তার মনে আসতে পারছে। এবং তখন সেদিনও দেখা যায় যে যদি কোনো তার পরিচিত কোনো লোককে দেখে অন্য লোকের নাম, মানে পূর্ববর্তী কোনো লোকের নাম দিয়ে তাকে তার নাম দিয়ে ডাকছেন, তার নামটা মনে করতে পারছেন না, কিন্তু অন্য পুরনো কোনো লোকের নাম দিয়ে তার নামটাকে তার অল্টারনেট নামে ডাকছেন। সুতরাং এই যে জিনিসটা, এটা খুবই কমন ঘটনা যে রিসেন্ট ঘটনা ভুলে যাওয়া কিন্তু পুরনো ঘটনা মনে রাখা।
6: আচ্ছা, মানে এটা বয়সের সাথে,
0: বয়সের সাথে হাতে আগে বললাম, কারণ হচ্ছে যে আমাদের যে যে লং টার্ম মেমোরি যেটা থাকে সেটা ব্রেনে অনেকটা জায়গা জুড়ে অ্যাসোসিয়েশন কর্টেক্সে থাকে, এবং যেটা রিসেন্ট মেমোরি সেটা সবচেয়ে আগে নষ্ট হয়। অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে দেখা গেছে রিসেন্ট মেমোরি সবচেয়ে আগে নষ্ট হয়। এবং আর একটা ধরনের ডিমেনশিয়া আছে, সেটা অবশ্যই আলোচনা করা দরকার, সেটাকে বলে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। এবং সেক্ষেত্রে দেখা গেলে এতক্ষণ যে আমরা মেমোরি নিয়ে আলোচনা, ডিমেনশিয়া নিয়ে আলোচনা করছিলাম, সেখানে কিন্তু মেমোরি খুব একটা ক্ষয় হয় না, সেখানে কিন্তু ব্যবহারিক পরিবর্তনের প্রাধান্য লক্ষ্য করা যায়, সেটা অপেক্ষাকৃত কম বয়সে হয়। এবং সেখানে কিন্তু ডিমেনশিয়া হলেও তার মধ্যে কিন্তু তার স্মৃতিশক্তি অত হ্রাস পায় না অ্যালজাইমার্স ডিজিজের মতো, কিন্তু তার ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেক্সুয়াল বিহেভিয়ার, যেখানে সেখানে জামা কাপড় খুলে ফেলা, বিভিন্ন ধরনের জায়গায় মদ্যপান করা, ধূমপান করা, বিভিন্ন রকমের অদ্ভুত আচরণ তাদের মধ্যে পরিলক্ষিত হয়। প্রথমে প্রথমে এদের সাইকিয়াট্রিক সমস্যা বলে ধারণা করা যেতে পারে, কিন্তু এটা আসলে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, এবং বিভিন্ন ইমেজিংয়ের মাধ্যমে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটা শনাক্তকরণ করতে হয়।
1: আরোগ্য শুনছেন, আরোগ্যতে আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন।
8: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
9: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ,
6: 100.1 FM Gold। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির এপারে, সঞ্জয় কল্পলাল আজকের আরোগ্য নিয়ে। এবং আজকে কিন্তু বিষয় অ্যালজাইমার্স, ভুলে যাওয়া মানে কি অ্যালজাইমার্স। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অংশু সেন, এবং আপনারাও আপনাদের প্রশ্ন নিয়ে আসছেন অ্যালজাইমার্স বা ভুলে যাওয়া নিয়ে, যে বিষয়গুলো নিয়ে আপনারা সর্বদা চিন্তিত, মানে বাড়ির যে বয়স্ক মানুষ নানানভাবে নানান কাজের মধ্যে দিয়ে, তার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণ পাচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে, সুতরাং বিভিন্ন বিষয়গুলো তার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে যদি সত্যি আপনার চিন্তা থাকে, তাহলে অবশ্যই আপনার প্রশ্ন নিয়ে কিন্তু আপনি আসতেই পারেন আজকে আরোগ্যতে সঞ্জয় কল্পলালের কাছে।
1: আচ্ছা ডক্টর সেন, একটা কথা, এই যে আজকালকার সময় অনেকেই ব্লাড সুগার, হাইপারটেনশন, কোলেস্টেরল এগুলোতে ভোগেন, এবং কারো কারো থাকে যে এই তিনটেই রয়েছে, মানে তিনটে প্যারামিটারেই কিছু গণ্ডগোল রয়েছে, এদের কি অ্যালজাইমার্সে ভোগার সম্ভাবনা বেশি?
0: এগুলো রিস্ক ফ্যাক্টর, যেগুলো অ্যালজাইমার্সের হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। ডাইরেক্টলি অ্যালজাইমার্স ডিজিজ না, অ্যালজাইমার্স ডিজিজের যে মেইন কারণ সেটা হচ্ছে একটা আমাদের একটা বিটা অ্যামাইলয়েড প্রোটিন এবং নিউরোফাইব্রিলারি ট্যাঙ্গলস এবং টাউ প্রোটিন ডিপোজিশন। কিন্তু এই অসুখগুলো, ব্লাড প্রেশার, ডিসলিপিডিমিয়া, ডায়াবেটিস, এগুলো কিন্তু এগুলো গতিকে ত্বরান্বিত করে।
6: বেশ। আচ্ছা, মাথায় ধরুন বারবার আঘাত লাগছে, পড়ে গেলে লাগছে, বা বিভিন্ন সময় টোকা খাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তো তাতে কি এই রোগের ঝুঁকিটা আরও বাড়তে পারে?
0: এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি যাদের বক্সিং করে অনেক সময় রিপিটেডলি মাথায় ইঞ্জুরি হওয়ার ফলে কিন্তু তাদের কিন্তু এক ধরনের সমস্যা হয়, তাকে বলা হয় ডিমেনশিয়া পুজুলিস্টিকা, হ্যাঁ, পাঞ্চ ড্রাং সিন্ড্রোম যাকে আমরা বলি। এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে এটাও একটা টপ্যাথি, মানে এটা একটা ধরনের যে আমাদের ডিমেনশিয়া যে উপসর্গগুলো তাদের মধ্যে পরবর্তী ক্ষেত্রে কিন্তু রিপিটেড মস্তিষ্কের আঘাতের জন্য তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সুতরাং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিপিটেড আঘাত কিন্তু ত্বরান্বিত করে ডিমেনশিয়ার দিকে।
6: আচ্ছা, আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন 2248-8085 এ, কে রয়েছেন, সরাসরি কথা বলবো। নমস্কার, হ্যালো, কেউ ছিলেন আমাদের সঙ্গে কিন্তু কথা বলছেন না, যাই হোক আমরা কেউ শুনতে পাচ্ছেন। নমস্কার,
10: হ্যাঁ বলুন, আপনি
1: কে বলছেন?
6: হ্যাঁ, কে বলছেন?
10: আমি বলছি নীরদ পল মুখার্জি কসবা থেকে।
6: বলুন
10: তো স্যার। ডাক্তারবাবুকে নমস্কার জানিয়ে প্রথমে বলি যে আমার বয়স হচ্ছে 78। তো আমি একজন গভর্নমেন্ট সার্ভেন্ট ছিলাম, জাস্ট আমি রিটায়ার্ড। তো আমার এই মানে লোককে দেখছি ভুলে যাচ্ছি, হ্যাঁ, আবার পরে নাম মনে পড়ছে, কিন্তু মানে যে কোনো জিনিসই মাঝে মাঝে ভুলে যায় আর কি। এর কারণটা কি একটু বলতে পারবেন?
6: আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে।
1: নীলোৎপল মুখার্জি বয়স বললেন 78, কসবায় থাকেন, তিনি যে কোনো জিনিসই হঠাৎ করে ভুলে যাচ্ছেন,
6: মানে দেখেও নামটা পরে ভুলে যাচ্ছেন,
1: কারণটা কি জিজ্ঞেস করছেন?
0: এই নাম ভুলে যাওয়া এটা খুবই একটা আমাদের কমন সমস্যা। সুতরাং বয়সে ফ্যাক্টর না, এটা দেখা গেছে 50-এর উপর অনেকে আমরা দেখি নাম ভুলে যাচ্ছি, এবং একটুখানি হিন্ট দিলে বা কিউ দিলে কিন্তু আমরা এটাকে মনে করতে পারি। হয়তো একটু বললাম যে একটু সারনেমটা বলে দিলাম, সঙ্গে সঙ্গে নামটা মনে পড়লো, বা নামটা মনে দিলাম সারনেমটা মনে পড়লো। সুতরাং যদি রিপিটেড যদি এটা হতে থাকে তাহলে এটা ডেফিনেটলি একটা চিন্তার ব্যাপার। তবে যদি দেখা যায় যে শুধুমাত্র এটার মধ্যেই সীমাবদ্ধ থাকছে তাহলে অত চিন্তিত হওয়ার কারণ নেই। তবে যদি এটা রিপিটেডলি হতে থাকে তাহলে কিন্তু ব্রেন ইমেজিং করে দেখে রাখা দরকার।
6: আচ্ছা, সঞ্জীব ঘোষ পূর্ব পুটিয়ারি কলকাতা 93 থেকে লিখেছেন একটি প্রশ্ন। কোনো পরিচিত ব্যক্তিকে রাস্তায় হঠাৎ দেখা হলে, বা সেই ব্যক্তিকে যদি দূরবর্তী কোনো স্থানে হঠাৎ দেখা হয়, চট করে তার নাম মাঝে মাঝে মনে আসে না কেন?
0: এই নাম মনে আসাটা সত্যি খুব আমাদের কাছে একটা প্রবলেমের বিষয়। নাম মনে রাখাটা যে অনেক সময় কি বলবো যে এই নেমিং এর আমাদের কোনো অ্যানাটমিক্যাল লোকালাইজেশন, আগে ব্রেনের একটা জায়গায় অ্যাঙ্গুলাস গাইডাস বলে চিহ্নিত করা হতো, সেটা এখন এখন নানান ধরনের ব্রেনের একটা আমাদের যে নেটওয়ার্ক থিওরি যে রয়েছে এখন ডেফিনেট কোনো লোকালাইজেশন না, কিন্তু আমাদের যে ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের রয়েছে, আমাদের যে কথা যে আমরা বলি, রিডিং, রাইটিং, ফ্লুয়েন্সি, নেমিং, তার মধ্যে একটা আছে ক্যালকুলেশন একটা রয়েছে। তো এই নেমিংটা কিন্তু অনেক সময় দেখি যে আমাদের হ্যাম্পার্ড হয়, দেখা গেছে একটুখানি যদি আমরা একটুখানি ভাবি, থট একটুখানি ভেবে দেখি তাহলে হয়তো নামটা মনে রাখতে পারবো। অনেকখানি অনেক সময় দেখা যায় উদ্বেগ বা তার তাড়াহুড়োর মধ্যে নামটা মনে আসতে পারছে না। তবে যদি আবার বললাম যদি রিপিটের যদি এই ক্ষেত্রে এই সমস্যাটা হয়, বা শুধুমাত্র এই একটা ডোমেনের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, শুধুমাত্র স্মৃতিশক্তি তো শুধু নামের মধ্যে না, এই স্মৃতি যে আমাদের যে আমরা যে কগনিশনটা যে আমরা যে অ্যাসেস করি যে তার মেন্টাল কন্ডিশনটা, তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। শুধুমাত্র ভুলে গেলেই, নাম ভুলে গেলেই সেটা ডিমেনশিয়া তা কিন্তু না, তার সাথে অন্যান্য উপসর্গ থাকে তবেই সেটা ডিমেনশিয়া হিসেবে চিহ্নিত করা যেতে পারে।
6: আচ্ছা, একই কথা বারবার বলা বা একই প্রশ্ন বারবার করা, তার হয়তো উত্তর দেওয়া হচ্ছে তবুও ফারদা সেই প্রশ্ন চলে আসে, এটা কি এই রোগের একটা গুরুত্ব?
0: এটা একটা অবসেশন থাকতে পারে, একটা থাকতে পারে, এটা একলা আসে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, অনেক ভুলে গেলে একই প্রশ্ন তারা বারবার করতে পারে, যাতে ডিমেনশিয়ার ক্ষেত্রে দেখা গেছে খেয়েছি কিনা বারবার জিজ্ঞেস করছেন, হয়তো ফ্রিজে খাবারটা রেখেছেন, আচ্ছা আবার দেখতে গেলেন, এটা কিন্তু ভুলে যাওয়া নয়, এটা অবসেশন, এটা ভুলে গেছেন তাই এই জিনিসটা হচ্ছে। সুতরাং এটা একটা অবসেশন, যেমন সাইকিয়াট্রিক ক্ষেত্রে হতে পারে যে পুনরাবৃত্তি, আবার ভুলে যাওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে ডিমেনশিয়ার লক্ষণও কিন্তু হতে পারে।
1: আচ্ছা, হ্যাঁ, এই মানে এই একটা প্রসঙ্গ যে আমরা তো বলছি যে বিভিন্ন লক্ষণ বা তার জন্য মানে কিভাবে কিভাবে আপনি বলছেন যে কী কী কারণে হচ্ছে, এমন কোনো প্র্যাকটিস মানে জীবনশৈলী একদম ছোটোবেলা থেকে করা সম্ভব কি যেটা এই ডিমেনশিয়া বা অ্যালজাইমার্সকে সে রোধ করতে পারে বা ডিফার করতে পারে?
0: এখন ছোটোবেলা থেকে অ্যালজাইমার্স হবে না এই কথাটা আগে থেকে কেউ প্রেডিক্ট করতে পারে না, যেটা বললাম ফ্যামিলি হিস্ট্রি তো একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তবে কিছু কিছু নিয়ম যদি আমরা মেনে চলি, লাইফস্টাইল মডিফিকেশন, তাহলে কিন্তু এই ঝুঁকিটা অনেকখানি কমতে পারে। যেমন রেগুলার শরীর চর্চা করা, এই যত আমরা হাঁটবো, অ্যারোবিক এক্সারসাইজ, সপ্তাহে 5 দিন ঘাম ঝরিয়ে, তাহলে কিন্তু দেখা গেছে

0: মনে রাখার যে সেন্টার হিপোক্যাম্পাস, তার ভলিউম বেড়ে যায়। সুতরাং তাহলে আমাদের মেমোরি ক্ষমতাটাও অনেকটা বেড়ে গেল। সুষম খাদ্যদ্রব্য গ্রহণ করা, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাদ্যদ্রব্য গ্রহণ করা, ব্লাড প্রেশার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং মানুষের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যম আরও বৃদ্ধি করা, এছাড়া ধূমপান থেকে দূরে থাকা, মদ্যপান থেকে যতটা সম্ভব দূরে থাকা, এগুলো খেয়াল রাখতে হবে। এবং আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটির মধ্যে থাকতে হবে। দেখা গেছে যে যেমন গান লেখা, গান করা, ছবি আঁকা, সেম ভাষা শেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখা গেছে যে ভাষা শেখার, নতুন ভাষা শেখার মাধ্যমে কিন্তু আমাদের সেলগুলোকে তারা পুনরুজ্জীবিত হয়, বা একেবারে নিউরোনাল প্লাস্টিসিটি। সুতরাং এই ভাষা শেখা আমরা দেখব যে আমরা যেমন বাঙালির অনেক আমরা ভাষা জানি, আমরা সে বিভিন্ন ধরনের ভাষা যদি আমরা রপ্ত করতে পারি তাহলে কিন্তু নতুন নতুন সেল তৈরি হয়। সুতরাং এর একটা ফ্যাক্টর। এবং গার্ডেনিং, যে ডান্সিং, কুকিং, সব কটার মধ্যে দিয়ে কিন্তু যত আমরা যত নিজেকে ব্রেনটাকে কাজে লাগাবো তত কিন্তু আমাদের ব্রেনটা অ্যাক্টিভেটেড হবে। সুতরাং এবং এর ফলে একটা ইতিবাচক হরমোন তৈরি বা এবং নিউরো ট্রান্সমিটার সিক্রেট ডোপামিন, সেরোটোনিন, হ্যাঁ এগুলো কিন্তু খুবই ইতিবাচক হরমোন, যার ফলে আমাদের মেমোরির ক্ষমতা আরও আরও শক্তি বৃদ্ধি পায়।
1: আচ্ছা, সুমনা চক্রবর্তী আমাদের ফেসবুক পেজে প্রশ্ন রেখেছে, নমস্কার ডাক্তারবাবু, আমার হাতের তালু এবং আঙুল ঝিনঝিন করছে বা করে, এলবোতেও হয়, কি করব?
0: আপনার মোস্ট লাইকলি কার্পাল টানেল সিন্ড্রোম হয়েছে, নার্ভ কন্ডাকশন স্টাডি করবেন, অবশ্যই একটা ব্লাড সুগার থাইরয়েড টেস্ট করবেন।
1: আচ্ছা, একটা মানুষের আচরণের পরিবর্তন কিংবা ধরুন ব্যক্তিত্বের পরিবর্তন আমরা একভাবে দেখে এসেছি কিন্তু আরেকভাবে সে চেঞ্জ হয়ে যাচ্ছে নিজেদের, সেটা কি এই রোগের একটা মানে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে?
0: নিশ্চয়ই, প্রথম প্রাথমিক পর্যায়ে না, প্রাথমিক পর্যায়ে যদি হয় তাহলে সেটা এক ধরনের, তাকে বলে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, সেক্ষেত্রে কিন্তু মেমোরির সমস্যা অতটা পরিলক্ষিত হয় না। তবে অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে প্রথমেই কিন্তু সেটা সবচেয়ে এফেক্ট করে, সেটা হচ্ছে রিসেন্ট মেমোরি, তারপরে লেটার স্টেজে কিন্তু আচরণগত সমস্যা এবং এবং সোশ্যাল ইনকন্টিনেন্স, যত্রতত্র ইউরিন পাস করে দেওয়া এবং নিজের সম্বন্ধে একদম কেয়ারলেস হয়ে থাকা, এবং এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। সুতরাং এগুলো কিন্তু ব্যবহারিক পরিবর্তনগুলো কিন্তু লক্ষণীয় বিষয় অ্যালজাইমার্সের ক্ষেত্রে। সুতরাং সবই কিন্তু সাইকিয়াট্রিক প্রবলেম না, এবং সাইকিয়াট্রি এবং নিউরোলজি অনেক সময় ক্ষেত্রে কিন্তু মার্চ করে যায়।
1: বেশ, ফোনে আছেন কেউ, কেউ রয়েছেন, আমরা দেখে নিই কে রয়েছেন। নমস্কার। হ্যালো,
2: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ বলছি, হাওড়া আন্দুল থেকে দীপক রায় বলছি।
3: হ্যাঁ বলুন।
2: বলছি আমি আমি ব্লাইন্ড, আমার 43 বয়স, আমি ব্লাইন্ড 43 বয়স, কিন্তু আমি ধরুন তবলা স্পেন্টিয়ার করেছি, এবারে গান বাজনা করি। এখন কোনো ধরুন একটা নম্বর লেখাচ্ছি কাউকে, এই মনে আছে, হট করে ভুলে যাচ্ছি। একসঙ্গে আগে মোবাইল নম্বর 5-6 মনে রাখতাম, কিন্তু এখন মানে ভুলে যাচ্ছি মাঝে মাঝে, ধরুন এই মনে করছি লেখা পাবার ভুলে যাচ্ছি।
0: আমার মনে হয় যে এই ক্ষেত্রে আপনার ওই একই জিনিসটা বারবার করে পুনরাবৃত্তি করে মনটাকে মানে মেমোরাইজ করাটা বেশি গুরুত্বপূর্ণ হবে, এবং যদি দেখা যায় যে এটাতে আপনার সমস্যার সমাধান হচ্ছে না তাহলে ক্ষেত্রে কিন্তু ওষুধ দরকার হতে পারে, এবং ওষুধের মাধ্যমে আপনি ভালো হয়ে উঠতে পারেন।
3: আমাদেরও এক প্রশ্নটা ছিল, আমাদের এক বন্ধু সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে বলছেন, ডিমেনশিয়া কি কিউরেবল?
0: হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব ডিমেনশিয়ায় যে একেবারেই আমাদের একদম কিওর করা যায় না তা কিন্তু না, কিছু কিছু রিভার্সেবল ডিমেনশিয়া রয়েছে। রিভার্সেবল কথাটা মানে কি, যে যেমন অ্যালজাইমার্স ডিসিজের কিন্তু কোনো কিওর নেই, প্রোগ্রেসিভ, যেটা ইররিভার্সেবল। যেমন আমাদের যদি কোনো দেখা যায় কোনো রকম মেটাবলিক সমস্যা, যেমন থাইরয়েডের হাইপোথাইরয়েডিজম, সেক্ষেত্রে থাইরয়েডের সমস্যা কারেক্ট করলে কিন্তু মেমোরি অনেকখানি ইম্প্রুভমেন্ট হতে পারে। সেরকম কিছু ভিটামিনের ঘাটতি, থায়ামিন ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, এক্ষেত্রেও কিন্তু আমাদের মেমোরি প্রবলেম হতে পারে। তারপরে আরও এন্ডোক্রিন ডিসঅর্ডার, প্যান হাইপোপিটুইটারিজম, কুশিং সিন্ড্রোম, এগুলো কিন্তু অনেক সময় কিন্তু মেমোরি প্রবলেম

0: করতে পারে, এগুলো রিভার্সেবল ডিমেনশিয়া। আবার দেখা গেছে যে একটা এন্টিটি আছে তাকে বলা হয় নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস, সেই ক্ষেত্রে কি হয় মাথায় জল জমে ব্রেনটা ফুলে যায়। এই ফুলে যাওয়ার ফলে আমার তিনটি লক্ষণ পরিলক্ষিত হয়, যেমন ভুলে যাওয়া তো একটা সমস্যা বটেই, তা সে পেচ্ছাপ ধরে রাখতে অসুবিধা হয়, আবার চলতে গেলে ব্যালেন্স ঠিক মতো থাকে না। সুতরাং এই ভুলে যাওয়া, পেচ্ছাপ ধরে রাখতে না পারা, চলার সময় একটু ব্যালেন্সের সমস্যা, সব মিলিয়ে নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস। এটার মধ্যে দিয়ে যদি এগুলো কতগুলো রিভার্সেবল কজ, আবার কোনো ব্রেন টিউমার, ফ্রন্টাল লোব টিউমার, সাবডুরাল ক্রনিক সাবডুরাল হেমাটোমা, রক্তক্ষরণ হচ্ছে সাবডুরাল হেমাটোমা, এগুলোও কিন্তু অনেক সময় আমাদের মেমোরির সমস্যা তৈরি করতে পারে, এগুলো রিভার্সেবল কজ। সুতরাং সব ডিমেনশিয়াই যে একেবারে প্রোগ্রেসিভ ইররিভার্সেবল তা না, কিছু কিছু রিভার্সেবল ডিমেনশিয়ার কথা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা এন্টিটির কথা আমি বলবো, তাকে বলবো সিউডো ডিমেনশিয়া, অর্থাৎ ডিপ্রেশন থেকে হয়, সেই ডিপ্রেশন কাটালে কিন্তু এই ডিমেনশিয়া বা ভুলে যাওয়াটা অনেকখানি আমরা কন্ট্রোলে আনতে পারবো।
1: এই মুহূর্তে যারা 100.1 FM গোল্ড টিউন করে আছেন রেডিও অথবা ফেসবুকে, তাদের কাছ থেকে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি চেয়ে নিচ্ছি, ফিরে আসবো ঠিক তারপরেই। আপনারা যাচ্ছেন না আমরা জানি, কারণ আপনাদের অনেক প্রশ্ন আছে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার, অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: আরগুনি আজ আপনাদের সঙ্গে, সঞ্জয় কল্পলাল আছি, আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অংশু সেন। আর আজকের বিষয় ভুলে যাওয়া মানেই কি আলজাইমার্স রোগ, এটা নিয়ে আপনাদের অনেক রকম প্রশ্ন আছে এবং প্রশ্ন প্রচুর করছেন, অনেক প্রশ্ন অনেকে পাঠাচ্ছেন যার উত্তর কিন্তু ইতিমধ্যে আমাদের ডাক্তারবাবু দিয়েও দিয়েছেন। সুতরাং আপনারা যদি মনে করেন যে সেই উত্তরটা স্কিপ করে গেছেন, তাহলে অবশ্যই এই পুরো অনুষ্ঠানটা রেকর্ডিংটা কিন্তু আমাদের FM গোল্ডের ফেসবুক পেজে থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। এছাড়া নতুন কোনো যদি প্রশ্ন আমাদের মনে হয় যেগুলো উত্তর এখনও ডাক্তারবাবু দেয়নি, আমরা সেই প্রশ্নগুলো অবশ্যই নিয়ে যাব। একটা জিনিস একটু জানতে চাইবো ডাক্তারবাবু, যে একজন মানুষ ধরুন নিজের মধ্যে কিছু কিছু লক্ষণ দেখা দিল এই সংক্রান্ত, অর্থাৎ ডিমেনশিয়া বা আলজাইমার সংক্রান্ত, তো কোন কোন লক্ষণগুলো দেখা, মানে নিজে হয়তো অনুভব করছে যে এটা হয়তো ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে, কোন কোন লক্ষণগুলো দেখা দিলে ডাক্তারের কাছে তখনই যাওয়া উচিত?
0: একটা তো ভুলে যাওয়া ডেফিনেটলি, আর একটি কথা বলবো যে রোজকার কাজকর্মে, দৈনন্দিন কাজকর্মে যদি এই ভুলে যাওয়াটা বিশেষ প্রভাব বিস্তার করে এবং অনেক সাহায্য লাগে, এছাড়া ক্যালকুলেশন করা, চেনা জায়গায় হারিয়ে যাওয়া, এবং কোথাকার জিনিস কোথায় রেখেছে সেটা ভুলে যাওয়া, নাম মনে করতে না পারা, এবং অনেক সময় একটা অসহায়তা বোধ করা, এইগুলো কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ আলজাইমার ডিজিজের ক্ষেত্রে। প্রথম প্রথম এগুলো অনেক সময় সাইকিয়াট্রিক প্রবলেম বলে মনে হতে পারে, কিন্তু দেখা গেছে যে আমরা যদি ঠিক মতো আবার আমরা তার কগনিটিভ অ্যাসেসমেন্ট করি, তাহলে কিন্তু আমরা শনাক্তকরণ করতে পারবো। এবং প্রত্যেককেই এই রোগের প্রাথমিক উপসর্গ সম্বন্ধে জানা উচিত, এই জন্য যত তাড়াতাড়ি আমরা ওষুধ শুরু করবো তত তো আমরা অসুখটাকে আমরা আরও দূরে ঠেকিয়ে রাখতে পারবো। আমরা জানি যে আলজাইমার্স ডিজিজের কোনো কিওর নেই, তাই যত তা সম্ভব আমরা অসুখটাকে দূরে ঠেকিয়ে রাখতে চেষ্টা করব।
1: বেশ, এই যে আমরা অ্যালজাইমার নিয়ে তো কথা বলছি, তো একটা খুব স্বাভাবিক প্রশ্ন আমাদের কাছে উঠে আসে, তা হলো যে যিনি অ্যালজাইমার্সে আক্রান্ত হয়েছেন, ধরুন পরিবারের কেউ হয়েছেন, আপনি তাকে নির্ণয় করলেন, তার চিকিৎসা চলছে, পরিবারের লোকজন আশপাশের মানুষজন তাঁদের কি করা উচিত, মানে তাঁদেরও তো একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে।
0: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা অত্যন্ত প্রয়োজনীয়, কেননা

0: আমাদের জানতে হবে একটি পরিবারের মধ্যে মানুষের মধ্যে একজন যদি অসুস্থ হন, শুধু সেই মানুষটি খালি অ্যাফেক্টেড হচ্ছেন না, তারা অন্য তারা যারা স্নেহভাজন, তারা যাদের শুভাকাঙ্ক্ষী, তারাও তো অ্যাফেক্টেড হচ্ছেন। সবাই মিলে তো একটা পরিবার, তাই না? একজন ভালো না থাকলে অন্যজন ভালো থাকতে পারে না কখনোই। সুতরাং তাদের মনে রাখতে হবে যে অসুখটা তো একটা তার ন্যাচারাল হিস্ট্রি যদি আমরা দেখতে পাই, তাহলে আমাদের পেশেন্টকে সেই বাড়ির লোকদের সেই সম্বন্ধে আমাদের অবহিত করতে হবে, এবং কেয়ার গিভারদের অবশ্যই তাদের আমাদের জানাতে হবে অসুস্থ সদস্য সব কারোর পক্ষে সদস্যদের কারোর পক্ষে সবসময় পাশে থাকা সম্ভব না হওয়া থাকতেও হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তাদের অনেকখানি ধৈর্যশীল হতে হবে এবং উইথ টেন্ডার কেয়ার খুব সহমর্মিতার সাথে তাদেরকে হ্যান্ডেল করতে হবে। কোনো কোনো সময় দেখা গেল ওষুধ খেতে ভুলে গেছেন, বা অনেক সময় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে সুগারের ওষুধ খেয়েছেন কিনা, ইনসুলিনটা নিয়েছেন কিনা, ডাবল জানে, সেই ক্ষেত্রে একটা চার্ট মেনটেন করা, চার্ট মেনটেন করতে হয়ে গেলে একটা ঠিক ঠিক জায়গায় ওষুধগুলো রেখে দেওয়া, কারণ ডাবল যেন না পড়ে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া না হয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রেশার ওষুধ ডাবল খাওয়া হয়ে গেল সেরকম যেন, প্রেশার ফল করে গেল সেরকম যেন না হয়। আবার যদি আচরণগত কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু হ্যান্ডেল করতে হবে জেন্টলি। দেখা গেছে যে এই সানডাউনিং বলে এই সূর্যাস্তের পরে এই তাদের আচরণগত সমস্যাগুলো এবং তাদের এই কনফিউশনাল স্টেটগুলো আরও বাড়তে আরম্ভ করে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তাদের ক্ষেত্রে বিশেষভাবে যত্নশীল হতে হবে। এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার, শেষের দিকে কিন্তু আমরা দেখতে পাই যে গিলতে সমস্যা হয়, খাবার গিলতে সমস্যা হয়, খাবার গিলতে সমস্যার জন্য অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়। এই অ্যাসপিরেশন নিউমোনিয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং খাবার গেলাটা খুব সাবধানে এবং অল্প অল্প করে পরিমাণে বসিয়ে খাওয়াতে হবে, যাতে তাদের খাবারটা পাকস্থলিতে যায়, নিঃশ্বাসের রাস্তায় না চলে যায়। সুতরাং এইগুলো একদম শিশুর মতো তাদেরকে হ্যান্ডেল করতে হবে। এবং অনেক সময় দেখা গেছে তাদের অনেক অ্যাকিউট সাইকোসিস ডেভেলপ করতে পারে, বিভিন্ন ধরনের চিৎকার, চেঁচামেচি, হ্যাঁ, অনেক ধরনের ভিরুলেন্ট বিহেভিয়ার তাদের মধ্যে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কতগুলো ওষুধ যেগুলো আমাদের এই উত্তেজনা, মানসিক উত্তেজনাকে নিরাময় করতে পারে, সেই ওষুধগুলো কিন্তু হাতে রাখতে হবে। যেগুলো তার মধ্যে কতগুলো ওষুধ রয়েছে, যেমন হ্যালোপেরিডল, রিসপেরিডোন, কুইটিয়াপিন, এই সমস্ত ওষুধগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রোল রয়েছে তাকে মানসিকভাবে স্থিতিশীল করার জন্য। এবং অনেক সময় তাদের পেচ্ছাপ ধরে রাখতে অসুবিধা হতে পারে, সেই ক্ষেত্রে তাদের বেডসাইড কমোডের ব্যবস্থা করা এবং ঠিকভাবে তাদের টয়লেট ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এগুলো কিন্তু আমাদের যত্ন সহকারে এগুলো আমাদের তাদের ট্রেনিং দিতে হবে। তাহলেই কিন্তু একটা একটা টিম ওয়ার্কের মতো, শুধুমাত্র ডাক্তার পেশেন্ট আর বাড়ির সমস্ত সদস্যদের মিলে এনাকে হ্যান্ডেল করতে হবে।
1: বেশ, আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা রয়েছেন 2248-8085-এ। কে রয়েছেন, সরাসরি কথা বলি। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি মহেশতলা থেকে দেওয়াশিষ কথা বলছি। আচ্ছা, এই যে ভুলে যাওয়া, এই কেসটা কি শুধু ষাটের ওপরেই হয় আর নিচে হয় না? এক আর দুই হচ্ছে, ধরুন আমার ক্ষেত্রে প্রায় 50-এর কাছাকাছি বয়স, কিন্তু আমি যে কোনো সময় যে কোনো কিছু, হয়তো আজকে যে কাজটা করছি কালকে সে কাজটা মেমোরিতে থাকছে না, বা কারোর সাথে ফোনের কথা বললাম, সেই তারপরে দুদিন পরে তার সাথে কি কথা হলো সেটাকেও মেমোরিতে রাখতে পারি না। আর এর সঙ্গে কি কানের কোনো সম্পৃক্ত আছে? কানের ধরুন কেউ কোনো কথা বলছে, সে আস্তে আস্তে কথা বললে আমি শুনতে পাচ্ছি, কিন্তু জোরে যখন সে কোনো কথা বলছে আমার থেকে দূরে গিয়ে, তা সেটা আমি শুনতে পাচ্ছি না। এই কারণগুলো কি, এইগুলো কি মানে এই ধরনের প্রবলেমের সঙ্গে সম্পৃক্ত, এটাই আমার জানার বিষয়।
0: যদি মনে রাখতে অসুবিধা হয় তাহলে ডেফিনেটলি মেমোরির সমস্যা, কিন্তু কানের এই সমস্যার জন্য কিন্তু অবশ্যই আপনার ইএনটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
3: আরেকটা কথা উনি বলছিলেন যে একেবারে ষাটের উপরেই হয়, মানে ওনার বয়সটা যেহেতু উনি বললেন 50 মতন,
0: দেখা গেছে আগেও যে আমি বললাম যে কিছুক্ষণ আগে, যে আগেও কিন্তু কিছু কিছু লক্ষণ পরিলক্ষিত হতে পারে এবং আগেও হতে পারে, কিন্তু ষাটার্ধ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ষাটের উপরে তাদের সম্ভাবনা বেশি, তবে আর্লি অনসেট অ্যালজাইমার্স ডিসিজ হতে পারে।
1: আচ্ছা, একটা জিনিস, আপনি ব্যায়ামের কথা বললেন, শরীরচর্চার কথা বললেন, এছাড়াও একদম শুরু থেকে আর কি কি অভ্যাস আমরা যদি গড়ে তুলি তাহলে এই রোগের ঝুঁকি বা এখান থেকে অনেকটা প্রকোপটা অনেকটা কমানো যেত? যেতে পারে?
0: আমি প্রথমেই বললাম ব্রেনকে সতেজ রাখা। সতেজ রাখার উপায় হচ্ছে ব্রেনকে কাজে লাগানো। অলস মস্তিষ্ক শয়তানের আস্থান আমরা সবাই জানি, সেই জন্য ব্রেনকে কাজে লাগানো, যেমন সুডোকু, ওয়ার্ড ফাইন্ডিং এবং শব্দ সন্ধান, ক্রসওয়ার্ড পাজল, রুবিক্স কিউসাল, এই সমস্তভাবে আমরা যদি ব্রেনটাকে সতেজ রাখতে পারি তাহলে দেখব যে, সতেজ এবং সক্ষম রাখতে পারি তাহলে দেখব যে আমাদের নতুন নতুন নিউরন তৈরি হচ্ছে। একটুকে যে বললাম যে ভাষা, নতুন ভাষা যদি আমরা অধ্যয়ন করতে পারি তাহলেও কিন্তু আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে এই আমাদের মেমোরিকে সজীব রাখার। এছাড়া যেটা আমাদের মেমোরিকে আমরা যেটা গুরুত্বপূর্ণভাবে আমরা উজ্জীবিত করতে পারি সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি, যেমন কুকিং। কুকিং এ স্ট্রেস বাস্টার, একটা বাসন ধোয়ার মধ্যে দিয়েও কিন্তু আমরা স্ট্রেসটাকে রিলিফ করতে পারি, একটা রান্নার মধ্যে দিয়েও কিন্তু আমরা আমাদের যে স্ট্রেস টেনশনটাকে আমরা দূর করতে পারি। গান তৈরি করা, পিয়ানো বাজানো, মিউজিক শুধুমাত্র একটা তো এন্টারটেনমেন্টের বস্তু না, এখনকার দিনে দেখা গেছে আলজাইমার্স ডিজিজের ক্ষেত্রে, ডিমেনশিয়ার ক্ষেত্রে, ডিপ্রেশনের ক্ষেত্রে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে, ইভেন স্ট্রোক, পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে নতুন নতুন নিউরন তৈরি করতে সাহায্য করে। সুতরাং গান তৈরি করা, গ্রুপ মিউজিক থেরাপি এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট শেখা, হয়তো কেউ গিটার শিখছেন, কেউ পিয়ানো শিখছেন, কেউ এস্ট্রাস শিখছেন, কেউ ভায়োলিন শিখছেন, ড্রামস শিখছেন, বিভিন্নভাবে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এবার দেখা গেছে যে মোটর স্কিল যত বাড়ছে তত ব্রেনের ক্ষমতাও বাড়ছে এবং এইভাবে কিন্তু আমাদের ব্রেনটা, আমাদের নতুন নতুন নিউরন বা নিউরনাল প্লাস্টিসিটি তৈরি হচ্ছে। সুতরাং যত ব্রেনকে আমরা অ্যাক্টিভ রাখতে পারবো তত দেখবো যে আমরা ব্রেনের উন্নতি করতে পারছি। এবং একটা কথা মনে রাখতে হবে যে বহু মানুষ যাদের 90-এর উপর কাছাকাছি বয়স তাদের স্মৃতিশক্তি প্রখর কিন্তু আছে কয়েকজনের মধ্যে, সুতরাং বয়স বাড়ছে মানে সবাই আমরা ভুলে যাচ্ছি তা কিন্তু না, আমাদের দেখতে হবে আমার ব্রেনটাকে কতটা নিজের কাজে লাগাতে পারছি। সুতরাং চুপ করে বসে না থেকে কিছু কাজের মধ্যে যদি আমাদের ব্রেনটাকে নিয়োজিত করতে পারি তাহলে আমরা ভালো থাকবো।
3: অসিত বৈরাগী অভয়নগর থেকে প্রশ্ন করছেন, আমার বয়স 62 বছর, আমি কিছু লিখতে গেলে বানান ভুল হচ্ছে কিন্তু বানানটা আমি জানি, এই ঘর থেকে ও ঘরে কোনো জিনিস আনতে গেলাম সেখানে গিয়ে জিনিসটার কথা মনে করতে পারছি না, এটা কেন হচ্ছে?
0: এটা তো ডেফিনেটলি আপনার একটা মেমোরি প্রবলেম হচ্ছে এবং বানানটা যে আপনি লিখতে পারছেন না ডেফিনেটলি দেখতে হবে যে সত্যি এটা মেমোরির জন্য ঘটনা হচ্ছে বা আইডেন্টিফাই করতে অসুবিধা হচ্ছে বা রিকল করতে অসুবিধা হচ্ছে বা এনকোড করতে অসুবিধা হচ্ছে, সেটা খেয়াল করে দেখতে হবে। এবং সত্যি যদি রিপিটেডলি জিনিসটা হয় তাহলে অবশ্যই আপনাকে আমাদের কগনিটিভ অ্যাসেসমেন্ট করে তার কারণ, যে এটা হয়তো এটা মাইল্ড কগনিটিভ ইম্প্যারমেন্ট না ডিমেনশিয়া আগের স্টেজ বা সব মধ্যেই করছে সেটা নির্ধারণ করে তার চিকিৎসা শুরু করতে হবে, তবে ডেফিনেটলি এটাকে কিন্তু ভাববার বিষয়।
1: আচ্ছা, অ্যালজাইমার্স এই রোগটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় ভুল ধারণাটা কি?
0: ভুল ধারণা যে বলবো যে অসুখটা যে একেবারে সারে না সে কথাটা তো ঠিকই, ভুল ধারণা মানে হচ্ছে এটা কোনো চিকিৎসা নেই, চিকিৎসা অবশ্যই আছে এবং যদি আর্লি স্টেজে যেটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু আমরা কিন্তু অসুখটাকে অনেকখানি ঠেকিয়ে রাখতে পারি। শুধু অ্যালজাইমার্স চিকিৎসা নেই এটা সবচেয়ে বড় ভুল ধারণা, অ্যালজাইমার্সের কিওর নেই সেটা হয়তো এখনকার সময় পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, তবে নতুন কিছু ওষুধ বেরিয়েছে যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি যেটা অ্যামাইলয়েড প্লাকটাকে ভেঙে দিতে পারে, সেটা আর্লি স্টেজ অফ অ্যালজাইমার্স ডিজিজের ক্ষেত্রে সেটা কিন্তু কোনো কোনো জায়গায় আমরা দেখেছি যে এটা সাফল্য লাভ করেছে, তবে সেটার খরচ অনেক বেশি এবং তার অত পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, তবে এটা আর্লি স্টেজ অফ অ্যালজাইমার্স ডিজিজের ক্ষেত্রে যদি প্রয়োগ করা যেতে পারে, তবে রিসেন্টলি সেটা এসেছে, তবে সেটা এখনও পুরোপুরি বিশেষ মানে আমাদের দেশে খুব যে ভীষণভাবে প্রয়োগ করা হচ্ছে তা কিন্তু না।
1: একজন রয়েছেন আমাদের সঙ্গে শ্রোতা টেলিফোনে রয়েছেন, কে রয়েছেন? নমস্কার।
4: নমস্কার, আমি প্রণব কুমার বলছি কলকাতা 18 থেকে। আমার বোন সিজোফ্রেনিয়া পেশেন্ট, ওকে রিসপিরিডন 55 ইয়ার্স ওল্ড, রিসপিরিডন দিতে হচ্ছে, এতে কি অ্যালজাইমার্স হতে পারে বা না করার জন্য কি করতে পারে প্লিজ এক্সপ্লেইন,
1: ধন্যবাদ। আপনার প্রশ্নটা কি আরেকবার বলবেন? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল,
3: আমরা খুব স্পষ্ট
1: শুনতে পেলাম না কোনোভাবে নেটওয়ার্ক।
3: আরেকবার অন্তত হোয়াটসঅ্যাপে আপনার প্রশ্নটা পাঠান, খুব ভালো হয়।
1: হ্যাঁ,
3: ডক্টর সেনও ভালো বুঝতে পারেননি, আমরাও যে কোনো কারণে হোক ফোনের অসুবিধার কারণে বুঝতে পারেননি, আরেকবার ফোন করছেন।
1: নমস্কার, হ্যালো,
4: আমি প্রণব কুমার বলছি কলকাতা 18 থেকে। হ্যালো,
5: হ্যাঁ আপনি বলুন, আপনার প্রশ্নটা বলুন।
0: আপনার বোন সাইকিয়াট্রিক পেশেন্ট
3: এবং তাকে একটা কোনো ওষুধের নাম করলেন যেটা দেওয়া হচ্ছে, তাহলে সেখান থেকে অ্যালজাইমার্স হয়ে যেতে পারে কি
0: না? সাইকিয়াট্রিক প্রবলেম থেকে অ্যালজাইমার্স হওয়ার সম্ভাবনা ঠিক নেই, যদি সাইকিয়াট্রি ওটা আলাদা আলাদা ডোমেন। তবে কিছু কিছু ওষুধ খেলে আমরা ভুলে যেতে পারি, সেই ওষুধগুলো আমাদের সেগুলো যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু সেগুলো রিভার্সেবল কজ অফ ডিমেনশিয়ার মধ্যে সেটা পড়ে, সেটা খেতে আমাদের দেখে ঠিক করতে হবে।
1: আরও একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন? নমস্কার।
6: নমস্কার, আমি পাপিয়া বলছি, এইজ 57। আচ্ছা, আমার মা, আমার দুটো প্রশ্ন আছে। আমার মা হচ্ছে সারা দিন রাত মানে গালাগালি করতে থাকে সামনের বাড়িতে, তারা এক্সিটিং করে না, তো তাদের সম্বন্ধে বলতে থাকে যে তারা বলছে কিছু, মা সেইভাবে কনভারসেশন করে, হ্যাঁ, আর সারা দিন, আর আমাকে দেখলেও তেড়ে মারতে আসে। আর আমার হচ্ছে, আমার এইজ 57, তো আমার কি হয়েছে যে আমি কিছু কিছু বন্ধুদের কথা বললে যে নামটা বলে যাই। আর আচ্ছা, এটা কি স্নায়ু রোগ? সাইকিয়াট্রিক পেশেন্ট মানে কি স্নায়ু রোগ, মানে এটা স্নায়ু রোগ? আমি সেটা বুঝছি না, কারণ আমার রিসেন্টলি আমার ফল ডাউন হয়ে আমার যে লাম্বারে আছে, লাম্বারে 1 2 3 4 এরকম ডিস্কগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে তো সেটা 5 মাস ধরে ওষুধ খাচ্ছি কমছে না, তো এক্সারসাইজ করছি, এটা কি স্নায়ু রোগ বলে নার্ভ কাজ করছে, তাহলে কি এটা স্নায়ু রোগের মধ্যে পড়ে? এটা কমছে না, আমি খুব মানে টেনশন হচ্ছে। আর ডক্টর বলেছে যে অর্থোপেডিকও দেখাচ্ছে, নিউরো সার্জারিতে পাঠিয়েছে, ফিজিক্যাল মেডিসিনও এক্সারসাইজ করছি, ওই তারপরে রিয়ে যেটা করে একটা সেটাও করছি, তো তাতেও সারছে না, ওই বেন্ড হলেই বেন্ড হতে বারণ করছে, কিন্তু কিছু কাজ তো ওয়াশরুমের কাজ করতেই হয়। তো উনি বলছে কি সাইকিয়াট্রিক পেশেন্ট সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখাতে, তো এটা এটা কিসের জন্যে?
0: আপনার প্রথম প্রশ্নটা আমার মনে হয় একটা সাইকিয়াট্রিক সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তবে অনেক সময় সাইকিয়াট্রি এবং এই যে আমাদের ডিমেনশিয়া অনেক সময় ওভারল্যাপ করে, তবে আপনার যে হাত পায়ের যে সমস্যা যে এবং হাঁটুর সমস্যা সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওটা আলাদা একটা আলোচনার বিষয়, সেটা আমরা অন্য একদিন আলোচনা করব। সেটার ক্ষেত্রে আপনার হয়তো নার্ভ কন্ডাকশন স্টাডি, এক্স রে অফ দ্য সার্ভাইকাল, লাম্বোসাকাল স্পাইন, ব্লাড সুগার, থাইরয়েড এসব টেস্ট করে আমরা চার্জ করে দেখব।
1: আচ্ছা, রোগীর সঙ্গে তর্ক করা বা তার ভুল ধরিয়ে দেওয়া যে এই ধরনের রোগের শিকার, এটা কি তার রোগটাকে আরো বাড়িয়ে দেয়?
0: আমার মনে হয় যে অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে যে অনেক সময় মানসিক উত্তেজনায় আমরা পেশেন্ট ভুগতে পারে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যতটা সম্ভব তর্ক এড়িয়ে চলে, কথায় কথা বাড়ে, সুতরাং তর্ক করে তার সাথে যুদ্ধে যেতে দরকার নেই। আমার মনে হয় তাকে ট্র্যাঙ্কুইল করাটাই আসল কর্তব্য আমাদের, সুতরাং তাকে ভুল ধরিয়ে দেওয়াটা তাদের কর্তব্য না। তবে কিছু কিছু ভুল তো অবশ্যই ধরাতে হবে, যেমন ইনসুলিন ডোজ যেন ডাবল না হয়ে যায়, প্রেশারের ওষুধ যেন ডাবল না হয়ে যায়, হ্যাঁ, এরা খাওয়ার সময় যেন ঠিক আস্তে আস্তে খান। অনেক সময় আমরা দেখতে পেয়েছি যে খেতে গেলে অনেক সময় একসাথে খাবার মুখে দিয়ে রেখেছেন, বসে আছেন, খাবারটা গিলছেন না, এবং যখন গিলতে গেলে একসাথে খেয়ে বিষম লেগে গেল, সেই খাবারটা পুরোটা নিঃশ্বাসের রাস্তায় চলে গেল, পাকস্থলিতে গেল না। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু এই ভুলগুলো তো মানে উইথ টেন্ডার কেয়ার আস্তে আস্তে শান্তভাবে বুঝিয়ে দিতে হবে, যাতে এই ভুলগুলো না হয়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেন ওষুধ রিপিট হওয়া বা ভুল করে যাওয়া তাহলে কিন্তু অসুবিধা হতে পারে।
3: তাহলে কি অ্যালজাইমার্স পেশেন্টকে একা রাখা যাবে না?
0: একা রাখা যাবে না কথাটা ঠিক না, এখন ডিপেন্ড করছে কোন স্টেজে তারা রয়েছেন। অনেক সময় দেখা গেছে অ্যাডভান্স স্টেজে তাদের তো অবশ্যই কারোর সাথে তাদের রাখতেই হবে, তা না হলে তো অনেক তাদের ক্ষেত্রে আর খাইয়ে দিতে হতে পারে, তাদের বাথরুমে টয়লেটে নিয়ে যেতে হতে পারে, তাদের ঘর মানে আমাদের প্রতিটি মুহূর্তে তাদের সাহায্য করতে হতে পারে। কিন্তু এই যে ওষুধ খাওয়া, ওষুধটা এবং তাদের পড়ে না যাওয়া, দেখা যাচ্ছে ফল হচ্ছে কজ, ইটস ইম্পর্টেন্ট কজ অফ মর্বিডিটি ইন কেস অফ অ্যালজাইমার্স ডিজিজ, পড়ে যাওয়ার পরে তারপরে হেড ইঞ্জুরি হতে পারে, ফ্র্যাকচার, নেক ফিমার হতে পারে, এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একা রাখার অনেকগুলো সমস্যা রয়েছে, তবে কেউ যদি সঙ্গে থাকে তাহলে তাদের এই বিপদের ঝুঁকিটা অনেকখানি বেড়ে কমে যেতে পারে।
1: আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা রয়েছেন, কে রয়েছেন দেখে নি। নমস্কার।
7: নমস্কার
1: নমস্কার, কে বলছেন বলুন।
7: আমি আমি শ্যামল বসু চৌধুরী জানি থেকে বলছি।
1: বলুন।
7: প্রশ্নটা হচ্ছে আমার ডাক্তার কাছে, আমার অ্যালজাইমার এবং ডিমেনশিয়ার মধ্যে পার্থক্যটা কি আছে একটু জানা দরকার চাইছি। আর একটা প্রশ্ন হচ্ছে যে দেখুন, কেউ যদি দাবা খেলে, তাস তাস খেলে বা এইরকম টাইপের খেলা যদি খেলে, তাহলে ব্রেনের যে এটা ওয়ার্কটা করছে তো, এতে কি ব্রেন

0: প্লাস মানে কিন্তু ডিমেনশিয়া, যেমন ডিমেনশিয়া অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে কিছু কিছু কারণ আমি বলিনি, তার মধ্যে একটা আলসেমাস ডিজিজ একটা ইম্পর্টেন্ট কারণ অফ ডিমেনশিয়া। এছাড়া মাল্টি ইনফ্যাক্ট ডিমেনশিয়া বলে একটা টার্ম আছে, যেখানে রিপিটেড স্ট্রোক থেকে অনেক সময় আমাদের ভুলে যাওয়ার প্রবণতা থাকে, গ্র্যাজুয়াল স্টেপ ওয়াইজ ডিটোরিয়েশন ইন মেন্টাল ফাংশন, আস্তে আস্তে ডিটোরিয়েট করছে মেন্টাল ফাংশন। আবার এইচআইভি থেকেও কিন্তু অনেক সময় ডিমেনশিয়া হয়, এইডস থেকে, এইডস এইচআইভি অ্যাসোসিয়েটেড ডিমেনশিয়া। এছাড়া যেটা ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি যেটা আমরা আলোচনা করলাম, যে পাঞ্চ ট্রাং সিন্ড্রোম, ডিমেনশিয়া বুজুডিস্টিকা, এক্ষেত্রেও কিন্তু ডিমেনশিয়া হতে পারে। শুধু ডিমেনশিয়া অনেক কারণ রয়েছে, এছাড়া একটা কারণ রয়েছে লিউই বডি ডিমেনশিয়া, সেখানে পার্কিনসন্সের কতগুলো সিমটম দেখতে পাওয়া যায়, তার সাথে কিন্তু এটা হ্যালুসিনেশন, ভিভিড হ্যালুসিনেশন, একটা ফর্মড হ্যালুসিনেশন, পাশে কেউ দাঁড়িয়ে আছে, হ্যাঁ পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, ঘরের মধ্যে একটা লোক ঢুকে পড়লো, হ্যালুসিনেশন দেখতে পাওয়া যায়, এবং তার বিভিন্ন সময় তার এই ধরনের ভ্যারিয়েশান দেখতে পায়, ডায়ার্নাল, দিনে একরকম রাতে একরকম। সুতরাং ডিমেনশিয়ার মানেই যে অ্যালজাইমাস, সানারি, এতগুলো কারণ ডিমেনশিয়ার রয়েছে, তবে অ্যালজাইমাস কিন্তু ডিমেনশিয়া। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন সেটাও খুব গুরুত্বপূর্ণ, যত আমরা এই সমস্ত খেলার মধ্যে নিজেকে নিয়োজিত রাখবো তত ব্রেন অ্যাক্টিভিটি বাড়বে, এবং যত ব্রেন অ্যাক্টিভিটি বাড়বে তত কিন্তু আমাদের মেমোরিটা, আমাদের হিপোক্যাম্পাল ভলিউম বাড়বে, হিপোক্যাম্পাস হচ্ছে আমাদের মেমোরির সেন্টার, সেই জন্য আরও আমাদের মেমোরির ক্ষমতা বেড়ে যাবে।
1: আচ্ছা, বই পড়া, গান শোনা বা গান করা বা ধরুন এই ধরনের ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত থাকা, এটা ব্রেন হেলথের জন্য কতটা কার্যকর?
0: আমার মনে হয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যত আমরা ব্রেনকে আবার যেটা বলে সক্রিয় রাখবো, যে শুধু গান করা না, যে ইনস্ট্রুমেন্ট বাজানো, গান লেখা, গান তৈরি করা, ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য তাতে আমাদের যে নতুন যে নিউরোকেমিক্যাল ট্রান্সমিটার যেগুলো বেরোচ্ছে, যেটা সেরোটোনিন, ডোপামিন, এগুলো কিন্তু যত যত নিষ্কৃত হচ্ছে ব্রেন থেকে, তত কিন্তু আমাদের এই মেমোরি সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকছে। সুতরাং আমাদের এই ধরনের ইতিবাচক ভূমিকা নিতে হবে, যে ব্রেনটাকে সতেজ রাখার জন্য, তবেই কিন্তু আমরা এই ভুলে যাওয়াটাকে আমরা দূরে রাখতে পারবো।
2: শরীরের ব্যায়াম, মানে ধরা যাক একটা, যে আপনি তখনও বলেছিলেন যে আগের ছোটোবেলা থেকে ব্যায়াম ইত্যাদিগুলো করা সেটা ভালো, কিন্তু ধরুন একদম ইনিশিয়াল স্টেজে কারো অ্যালজাইমার্স ধরা পড়ল, তার হয়তো ব্যায়াম করার, ফিজিক্যাল এক্সারসাইজ করার খুব একটা হ্যাবিট নেই, এখন যদি তিনি শুরু করেন অবশ্যই প্রপার গাইডেন্স মেনে, সেটা কি তার এই গ্র্যাভিটি অফ দ্য ডিজিজ সেটাকে অ্যারেস্ট করতে সাহায্য করবে?
0: হ্যাঁ, এটাও খুব ভালো প্রশ্ন, কেন আমি জানি যে যত আমরা হাঁটবো তত আমাদের কিন্তু কার্ডিয়াক আউটপুট বাড়বে, কার্ডিয়াক আউটপুট যতই বাড়বে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন ততই বাড়বে, যতই ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন বাড়বে ততই আমাদের ব্রেন আরও অ্যাক্টিভেটেড হবে, তারও আমাদের হিপোক্যাম্পাসটা অ্যাক্টিভেটেড হবে, তাহলে আমাদের মেমোরি আরও পাওয়ারটা বাড়বে। সুতরাং আমরা যদি খুব ভিগারাস এক্সারসাইজ নাও করা যায়, সপ্তাহে অন্তত 4-5 দিন যদি আমরা 30 মিনিট করে হাঁটি, তাহলেও কিন্তু আমাদের এই ব্রেনের যে মেমোরি ক্ষমতাটা বাড়বে।
1: আচ্ছা, আরো একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে 2248-8085 এ, কে রয়েছেন, নমস্কার।
3: আমি এক্সকিউজ মি, প্রণব কুমার বলছি কোগলাড়া থেকে, একটা শব্দ মিস করে গেছি, রিসপিরিডন ট্যাবলেট কি অ্যালজাইমার্স হতে পারে, আর না হওয়ার জন্য কি করতে পারে একটু বলুন? রিসপিরিডন ট্যাবলেট,
0: রিসপিরিডন ট্যাবলেটটা হচ্ছে একটি অ্যান্টিসাইকোটিক, সুতরাং এই অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, সুতরাং এই রিসপিরিডন ট্যাবলেটটা অ্যালজাইমার্স ডিজিজ করবে না, রিসপিরিডন ট্যাবলেট থেকে অনেক সময় পার্কিনসনের ফিচার অ্যাপিয়ার করতে পারে। রিসপিরিডন ট্যাবলেটটা আমরা অ্যালজাইমার্স ডিজিজ তখনই দেবো যখন কোনো বিহেভিয়ারাল চেঞ্জেস আসবে, সাইকোটিক ম্যানিফেস্টেশন আসবে তখন।
1: খাদ্যাভ্যাসের কি কোনো গুরুত্বপূর্ণ মানে পরিবর্তনের বা চেঞ্জের কোনো দরকার আছে?
0: খাদ্যাভ্যাস পরিবর্তনে আমি কথাটা ঠিক বলবো না, যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাবার, হ্যাঁ, প্রচুর পরিমাণে শাক সবজি, পর্যাপ্ত পরিমাণে জল, এটা খুবই গুরুত্বপূর্ণ। যতটা সম্ভব আমাদের প্রসেসড ফুডটা অ্যাভয়েড করা ভালো যতটা সম্ভব, এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু একটা মানে মেমোরি ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা সেদিকে আমাদের সচেতন হতে হবে। সান বাত, যেটা আমাদের রোদে বেশিক্ষণ বসা, এক নম্বর। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা, আর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যেটা, যে রেগুলার আমরা যদি খাদ্যাভ্যাসের মধ্যে যদি যে সুষম খাদ্য

0: ব্যালেন্স ডায়েটের মধ্যে যে আমরা যে খাবারগুলো সেটা যদি রাখি, এবং যে যাদের সুগার রয়েছে তাদের সুগার কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। কেন আমরা জানি যে ডায়াবেটিস যাদের থাকে তাদের কিন্তু অ্যালজাইমার্সে যে এই যে মেমোরির যে ডিটোরিয়েশনটা আরও বেশি তাড়াতাড়ি বাড়তে পারে। সুতরাং খাদ্যাভ্যাসের পরিবর্তনের মধ্যে যাদের দেখবো যে হাইপার টেনশন রয়েছে তাদের মধ্যে নুনের পরিমাণ কম রাখতে হবে, যাদের ডিসলিপিডিমিয়া রয়েছে তাদের ফ্যাটি ফুডটা কম রাখতে হবে, এগুলোকে ব্যালেন্স করে চলতে হবে। তবে জেনারেলভাইজ সামুদ্রিক মাছ যেমন পমফ্রেট মাছ, এগুলো আমাদের যদি খাদ্যের মধ্যে রাখা যেতে পারে। হ্যাঁ, তারপরে আখরোট, হ্যাঁ, ড্রাই ফ্রুটস, এগুলো কিন্তু শস্যদানা, এগুলো কিন্তু আমাদের খাদ্য দৈনন্দিন খাদ্য তালিকে অবশ্যই রাখতে হবে।
1: আপনি গানের কথা বলছিলেন, পিয়ানো বাজানোর কথা বলছিলেন, দাবা খেলার প্রসঙ্গ উঠল। আমি একটা কথা পড়েছিলাম বা শুনেছিলাম যে প্রতিদিন যদি কেউ হাতে লিখেন, মানে কম্পিউটারে লেখা নয়, হাতে লিখেন, তিনি যাই লিখুন, একটা নির্দিষ্ট মিনিমাম সময় যদি তিনি প্রতিদিন হাতে লেখেন, তাহলে এই স্মৃতিভ্রংশতা, এই ভুলে যাওয়া, এটাকে রেজিস্ট করা যায়। সত্যিই তাই?
0: সত্যিই তাই, অবশ্যই তাই। আমরা জানি এখন সবাই আমার জীবন এখন আমাদের যান্ত্রিক হয়ে গেছে, যান্ত্রিক হয়ে যাওয়ার ফলে যে আমরা এখন তো আমরা তো আর কেউ আমরা তো কারো ফেস দেখি না, আমরা ফেসবুক দেখি, তাই না? আমরা এখন ফেস দেখতে অভ্যস্ত না। একটা ঘরের মধ্যে দেখবেন চারজন লোক রয়েছে, প্রত্যেকের হাতে একটা করে ফোন, কেউ করে মুখ দেখে না। এবং দেখা গেছে যে এই যে হাতে লেখার মধ্যে যেটা একটা আমাদের একটা কষ্ট করলে কেষ্ট হবে, হাতে লেখার মধ্যে যে একটা পরিশ্রম, একটা শারীরিক কসরত থাকে, তার মধ্যে দিয়েও কিন্তু এই যে একটা সার্কিট ব্রেনের মধ্যে যায় তার ব্রেনটাকে অ্যাক্টিভেট করে। সুতরাং যত আমরা নিজেকে শারীরিকভাবে সক্ষম রাখবো, এবং মনে রাখতে হবে যে আমাদের হাত পাকে আমরা যত সচল রাখবো ততই কিন্তু, সুতরাং এটাও একটা যথেষ্ট একটা উদাহরণ হাতে লেখা। হ্যাঁ, চাইতে জায়গায় চিঠি লেখা উঠে গেছে এখন, এখন সমস্ত তো আমাদের হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, বা মেলের থ্রু দিয়ে, সুতরাং যত আমরা লিখবো তত কিন্তু আমাদের মেমোরির আরো বেশি ক্ষমতাটা বাড়বে।
2: আচ্ছা, খুব ছোট্ট করে আমাদের একজন শ্রোতা রয়েছেন, এটাই হয়তো সম্ভবত আজকের অনুষ্ঠানের শেষ কলার, আমরা দেখে নি কে রয়েছেন। নমস্কার। না, ছিলেন কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আর হয়তো ফোন নেওয়া সম্ভব হবে না, সময় সেরকমই বলছে। একটা জিনিস জানবো, একদম শেষে, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, এমন দুটি লক্ষণের কথা বলুন যে দুটি লক্ষণ দেখা দিলে একদম দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত।
0: প্রথমেই বলবো ভুলে যাওয়া এবং তাতে দৈনন্দিন কাজে ব্যাহত করা, চেনা জায়গায় হারিয়ে যাওয়া, এই দুটো জায়গা, কিন্তু চেনা জায়গায় হারিয়ে যাওয়া, চিনতে পারছে না কোন জায়গায় উনি এসছেন, এবার রিপিটেডলি সেই জায়গাটায় হারিয়ে, রিপিটেডলি সেই জিনিসটা ঘটছে, মানে চেনা জায়গায় অচেনা বলে মনে হচ্ছে, ঘরের মধ্যে চিনতে পারছেন, নিজের ঘর বলে চিনতে পারছেন না। হ্যাঁ, আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, চেনা লোকে চিনতে পারছেন না, বারবার সেই জিনিসটা হচ্ছে জিনিসটা, এবং সেটা দৈনন্দিন অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং সেটা হ্যাম্পার করছে সেটা। সুতরাং কোন এবার নির্দিষ্ট কোনো লক্ষণ বলা যায় না, আসলে এটা অনেক সময় এমন একটা বর্ডার লাইন বিটুইন সাইকিয়াট্রি অ্যান্ড নিউরোলজি। প্রথমত এটা বলে মনে হয় যে এটা কিছু না, কিছু হতেই পারে এরকম একটা, না কিছু না, ওই ওটাই কিছু, যেটা আমরা মনে কিছু না সেটাই কিছু। হ্যাঁ, কুশের অঙ্কুশ সম ক্ষুদ্র দৃষ্টি অগচাত প্রত্যব তীক্ষ্ণতম। সুতরাং মনে রাখতে হবে যে যেটা খুঁজ যা যেটাকে আমরা অত ক্ষুদ্র বলে ভাবি সেটা হয়তো অত ক্ষুদ্র না। সুতরাং প্রথমেই প্রাথমিক মানে যে একদমই প্রথমেই তাকে কাবু করে দেওয়া, যে উপসর্গগুলোকে কাবু করে দেওয়া, প্রথম থেকেই আমাদের উঠে পড়ে লাগতে হবে, তবেই কিন্তু অসুখের গতিরোধটাকে আমরা এগোতে আমরা প্রতিরোধ করতে পারি। অনেক সময় ভেক সিমটম থাকে, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করছে, ভাল লাগছে না, ডিপ্রেশন, এটা কেমন একটা ব্যক্তিত্বে পড়বে, ঠিক পেশেন্টও ঠিক এক্সপ্রেস করতে পারছে না কী তার এক্স্যাক্টলি হয়েছে। হ্যাঁ, মাথা ভার ভার, ভাল লাগে না, ঘুম ঠিক মতো হয় না, ঘুমের ব্যাঘাত, সেটাও একটা ফ্যাক্টর, এই ঘুম হচ্ছে তাতে কী হয়েছে, এটাও একটা ফ্যাক্টর। সুতরাং কোনো নির্দিষ্ট বলে কোনো কারণ থাকতে পারে না, এতগুলো মাল্টিপল কনগ্লোমারেশন অফ সিমটমস থাকতে পারে যেটা নির্দিষ্ট করা সম্ভব। তবে ভুলে যাওয়া তো প্রথমেই বলবো অ্যালজাইমার্সের লক্ষণ, রিপিটেড ভুলে যাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা তার দৈনন্দিন কাজকর্মে তার ব্যাঘাত ঘটাচ্ছে, এবং তার অন্যান্য কাজকর্মের মধ্যে সমস্যা, ল্যাঙ্গুয়েজ পরিবর্তন, অন্যান্য কাজে
1: একেবারে শেষে আমাদের সমস্ত দর্শক শ্রোতার জন্য আপনার টেকঅ্যাওয়ে মেসেজ কি?
2: চারটে করে
0: ভুলে যাওয়াকে দূরে রাখতে গেলে খালি নিজেকে ভুলে যাচ্ছি কথাটা বলবেন না, মনে রাখবেন ভুলে যাব না, এগিয়ে যাব।
2: ছোট্ট করে অনেক বড় একটা বার্তা দিয়ে দিল, এবং এটা আমাদের

0: dunia.com সঞ্জয় কল্পলালের সঙ্গে। কখনো কি ভেবে দেখেছেন একটা শহর যেখানে একদিন হাজার হাজার মানুষ বাস করত, যেখানে ছিল রাজপ্রাসাদ, বাজার, রাস্তা, মন্দির, মসজিদ, উপাসনালয়, মানুষের হাসি, কান্না, গল্প, আড্ডা, সেই শহরটা, হ্যাঁ সেই শহরটা একদিন হারিয়ে গেল। কোথাও শহরকে গিলে নিল মরুভূমির বালি, কোথাও জঙ্গলের গভীরে ঢাকা পড়ল এক বিস্ময়কর সভ্যতা, আবার কোথাও বা ভূমিকম্প, আগ্নেয়গিরি কিংবা যুদ্ধের ধাক্কায় মানুষের বসতি পরিণত হল ধ্বংসস্তূপে, শ্মশানে। শহর হারিয়ে গেল, কিন্তু ইতিহাস না, সে তো হারায়নি। মাটির নিচে, জঙ্গলের পাতার আড়ালে, পাহাড়ের কোলে কিংবা মরুভূমির বুকে আজও লুকিয়ে আছে সেই সব সভ্যতার গল্প। আমি আর কল্পলাল, আর আপনারা শুনছেন dunia.com।
1: আজ আমরা যাব এমন কয়েকটি শহরে যাদের একসময় মানুষ চিনত, ভালোবাসত, সেখানে জীবন ছিল, স্বপ্ন ছিল, কিন্তু সময়ের স্রোতে তারা হারিয়ে গেছে। চলুন আমরা তেমন কিছু জায়গার কথা আজকে dunia.com-এ যাব। যেমন এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে এমন একটি জায়গা, সেটা খুবই পরিচিত জায়গা, ইতালি। ইতালির নেপলসের কাছে একটি

ব্যস্ত রোমান শহর পম্পি। প্রায় 2000 বছর আগে এই শহর ছিল যথেষ্ট সমৃদ্ধ, ছিল বাড়ি, দোকান, রাস্তা, বাগান, থিয়েটার, ছিল মানুষের একেবারে স্বাভাবিক জীবনযাত্রা যেটা আজকের দিনে আমরা দেখতে পাই চারপাশে। কিন্তু খ্রিস্টীয় 79 সালে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। কাছেই ছিল মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরি। একদিন সেই আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠল, আকাশ ঢেকে গেল ছায়ে, চারিদিকে ছড়িয়ে পড়ল আগ্নেয়গিরির সেই গরম পদার্থ, লাভা বা গ্যাস। মানুষ বুঝতেই পারেনি যে এখান থেকে কত ভয়াবহ একটা ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মাত্র কয়েক ঘন্টা, আর কয়েক দিনের মধ্যেই পম্পেই শহর আগ্নেয়গিরির ছাই এবং ধ্বংসাবশেষের নিচে একদম চাপা পড়ে গেল। শহর যেন পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ধ্বংসই পরবর্তীকালে পম্পেই এই শহরটিকে ইতিহাসের কাছে এক অমূল্য সম্পদ করে তোলে। আসলে এভাবেই এক একটা সভ্যতা, হারিয়ে যাওয়া সভ্যতাকে আমরা মনে করতে পারি। হয়তো হারিয়ে গেছে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা যদি আরও আগে তাকাই, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, যেটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু ওই যে বললাম একটা শহর সভ্যতা যেখানে মানুষ, হয়তো আমরা জানি না, হয়তো এই কারণেই বলছি, জীবনযাপন অনেক আধুনিক ছিল, কিন্তু কিভাবে প্রকৃতির রোষে পড়ে ধীরে ধীরে একটা সভ্যতা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল, আজ ইতিহাসের কিছুই সেখানে নেই, শুধুমাত্র মানুষের স্মৃতিতে হয়তো এভাবেই থেকে যাবে।

এই দুনিয়ার কিছু হারিয়ে যাওয়া সভ্যতা শহরের কথা আমরা বলছি। এখন যেটির কথা বলবো এরও নাম আমাদের জানা, মায়া সভ্যতা। আগে হ্যাঁ, জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া এক অদ্ভুত জগৎ, মায়ান সিভিলাইজেশন। একেবারে চলে যেতে হবে আমেরিকায়, আজকের মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ সহ মধ্য আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে একসময় বিকশিত হয়েছিল মায়া সভ্যতা। মায়াদের কথা উঠলেই আমাদের মনে আসে বিশাল পিরামিড, জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং অত্যন্ত উন্নত একটি আরবান সিভিলাইজেশন বা নগর সভ্যতা। এদের শহরগুলোর মধ্যে ছিল টিকালো, পালনকে, কোপানের মতো গুরুত্বপূর্ণ সিটি সেন্টার বা নগর কেন্দ্র। আর সবথেকে আশ্চর্যের কি জানেন, একসময় এই শহরগুলো ছিল জনবহুল এবং প্রাণবন্ত। তারপর একে একে শহরগুলো পরিত্যক্ত হয়ে গেল, শহরগুলোর উপর বাড়তে শুরু করল, শহরগুলোকে ঘিরতে শুরু করল জঙ্গল। গাছের শিকড় ঢুকে গেল পাথরের দেওয়ালে, লতাপাতা ঢেকে দিল বিশাল স্থাপত্য, প্রকৃতি যেন ধীরে ধীরে গ্রাস করল মানুষের তৈরি শহরগুলিকে। অনেক অনেক পরে প্রত্নতাত্ত্বিক অভিযাত্রীরা যখন এই অঞ্চলে প্রবেশ করতে শুরু করল, তখন ঘন জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসতে থাকল বিরাট বিরাট সব স্থাপনা, বাড়ি, অসাধারণ সব স্থাপত্য। ভাবুন তো, আপনি বা আমি হাঁটছি হাঁটছি জঙ্গলের মধ্যে, আর হঠাৎ গাছপালার ফাঁক দিয়ে দেখতে পেলাম একটা বিশাল পাথরের পিরামিড। এগিয়ে গেলেন আপনি, আমিও এগিয়ে গেলাম, তারপর আরও একটা বড় স্থাপত্য, তারপর আরও একটি। আর যখন বুঝতে পারলাম যে আমি আপনি আসলে একটি হারিয়ে যাওয়া শহরের মধ্যে দাঁড়িয়ে আছি, ভাবুন, জাস্ট ভাবুন, মায়া সভ্যতার পতনের কারণ নিয়ে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিক

0: এর মধ্যে নানা আলোচনা হয়েছে,
1: এবং সেই আলোচনার বিষয়গুলোই তো আজকে আমরা তুলে আনার চেষ্টা করছি দুনিয়া ডট কমে। পৃথিবীর অনেক হারিয়ে যাওয়া সভ্যতা, যেগুলো হয়তো ইতিহাসের পাতায় আমরা খুব হালকা করে পড়েছি, দেখেছি, জানতে ইচ্ছে, অদম্য ইচ্ছে আর কি থাকে, এবং সেই ইচ্ছে থেকেই আজকে এই অনুষ্ঠানে তেমন কিছু সভ্যতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঞ্জয় কল্পলাল, দুনিয়া ডট কমে 100.1 FM গোল্ডে শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

পৃথিবীর হারিয়ে যাওয়া কিছু সভ্যতা, শহর, যেগুলো যে মানে শহরগুলো সম্পর্কে আমরা হয়তো গল্পগাথায় কিছু শুনেছি, কিছুটা অজানা, কিন্তু সেই অজানা তথ্যগুলোই আজকে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা এরপর চলে যাব দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় পেরু পাহাড়ের কোলে অবস্থিত একটি শহর, যেটিকে সম্পূর্ণ হারিয়ে যাওয়া শহর বলা যায় এমনটা কিন্তু নয়। শহরটির নাম আমরা শুনেছিলাম, সপ্তমাশ্চর্যের একটি আশ্চর্যতম শহরও সেটাকে বলা যেতে পারে, সেটি হচ্ছে মাচু পিচু। এই মানে শহরটি কিন্তু সম্পূর্ণ অর্থে হারিয়ে যায়নি, স্থানীয় মানুষ এই অঞ্চলের অস্তিত্ব সম্পর্কে জানত। তবে বিশ্বের বৃহত্তর অংশের কাছে এই শহরটি দীর্ঘদিন অজানা ছিল। কেন এটি একটি আশ্চর্য শহর, মানে আশ্চর্য সপ্তমাশ্চর্যের একটি আশ্চর্য শহরের বলা হয়? আসলে উঁচু পাহাড়ের মাঝে মেঘের কাছে পাথরের তৈরি অসাধারণ কিছু স্থাপত্য এই শহরের মধ্যে দেখা যায়। মাচু পিছু যেন সত্যি কোনো রহস্যময় পাহাড়ি রাজ্য। এটি কিন্তু ইনকা সভ্যতার সঙ্গে যুক্ত। পাহাড়ের ঢালে এমন নিখুঁতভাবে পাথর বসানো হয়েছে যে আজও কিন্তু সেই স্থাপত্য দেখলে মানুষ অবাক হয়ে যায় এবং অবাক করে সত্যি, কারণ কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এত বিশাল পাথর, মানে আজ থেকে তো বহু বছর আগের একটি সভ্যতা, তখন এত আধুনিক যন্ত্রপাতি ছিল না, কিন্তু কীভাবে সেই যন্ত্রপাতি ছাড়াই এত বড় বিশাল পাথর কাটা এবং সেগুলোকে একদম মাপে মাপে বসানো, এটা সত্যি কিন্তু অবাক করে। কিভাবে পাথরের মতো কঠিন ভূখণ্ডে কৃষি ব্যবস্থা তৈরি করা হয়েছিল, কেন এই শহর একটা সময় পরিত্যক্ত হয়েছিল, এসব প্রশ্নের উত্তর নিয়ে এখনও গবেষণা চলছে। তবে মাচু পিচুর সৌন্দর্য কিন্তু তার স্থাপত্যে নয়, এর আসল সৌন্দর্য প্রকৃতি এবং মানুষের সৃষ্টির এক অসাধারণ সহাবস্থান। একদিকে পাহাড়, অন্যদিকে পাথরের শহর, তার ওপর মেঘ এসে যেন ঢেকে দেয় সেই স্থাপত্যগুলোকে। সত্যি অবাক লাগে এই ধরনের সভ্যতার কথা, এই ধরনের শহরের অদ্ভুত কিছু স্থাপত্যের কথা যখন আমরা শুনি বা পড়ি বা জানি যে সেই সময় মানুষ কতটা আধুনিক ছিল, আধুনিক মনস্ক ছিল বলেই এমন একটা শহর পৃথিবীর একটা জায়গায় গড়ে উঠেছিল। সেখানে হয়তো আর পাঁচটা শহরের মতো অত যোগাযোগের মাধ্যমটা এত সহজ ছিল না, কিন্তু তবুও সেখানকার মানুষের বিচার বুদ্ধি এবং তাদের আধুনিকতা দিয়ে একটা সভ্যতাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করে তুলেছিল। মাচু পিছু ছিল তেমনই একটি হারিয়ে যাওয়া শহর বা সভ্যতার

dunia.com এ এবার আমরা শোনাব বা শুনব উবারের কথা। হ্যাঁ, মরুভূমির বালির নিচে হারিয়ে যাওয়া শহর আরব উপদ্বীপের উবার। এখানে একটা বিখ্যাত কিংবদন্তি আছে। উবার বা ইরাম নামে হারিয়ে যাওয়া একটি নগর বা অঞ্চলকে নিয়ে আসলে এই গল্প বা এই কিংবদন্তি ইতিহাস, প্রত্নতত্ত্ব এসব কিছুর এক আকর্ষণীয় সংমিশ্রণ। প্রাচীন আরবের বাণিজ্যপথে ধূপ বা সুগন্ধি দ্রব্যের ব্যবসা খুব গুরুত্বপূর্ণ ছিল, এটা আমরা সবাই জানি। মরুভূমির মধ্যে কিছু বসতি ও বাণিজ্য কেন্দ্র এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে কিছু প্রাচীন বসতি হারিয়ে যায়, বালি ঢেকে দেয় তাদের চিহ্ন। আধুনিককালের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান, উপগ্রহ চিত্র এবং মরুভূমির বিভিন্ন অঞ্চলে আবিষ্কার হয় এই হারিয়ে যাওয়া বাণিজ্য পথ সম্পর্কে নতুন কিছু জায়গার বা নতুন কিছু তথ্য পাওয়া যায়। তবে উবার ঠিক কোনো নির্দিষ্ট শহর ছিল কি না এ নিয়ে বিতর্ক আছে। আর যে গল্পের কথা বলছিলাম, সেই গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হল কিংবদন্তি আর ইতিহাসের সীমারেখাটা খুঁজে পাওয়া। কোনটা সত্যি, কোনটা মানুষের কল্পনা, আর কোনটা এখনও আবিষ্কারের অপেক্ষায়। ইতিহাসের সৌন্দর্য তো এখানেই, সব প্রশ্নের উত্তর আমাদের হাতে নেই। কিছু প্রশ্ন ভবিষ্যতের প্রত্নতাত্ত্বিকদের জন্য রেখে যেতে হয়।

আরে তোমায় কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো?

আধুনিক গান শুনছেন আশা ভোসলের কণ্ঠে।

0: মেলায় যাবে নাকি?
1: কি কিনা যাবা?
0: যা কইবা তাই।
1: সত্যি?
0: হ্যাঁ সত্যি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী কিশোর কুমার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী রাহুল দেব বর্মণ।

আধুনিক গান শুনছেন রাহুল দেব বর্মনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন স্বপন চক্রবর্তীর কথায় এবং তার নিজের সুরে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের আধুনিক গানের অনুষ্ঠানের শেষ শিল্পী আরতি মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:13। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান।

ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম ছায়াছবি প্রতিদান। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: প্রতিদান ছায়াছবির গান শুনছেন। এবারে শিল্পী কিশোর কুমার।
1: শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্ব দাদা দাদাস। তার বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক এক রাজার ঘরে লুট করতে।
2: তারপর কি হলো?

0: বললো ডাকাত, ওরে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওহে বাবা,

ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এবারে ছায়াছবি মাদার, পরপর দুটি গান শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

পিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার আরাধনা ছায়াছবি থেকে কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি লতা মঙ্গেশকর এবং রাহুল দেব বর্মনের কণ্ঠে।

Eso. আরাধনা ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

এখনো ছায়াছবির গান শুনছেন। আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি শুনবেন সুপ্রভা সরকারের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার অতুল প্রসাদী শুনবেন, প্রথম শিল্পী শিখা বসু।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার লোকগীতি শুনবেন প্রথম শিল্পী প্রতিমা বড়ুয়া।

লোকগীতি শুনছেন স্বপন বসুর কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান। আজকের নানা রঙের গান অনুষ্ঠানের শেষ গান, শিল্পী স্বপন বসু।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনছিলেন DTH বাংলা পরিষেবায়।

আকাশবাণী কলকাতা। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পর।

এই সময় যারা সঙ্গে রয়েছেন, টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। নতুন একটি দিন মানে নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, নতুন করে এভাবেই পথ চলা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এখন শুনবেন পণ্ডিত জগদীশ প্রসাদের পরিবেশনায় খেয়াল রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদন এতক্ষণ শুনছিলেন পণ্ডিত জগদীশ প্রসাদের নিবেদনে খেয়াল রাগ আহির ভৈরব। এখন পণ্ডিত অসীম চৌধুরীর পরিবেশনায় সেতার রাগ বসন্ত মুখারী। এটি আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। 107 FM রেনবো।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনছেন শ্বেতার পরিবেশনা পণ্ডিত অসীম চৌধুরী রাগ বসন্ত মুখারি। এই পরিবেশনার সঙ্গে সঙ্গেই আজকের মতো শেষ হতে চলেছে প্রভাতী। এরপরে বাংলা আধুনিক গান, শিল্পী সাগর সেন।

0: শুনছিলেন শিল্পী সাগর সেনের কণ্ঠে বাংলা আধুনিক গান, গীতিকার সুরকার সলিল চৌধুরী, 107 FM রেনবো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারাদিন।

ঘুরতে ভোর পাঁচটা মানে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেনবোতে সৌম্যকান্তি আপনাদের সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। আজকে রাতে তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গেই সৌম্যকান্তি। তিনটে থেকে চারটে পর্যন্ত হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, চারটে থেকে পাঁচটা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। রবি ঠাকুরের লেখা, গান, এসব কিছু নেই আনন্দধ্বনি। অনুষ্ঠান শুরুতেই প্রহাসিনী কাব্যগ্রন্থের তৃতীয় রচনা নারী প্রগতি শুনেছিল নাকি? মোটরের তেল পথের মাঝেই করেছিল ফেল, তবু তুমি গাড়ি ধরেছ দৌড়ে, হেন বীর নারী আছে কি গৌড়ে? নারী প্রগতির মহাদিনে আজি, নারী পদগতির জিনিল এ বাজি। হায় কালিদাস, হায় ভবভূতি, এই গতি আর এই সব জ্যোতি তোমাদের গজগামিনীর দিনে, কবি কল্পনা নেয়নি তো চিনে। কেনিনি স্টেশনের টিকেট, হৃদয় ক্ষেত্রে খেলেনি ক্রিকেট, চন্দ্রবেগের ডান্ডা গোলায় তারা তো মন্দ মধুর দোলায়, শান্ত মিলন বিরহ বন্ধে বেঁধেছিল মন শিথিল ছন্দে। রেলগাড়ি আর মোটরের যুগে বহু অপঘাত চলিয়াছি ভুগে, তাহারই মধ্যে এলো সম্প্রতি এ দুঃসাহস এ তড়িৎ গতি। পুরুষের দিল দুর্দাম তারা, দুর্বার তেজে নিষ্ঠুর নাড়া, ভূকম্পনের বিগ্রহবর্তী প্রলয়ে ধাতার নিগ্রহতি বহন করিয়া এসেছে বঙ্গে, পাদুকা মুখর চরণ ভঙ্গে। সে ধ্বনি শুনিয়া পরলোকে বসি, কবি কালিদাস পড়িল কি খুশি, উষ্ণেশ তব দুরু দুরু বুকে, ছন্দ কি কিছু জুটিয়াছে মুখে, একটি প্রশ্ন শুধাব এবার। অনুষ্ঠানের একেবারে শুরুর গান, প্রথম গানটি শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে, পরপর দুটি গান শিল্পীর কণ্ঠে, তারপরে আবার এই লেখাটির বাকি অংশে ফিরে আসছি।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌমকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবো। ঘড়িতে সময় 5:13। ছন্দ কিছু কি জুটিয়াছে মুখে, একটি প্রশ্ন শুধাবো এবার। অকপটে তারই জবাব দেবার আগে একবার ভেবে দেখো মনে, উত্তর পেলে রাখিব গোপনে। স্নিগ্ধ ছায়া ছিলে যে অতীতে, তেয়া গিয়া তাহা তড়িৎ গতিতে। নিতে চাও কভুতীব্র ভাষণ, আধুনিকাদের কবির আসন। মেঘদূত ছেড়ে বিদ্যুৎদূত, লিখিতে পাবে কি ভাষা মজবুত। শুনছিলেন প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত নারী প্রগতি। এবারে শিল্পী মায়া সেন, তারপরে হেমন্ত মুখোপাধ্যায়, পরপর দুটি গান একক কণ্ঠে।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন আনন্দধ্বনি। প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত ভাই দ্বিতীয়া। সকলের শেষ ভাই সাত ভাই চম্পার, পথ চেয়ে বসেছিল দৈবানু কম্পার। মনে মনে বিধিষণে করেছিল মন্ত্রণ, যেন ভাই দ্বিতীয়ার পায়ে সে নিমন্ত্রণ। যদি জোটে দরদি, ছোট দি বা বড় দি, অথবা মধুরা কেউ নাতনির রত্নাঙ্কে, উঠিবে আনন্দিয়া দেহ প্রাণ মন দিয়া, ভাগ্যেরে বন দিবে সাধুবাদে থ্যাঙ্কিবে, এলো তিথি দ্বিতীয়া। ভাই গেল জিতিয়া, ধরিল পারুল দিদি হাত বেড়ে খুন্তি, নিরামিষে আমিষে রেঁধে গেল ঘামিষে, ঝুড়ি ভরে জমা হলো ভোজ্য অগুন্তি, বড় থালা কাংসের মৎস্য মাংসের, কানায় কানায় বোঝা হয়ে গেল পূর্ণ, সুঘ্রাণ পোলায় প্রাণ দিল দোলায়, লোভের প্রবল স্রোতে লেগে গেল ঘূর্ণ, জমে গেল জনতা মহাতার ঘনতা, ভাই ভাগ্যের সবে হতে চায় অংশী, নিদারুণ সংশয় মনটারে দংশায়, বহু ভাগে দেয় পাছে মোর ভাগ ধ্বংসী, চোখ রেখে ঘণ্টে অতি মিঠে কণ্ঠে, কেহ বলে দিদি মোর, কেহ বলে বোন গো, দেশেতে না থাক যশ, কলমে না থাক রস, রসনা তো রস বোঝে, করিও স্মরণ গো দিদিটির হাস্য, করিল যা ভাষ্য। এই লেখাটির পরের অংশ আর দুটি গানের পর শিল্পী শ্রাবণী সেন, তারপরে শিল্পী রমা মণ্ডল।

দিদিটির হাস্য করিল যা ভাষ্য, পক্ষপাতের তাহে দেখা দিল লক্ষণ। ভয় হলো মিথ্যে, আশা হলো চিত্তে, নির্ভাবনায় বসে করিলাম ভক্ষণ। লিখেছেন কবিতা সুরে তালে সভিতা। এই দেশ সেরা দেশ, বাঁচতে ও মরতে ভেবেছিনু তখনই, একই মিছে বকুনি। আজ তার মর্মটা পেরেছি যে ধরতে, যদি জন্মান্তরে এদেশেই টান ধরে, ভাইরূপে আর বার আনে যেন দৈব, হাঁড়ি হাঁড়ি রন্ধন, ঘষা ঘষি চন্দন, ভগ্নী হবার দায় নইব নইব। আসি যদি ভাই হয়ে, যা রয়েছি তাই হয়ে, সরগোল পড়ে যাবে হুলুয়ার শঙ্খে, জুটে যাবে বুড়িরা, পিসিমাসি খুড়িরা, ধুতিয়ার সন্দেশ দেবে লোকজনকে, বনটার ধরে চুল টেনে তার দেব দুল, খেলার পুতুল তার পায়ে দেব দলিয়া, শোক তার কে থামায়, চুমো দেবে মা আমায়, রাক্ষসী বলে তার কান দেবে মলিয়া, বড় হলে নেব তার পদখানি দেবতার, দাদা নাম বলতেই আঁকি হবে সিক্ত, ভাইটি অমূল্য নাই তার তুল্য, সংসারে বনটি নেহাত অতিরিক্ত। প্রভাসিনী কাব্যগ্রন্থের ভাই দ্বিতীয়া শুনছিলেন। 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানের মাঝপথ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি, 5:31, সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছে সৌম্যকান্তি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। এবারে শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, তারপরে দেবব্রত বিশ্বাস।